0: Song Chen Taka FM 90.4.
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা,

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 28শে জ্যৈষ্ঠ, 24শে জিলহজ, 11ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা তানমিনু। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ আজ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি পাবে মূল প্রাধান্য, বললেন অর্থমন্ত্রী। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত, সরকারের প্রথম 180 দিনের মধ্যে হেলথ কার্ড চালু করা হবে, জাতীয় সংসদে জানালেন সংসদ নেতা। সশস্ত্র বাহিনীর মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব, ঐক্য এবং শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ্বান। ইউনিসেফের মাধ্যমে 412 কোটি 71 লাখ টাকার টিকা কিনবে সরকার। মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান ডা জুবাইদা রহমানের। ইরানে নতুন করে হামলা চালানো মার্কিন সামরিক বাহিনী, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করল ইরান। এবং ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপ সমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্ব বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। মন্ত্রী বলেন, বাজেটটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগত নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, উদ্যোগ এবং খাল খনন প্রকল্প সহ যে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে, আগামী বাজেটে তা অব্যাহত রাখা হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, বাজেটে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনরুদ্ধার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন। তারেক রহমান বলেন, ইতিমধ্যে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে 2,879 জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। অপরাধ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 60,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে 41,20,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকার সম উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায়ও সমানভাবে উন্নয়ন করা হবে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, বিধায় গঠনমূলক সমালোচনা গ্রহণ করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তিনি দেশকে নতুনভাবে গড়ে তুলতে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দেশি বিদেশি সবার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
2: দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে, সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। যেমন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রপ্তানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে।
0: প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তার সরকারের 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী এই 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমানের প্রবাসী বাংলাদেশে উন্নয়ন সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলো সমাধানে শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে বিদেশে কর্মসংস্থানকে আদম ব্যবসা হিসেবে কলঙ্কিত করা হয়েছিল এবং মানব পাচার ও অর্থ পাচারের সঙ্গে অনেকেই জড়িত ছিল। এ ধরনের অপরাধে জড়িত 100 অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সেবা সহজ করতে সরকার বিভিন্ন নীতিগত প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান, প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সুবিধা চালু, অনলাইনে আবেদন ও ফি পরিশোধ, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে আবেদন গ্রহণ। সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন বলেন, পোলট্রি ও মাছের খাদ্য তৈরিতে ক্ষতিকর ট্যানারি বর্জ্যের ব্যবহার ঠেকাতে সরকার ট্যানারি স্থানান্তর, বর্জ্য শোধনাগার স্থাপন এবং কঠোর অভিযান সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, দেশে কুকুরে কামড়ানোর চিকিৎসা নিশ্চিতে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী রবিউল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, 2029 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সব কন্টেইনার টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী সংসদে জানান, ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনাকে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষা, সদস্যদের পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা তৎপরতা বিদ্যমান ছিল, তবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল বলে জানান তিনি। তারেক রহমান বলেন, শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে সমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
3: শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে সমন্বয় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানে এ দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই তো আজকে এই দিনে আমাদের অঙ্গীকার।
0: তারেক রহমান বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র পুলিশ বাহিনীকে আধুনিক করতে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। বাজারদরে স্থিতিশীল রাখতে এবং সারাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মোট 82,54,00,000 টাকা ব্যয়ে 10,000 মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর জন্য ইউনিসেফের মাধ্যমে 412,71,45,000 টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া সারা দেশে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানিরও অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দেশের বিদ্যমান সমস্যা সমাধানে মেধা সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলা 2026 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে অর্থনৈতিক সমৃদ্ধি ও সবুজ বিপ্লবের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সারা দেশে উপজেলাগুলোতে চিকিৎসার সেবার পরিধি ও মান বৃদ্ধিতে বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে সরকার, যার মধ্যে অন্যতম হল বিদ্যমান সব 31 ও 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 শয্যায় উন্নীত করা। গেল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ তথ্য জানান।
6: আমাদের উপজেলাতে হেলথ কমপ্লেক্সগুলো আছে, তার মধ্যে মাত্র 8টা উপজেলায় 100 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। আমাদের সরকার, এই সরকার, এটা বাকি সব 31 শয্যা 50 শয্যা, মানে দু রকম ভাবে থাকে, 31 শয্যা আছে, 50 শয্যা আছে, সবগুলোকে 101 শয্যায় উন্নীত করা হবে। মোট 434টি উপজেলা আছে, এটা খুবই জরুরি ব্যাপার।
5: তবে আরো আগেই এ বিষয়ে একটি নির্দেশনা জারি করছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বলা হয়েছে এর মাধ্যমে উপজেলা পর্যায়েই উন্নত ও বিস্তৃত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ফোয়ারা তাসমিন জানান, মানুষকে যাতে সাধারণ রোগের জন্য জেলা হাসপাতাল বা ঢাকায় ছোটাছুটি করতে না হয় সেজন্যই এই উদ্যোগ। মা ও শিশু সেবা সহ কিছু রোগ নির্ণয়ের উপযুক্ত করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
7: মানুষকে যাতে সেবার জন্য বড় বড় টার্শিয়ারি হসপিটালে যাতে না যেতে হয়, যাতে প্রাথমিক চিকিৎসাগুলো এবং আরো কিছু যে সমস্ত এসেনশিয়াল চিকিৎসা আছে, এর মধ্যে মা ও শিশুর স্বাস্থ্য কিংবা যেগুলো আমাদের কমন প্রবলেম বা কিছু নাম, যে সমস্ত সার্জারি সম্ভব উপজেলা লেভেলে, সেগুলো যাতে করতে পারে।
5: এদিকে জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় এই অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরো সদস্য ও চীনের
7: কিছু নাম, এ সমস্ত সার্জারি সম্ভব উপজেলা লেভেলে, সেগুলো যাতে করতে পারে।
5: এদিকে জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় এই অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরো সদস্য ও চীনের উপতথ্যমন্ত্রী যৌথভাবে গতকাল দেশটির চংচিং

0: প্রতিপাদ্য গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। উদ্বোধনী বক্তব্যে তথ্য সম্প্রচারমন্ত্রী দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় 300 প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হয়। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হবে। তিনি গতকাল রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতে সংসদের উচ্চকক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা থাকবে। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও 1039টি শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 639 জনে। বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির মধ্যে 25 কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী এবং এআইআইবির পক্ষে পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজন একের মহাপরিচালক রজত মিশ্র চুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থায়ন এআইআইবির ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট ফেসিলিটির আওতায় বিবেচিত 75 কোটি মার্কিন ডলারের পলিসি বেসড ল্যান্ডিং প্যাকেজের একটি অংশ। ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবেলা এবং জরুরি সরকারি ব্যয় ও বৈদেশিক অর্থায়নের চাহিদা পূরণে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সম্মত হতে তেহরানের প্রতি কালক্ষেপণের অভিযোগ এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন বাহিনী সর্বশেষ এই হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা গতকাল থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করছে। এর আগে গত মঙ্গলবার ইরানের বিরুদ্ধে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ আনা হয়। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। উপসাগরীয় দ্বীপ কেশেম এবং ইরানের বান্দার আব্বাস ও সিরিক সহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো নৌযান এই জলপথ অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের কোনো অবকাঠামোয় মার্কিন হামলার হুমকি অত্যন্ত নিন্দনীয় এবং দেশটি এসব অপচেষ্টা রুখে দেবে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত 12 জন নিহত এবং 2 জন স্বাস্থ্যকর্মী সহ 13 জন আহত হয়েছেন। লেবাননে চলমান সংঘাতে সকল পক্ষের আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সম্ভাব্য ঘটনা তদন্তে আগামী সপ্তাহে একটি তদন্তকারী দল পাঠাবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক গতকাল এ তথ্য জানায়। এদিকে ইসরায়েলের সৈন্যরা আজ অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে তল্লাশি ও হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় দিবাগত রাতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে সমান্তরালভাবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচটি বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে

0: পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:46। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ আজ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি পাবে মূল প্রাধান্য বললেন অর্থমন্ত্রী। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের প্রথম 180 দিনের মধ্যে হেলথ কার্ড চালু করা হবে, জাতীয় সংসদে জানালেন সংসদ নেতা। সশস্ত্র বাহিনী মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব, ঐক্য ও শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ্বান। ইউনিসেফের মাধ্যমে 412 কোটি 71 লাখ টাকা টিকা কিনবে সরকার। মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান ডাক্তার জুবায়দা রহমানের। ইরানে নতুন করে হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করল ইরান। এবং ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 পর্দা উঠছে আজ। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আমি জানি আজকে আমার কণ্ঠ শুনে হয়তো একটু অবাক লাগছে, কারণ বৃহস্পতিবার দিন কিন্তু আমি তেমন একটা থাকি না, বেশিরভাগ সময় পিঙ্কি আপু থাকে। বাট আজকে আমি আছি কারণ রাতে, আজকে আজ রাতে হচ্ছে পিঙ্কি আপু থাকবে ভালোবাসার বাংলাদেশে, সেই কারণে আমি কিন্তু আজকে সকাল সকাল চলে এসেছি। ওকে, আই থিঙ্ক আপনারা আমাকে মিস করছিলেন বা ভাবছিলেন যে আজকে তো পিঙ্কি আপু আসবে বা আজকে তো তানহা আপু আসবে না, তাই না? কিন্তু আমি চলে এসেছি। তো বাই দ্য ওয়ে, আমি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার মর্নিং ম্যাচ শোতে প্রতি রবি থেকে বুধবার এবং মাঝে মাঝে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো যারা যারা জানতে চান যে আপু মর্নিং মাইকের শো কবে কবে থাকে বা কখন কখন হয়, বৃহস্পতিবার হয় কি না, সেই জানতে চাওয়ারটাকে মানে জানার, আপনাদের জানানোর জন্য আমরা কিন্তু ফেসবুক পেজে অলওয়েজ আপডেট রাখি, অলওয়েজ পোস্ট আপলোড করি। সো যাতে আপনারা তাড়াতাড়ি চটজলদি হচ্ছে কানে হেডফোন লাগিয়ে ঢাকা এফএম টিউন করতে পারেন। ওকে, তো ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন পেজে, এবং আমি একটা মর্নিং মাইকের পোস্ট শেয়ার করেছি এই মাত্র, সেই পোস্টটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে, কমেন্ট করতে হবে বেশি বেশি। ওকে, সো ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আপনি আমাকে SMS করতে পারেন বা কমেন্ট করতে পারেন, যে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01841904904। আমি তো লাইভে মেসেজ পড়বো আজকে, সো আমাকে মেসেজগুলো পাঠাতে থাকুন। আর আমি মর্নিং মাইক শুরু করি একটা গান দিয়ে, লাভ ইউ জিন্দগি, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে লাইফটা অনেক সুন্দর এবং লাইফটাকে আসলে অনেক বেশি এনজয় করা উচিত, যখন যেটা ভালো লাগবে সেটাই করা উচিত, কারণ জীবন তো একটাই, তাই না? সেই জীবনে যদি সারা জীবন মানুষের কথা শুনেই কাটিয়ে দিতে হয় তাহলে জীবনের কোনো মানে আছে বলেন তো? সো মানে আজকে সকালবেলা উঠেই একদম মনটা খুবই মনে হচ্ছে যে লাভ ইউ জিন্দগি এরকম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু পোস্ট করেছি যে কিছু ভালো লাগছে না, 10-20 হাজার টাকা শপিং করলে মনে হয় একটু ভালো লাগতো। আসলে একটু মানে কেমন কেমন জানি লাগছে, প্রতি মাসে কিছু শপিং না করলে আসলে কেমন জানি লাগে আমাদের মেয়েদের, তাই না? যাই হোক, আপনারা যদি এরকম হয়ে থাকে তাহলে প্লিজ পোস্ট কমেন্ট করে দিন। আমরা যাই হোক, এখন একটা ব্রেক নিবো, ওই যে বললাম গান শুনবো, গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মাগার কি হুনতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

0: Ito siya, Bannergun Shuroon. Burn me fast!
1: Mark, hey Doc! Tony and Doc!
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha Prashunsh and Dhaka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার মাঝে মাঝে বৃহস্পতিবারও সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফ এম 90.4 এ। সো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং আমার মজার মজার স্টোরি, ইনফরমেশন, হিস্টোরি শুনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন মর্নিং মাইকে। আগামীকাল থেকে বিশ্বকাপ শুরু এবং সেই সমস্ত কিছুর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, সো সেই আপডেট অনুযায়ী আপনাদের মতামতও কিন্তু আমার জানতে হবে। আগামীকাল সকালবেলা একটা খেলা আছে, সকাল 8টা বাজে। সো সেই খেলাতে কিন্তু আমি লাইভে থাকবো, মানে আমি তো সরি আগামীকাল তো শুক্রবার, ওকে আগামীকাল শুক্রবার আমরা ফেসবুক পেজে আপডেট থাকবো অলওয়েজ, ঠিক আছে? এবং সেখানে কিন্তু আপনাদের কমেন্ট করে জানিয়ে দিতে হবে আপনাদের মতামত। ওকে, সো আমরা আবারও চলে যাই আমাদের গল্পে, মানে কি বলে এটাকে, আমরা এই মাত্র আমি ফেসবুক ঘাটাঘাটি করতে যেয়ে মানে একটা নিউজ দেখলাম, আমরা সবাই কিন্তু বাংলাদেশের মানুষ, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সালমান শাহ আমাদের প্রিয় জনপ্রিয় নায়ক এবং সুপারস্টার বলা যায়, এবং কি বলবো, মানে লাইক যত রকমের খ্যাতি তাকে দেওয়া হোক না কেন, কমই মনে হয় পড়ে যাবে, সেই সালমান শাহর কথা জানে না বা তাকে পছন্দ করে না, তার সিনেমা পছন্দ করে না, তার গান পছন্দ করে না, এমন মানুষ কিন্তু মানে হারিকেন দিয়ে কেন, মানে কি বলে, বড় লাইট টিউবলাইট দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না, তাই না? সো এই ব্যাপারটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় রকমের একটা, একদিক থেকে বলবো যে অনেক বড় একটা অর্জন, আবার আরেক দিক থেকে চিন্তা করলে কিন্তু আমাদের এটা ক্ষতিও আছে, কারণ সালমান শাহ কিন্তু খুবই অল্প বয়সে এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, দুনিয়া ছেড়ে। তো যখন থেকে সালমান শাহ মৃত্যুর ব্যাপারটা আছে তখন থেকেই কিন্তু একটা রহস্য বাতাসে ঘোরাঘুরি করছে। সালমান শাহ মৃত্যুর আজ প্রায় 30 বছর হয়ে গেছে, এই 30 বছর পরেও কিন্তু মানুষের এখনো কৌতূহল কমেনি যে সালমান শাহর মৃত্যুটা কিভাবে হলো বা কেন হলো। কেউ কেউ তার ফ্যামিলি মেম্বারদেরকে দোষ দিয়েছে, কেউ কেউ আবার তার ডিপ্রেশনকে দোষ দিয়েছে। সো আমরা কিন্তু বেসিক্যালি জানি না যে তার কেন এই ঘটনাটা ঘটেছে, এবং এই নিয়ে প্রায় অনেক বছর ধরেই কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ। এবং আজকে সকালবেলা নিউজ পেলাম যে 30 বছর পর সালমান শাহর কব, মানে যেই লাশ আছে সেই লাশটি কিন্তু কবর থেকে তোলার ডিসিশন নিয়েছেন ঢাকা সিএমএম আদালত। সো মানে আদেশ দিয়েছেন আর কি উনি। সো এটা এখন আসলেই মনে হচ্ছে যে আরো বেশি জটিল হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, 30 বছর পর যদিও তার শরীরের কোনো অংশই হয়তো বা রক্ষত থাকবে না, কিন্তু যা থাকে আর কি, হাড়িগুড়ি আর কি, সেখান থেকে হয়তো বা কোনো ফরেন্সিক রিপোর্ট বা ময়নাতদন্ত করা হবে। সো দেখা যাক কি হয়। তবে আমার কাছে যেটা সব থেকে বড় মানে ই ছিল যে আমি কিন্তু ছোটবেলা থেকে সালমান শাহর মতো একজন ছেলেকে খুঁজতাম যে আমার লাইফ পার্টনার হবে, মানে কিন্তু আজ পর্যন্ত তার মতো পার্সোনালিটি, তার মতো সুন্দর, শুধু সুন্দরের দিক থেকে আমি বলবো না, তার পার্সোনালিটিও কিন্তু অসাধারণ সুন্দর ছিল, মানে সুপারস্টার ক্যাটাগরি যে পার্সোনালিটি থাকে তার মধ্যে কিন্তু সেটা ছিল। সো আমাদের বাংলাদেশের মানুষের জন্য এবং আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য আমি বলবো সালমান শাহর মৃত্যুটা একটা বিগ লস। সো আপনার কি মতামত এই ব্যাপারে, এবং এই 30 বছর পর তার মরদেহ যে কবর থেকে তোলার যে ব্যাপারটা, সেটা নিয়ে আপনার কি মতামত আমাকে জানিয়ে দিন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা আমার পোস্টটা কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবারও থাকি, আর সেই কারণে আজকেও কিন্তু চলে এসেছি। আজ ভালোবাসার বাংলাদেশ আছে রাত 11টায়, সেখানে আপনারা আমার বদলে পিঙ্গিয়াপুকে পেয়ে যাবেন। সো এই জন্য সকালবেলা আমি চলে এসেছি। ওকে, বাই দ্য ওয়ে ফেসবুকে একটা পোস্ট আপলোড হয়েছে মর্নিং মাইক নিয়ে, সেই পোস্টটা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে। ওকে, এছাড়াও মর্নিং মাইকের একটা ফেসবুক পেজ কিন্তু ওপেন হয়েছে, সেখানেও কিন্তু লাইক দিয়ে রাখতে হবে। সেই পেজটি কিন্তু মর্নিং মাইকের পোস্টে মেনশন করা আছে। এছাড়াও আমাকে যারা পার্সোনালি ফলো করতে চান, আমার অ্যাক্টিভিটিস জানতে চান, আমার ওপিনিয়ন, আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে চান, তারা কিন্তু আমার পেজটা ফলো করতে পারেন, TANHANEWS, সেটাও কিন্তু মেনশন করা আছে সেই পোস্টে। সো যারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে শুনছেন, তারা কিন্তু অবশ্যই আমার পেজ দুটোতেই ফলো দিয়ে দিবেন। যাই হোক, আমরা আজকে কিন্তু লাইভ আপনাদের SMS করবো, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, ফেসবুকের ওই যে পোস্টে কমেন্ট করতে পারেন, বলে দিলাম ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমরা একটি অ্যাপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড 5 অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমরা টাইপে ফোন থেকে অ্যাপ টু অ্যাপ, অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমরা আইটি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন। ওকে, চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, গান শুনবো, 8টা বাজে, দেরি করিস না, আপনারাও কিন্তু দেরি করেন না মর্নিং মাইকে জয়েন হতে। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং গল্প শুরু করে দেন, আর আমরা একটু ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও মাঝে মাঝে বৃহস্পতিবারও কিন্তু থাকি, আবার বৃহস্পতিবার দিন ভালোবাসার বাংলাদেশ নিয়েও থাকি। তবে আজকে ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি থাকবো না, তবে পিঙ্ক আপু থাকবে আর আমি হচ্ছে আজকে মর্নিং মাইক নিয়ে আছি। সো যারা আমাকে মিস করছিলেন তারা আরো একদিন পর থেকে আমাকে মিস করবেন, মানে আগামীকাল থেকে মিস করবেন। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগছে আমার সাথে গল্প করতে, আড্ডা দিতে, মজার মজার অনেক স্টোরি ইনফরমেশন কিন্তু শেয়ার করবো, প্রতিদিনই করি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগে আমার স্টোরিগুলো, কেমন লাগে আমার এই মজার গল্পগুলো সেটা কিন্তু চাইলে একটা ফিডব্যাক দিতে পারেন, জানাতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। অলরেডি পোস্ট আপলোড করে ফেলেছি, যদিও বিশ্বকাপের সময় একদম সবাই কিন্তু রেডি হয়ে গেছেন, অনেকে নতুন টিভি কিনেছেন, অনেকে কখন কখন কোন কোন খেলা আছে এগুলো কিন্তু মুখস্থ করে বসে আছেন, এরকম কিন্তু অনেকেই থাকে তাই না। এবং আজকে রাতে মানে আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী আজ রাত একটা, মানে আগামীকাল একটা, মানে বারো তারিখ একটা বাজে, তবে আমরা কিন্তু আজ রাত একটা বাজে মেক্সিকোর খেলা দেখতে পাবো এবং আগামীকাল সকাল 8টা দক্ষিণ কোরিয়ার খেলা দেখতে পাবো, দক্ষিণ কোরিয়া এবং চেকের খেলা আগামীকাল সকাল 8টা। এবং আজকে হচ্ছে মেক্সিকোর সাথে আই থিঙ্ক কোন টিমের, আমার ঠিক মনে পড়ছে না এখন। যাই হোক, আপনারা বলে দেন কমেন্ট করে যে কোন দলের খেলা মেক্সিকোর সাথে, এটা আপনাদের জন্য আজকে প্রশ্ন। ওকে, ফিফা নিয়ে কথা বলতে গেলে ফিফার কিন্তু কিছু মজার মজার ইনফরমেশন আসলে আপনাদেরকে বলতেই হয়। ফিফা ফুটবল বিশ্বকাপ 2026 হলো বিশ্বকাপের 23তম আসর, যা ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের রেকর্ড সংখ্যক 48টি দল এবং সর্বমোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে। এই আসরের সবচেয়ে আকর্ষণীয় চমকপ্রদ তথ্যগুলোর মধ্যে একটি তথ্য হচ্ছে বিশ্বকাপের প্রায় 100 বছরের ইতিহাসে এই প্রথম 32 দলের পরিবর্তে 48টি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দল বাড়ার কারণে ম্যাচ সংখ্যাও 64 থেকে বেড়ে 104-এ দাঁড়িয়েছে। পুরো টুর্নামেন্ট 39 দিন ধরে চলবে, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই আসরের ম্যাচগুলো 16টি ভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি 78টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। কানাডার পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো বিশ্বকাপের কোন ম্যাচ আয়োজন করছে। মেক্সিকো একমাত্র দেশ হিসেবে 3 বার 1970 সাল, 1986 সাল এবং 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করার গৌরব অর্জন করেছেন। এই কিংবদন্তি স্টেডিয়ামে বিশ্বকাপের, মানে এই যে এস্তাদিও আজতেকা স্টেডিয়াম যেটা হচ্ছে মেক্সিকোতে, এই কিংবদন্তি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে পেলে 1970 সালে এবং ম্যারাডোনা 1986 সালে তাদের সোনালী ইতিহাস গড়েছিলেন। আর্জেন্টিনা ব্রাজিলের যেই নিয়ে দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বের শুরুটা কিন্তু হয়েছিল সেই স্টেডিয়ামেই, তাই তো। 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এই আসরের রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে পর্তুগালের হয়ে অংশগ্রহণ করছেন। লিওনেল মেসি আর্জেন্টিনা ও টুর্নামেন্ট জয়ী ফেভারিট হিসেবে মাঠে রয়েছেন। বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। টুর্নামেন্টের বিস্তারিত আপডেট এবং ম্যাচ শিডিউল আপনারা কিন্তু আমাদের ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে পেয়ে যাবেন। সো সেগুলো জানতে কিন্তু আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের প্রত্যেকটা শোতে কিন্তু আপনাদেরকে প্রতি ঘন্টার প্রতি সেকেন্ডের আপডেট দেওয়া হবে। সো আমাদের শোগুলো কিন্তু শুনতে হবে ঢাকা এফএম 90.4, কিন্তু টিউনড থাকতে হবে। ওকে, সো চলুন এখন আবার একটা গান শুনে আসি, ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও বৃহস্পতিবারও কিন্তু আমি চলে আসি মাঝে মাঝে, তো আজকেও আছি আপনাদের সাথে, থাকবো 11টা পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা এনজয় করছেন আমার গল্প স্টোরিগুলো এবং ইনফরমেশনগুলো। এবং এছাড়াও ফেসবুকে কিন্তু পোস্ট করেছি একটা মজার, যে খুব মন খারাপ হচ্ছে, কিছু ভালো লাগছে না, 10-20 হাজার টাকা শপিং করতে পারলে একটু ভালো লাগতো লিখেছি। যদিও অনেকের কাছে হয়তো বা অ্যামাউন্ট অনেক বেশি মনে হতে পারে, অনেকের কাছে অ্যামাউন্ট অনেক কম মনে হতে পারে। সো আমি কিন্তু জাস্ট একটা নিউট্রাল একটা পোস্ট করেছি, এটা কিন্তু আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন না, মজা করে একটা পোস্ট করেছি। সো এটা কিন্তু ভাবা যাবে না যে আপু তো সেই বড় লোক, ঠিক আছে, আমি কিন্তু সেই বড় লোক না, আমি কিন্তু সেই রকমের গরিব, ঠিক আছে। যাই হোক, আমাকে সেই পোস্টে কিন্তু কমেন্ট করতে হবে, বেশি করে লাইক দিতে হবে এবং শেয়ার করে দিতে হবে, ওকে। এবং মর্নিং মাইক উইথ আর জে তানহার যে পেজটা আছে সেখানেও কিন্তু ফলো দিয়ে দিতে হবে, ওকে। তো চলুন এখন আবারও আমরা ব্রেক নিব এবং আপনাদের পাঠানো কমেন্টগুলো একটু পড়বো। তার আগে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। চলুন আমরা ফেসবুকের কমেন্টে চলে যাই। ওবায়দুল্লাহ খান লিখেছেন, জানো পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি কি? যে তুমি জানো যে তুমি ওই মানুষটিকে সবচেয়ে বেশি ভালোবাসো, তবুও তুমি কখনো তাকে পাবে না। খুবই ডিপ একটা মেসেজ। তবে এটা, এই অনুভূতিটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে, একটা ভালো লাগা আছে আই থিঙ্ক। সো সেটাকে এনজয় করুন আমি মনে করবো, আপনার জন্য আসলে অনেক দুঃখ প্রকাশ করছি। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম কমেন্ট করেছেন, এস কে শফিকুল খান কমেন্ট করেছেন, জামাল মিয়া কমেন্ট করেছেন, মোহাম্মদ আশিক কমেন্ট করেছেন। ওকে, যারা কমেন্ট করেছেন এবং যারা এখনো কমেন্ট করেননি সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ, আমাকে শুনছেন আই হোপ, এবং আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে। এবং কেমন লাগছে আমাকে শুনতে সেটা কিন্তু জানাতে পারেন এবং কমেন্টে কিন্তু মজার মজার কমেন্ট করতে পারেন, সেটা কিন্তু আমি লাইভে পড়ে শোনাবো, ওকে। সো আমাদেরকে মেসেজ করেছেন ইরা 706 লাস্টে হাই লিখে পাঠিয়েছেন। ইরা হাই, আর কিছু লিখেনি কেন? আপনি মনে হয় একটু অলস, তাই না? মেসেজ লিখতেও খুব টায়ার্ড লাগে, তাই না? অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল। শুভ সকাল, কলকাতার অবস্থা এখন কেমন? আমাদের এখানে কিন্তু ভালোই গরম এখনো আছে বলা যায়, বৃষ্টি হয় মাঝে মাঝে বাট আবার গরম পড়ে যায়। আপনাদের অবস্থা কেমন একটু আমাকে জানাবেন মেসেজ করে। সো আমরা চলে যাই আবারও হচ্ছে গানে, কন্যা গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Morning Mike. Welcome back to Morning Mike with Tanha. Prashant Sindha, FM 90.4. I'm Tanha Chapan. Shathe Putrobi take a boot by Shakalaka take a go to Pojun to Morning Mike Niami Tanha Thaka, Dhaka FM 90.4. It's Sharao, British Putiba Dino Thaki, Majimaji. প্রতি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এবং আমাকে কিন্তু আপনারা চাইলে ফেসবুকেও দেখতে পারেন, ফেসবুকে ফলো দিতে পারেন, আমার পেজে ফলো করতে পারেন, ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজেও কিন্তু আমার পোস্ট আপনারা পেতে পারবেন এবং আপডেট পাবেন, এবং সেই পোস্টটি কিন্তু আজকেও আপলোড হয়েছে, সো সেখানে কিন্তু বেশি বেশি লাইক করে দিতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করে দিতে হবে, ওকে? মর্নিং মাইক উইথ আরজে তানহা ফেসবুক পেজেও একটা লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন, ওকে? সো এই মুহূর্তে আমি মাত্রই একটা গুড নিউজ পেলাম, যদিও এই গুড নিউজটা অনেকদিন ধরেই নাকি রুমার ছিল, মানে কানাঘুষা চলছিল, কিন্তু আজকে সেটা সত্যতা প্রমাণ দিয়েছেন। মানে দীপিকা পাড়ুকোন আমাদের যে বলিউড সুপারস্টার, বলিউড যে হিরোইন, সুপারস্টার হিরোইন দীপিকা পাড়ুকোন অলরেডি কিন্তু একজন মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন যার নাম দোয়া, এবং এখন কিন্তু তিনি আবারও প্রেগনেন্ট। মানে উনি লিটারেলি পুরো মাতৃত্ব যেই ব্যাপারটা এবং মাদারহুডের যে সময়টা, যে ফেজটা, পুরোটাই উনি খুব এনজয় করছেন এবং খুব সুন্দরভাবে সেটাকে সেলিব্রেট করছেন, এবং পুরো টাইমটাই, তার লাইফের পুরো সময়টাই উনি মাদারহুডের পিছনে দিচ্ছেন এবং তার সন্তানদের পিছনে দিচ্ছেন। এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার যে সব কাজকর্ম সব কিছু এক সাইডে রেখে উনি কিন্তু শুধুমাত্র ওনার মাদারহুডটাকেই এনজয় করছেন এবং বাচ্চাদেরকে সময় দিচ্ছেন, বাচ্চাদের জন্য টেক কেয়ার করছেন, বাচ্চাদের জন্য সময় রাখছেন। সো এটা কিন্তু অনেক ভালো একটা গুড নিউজ বলা যায় এবং এটা গুড লেসনসও বলা যায়, যারা আমরা এখন মায়ের মা হওয়ার জন্য চেষ্টা করছি বা নিউ মম যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা মানে লেসন্স হিসেবে নিতে পারেন যে কিভাবে হচ্ছে সন্তানের জন্য পুরো লাইফ, পুরো নিজের ক্যারিয়ারটাকে একটু স্কিপ করে হলেও একটু সময়টা বেশি দেওয়া যায়, একটু সন্তানকে প্রপার টাইমটা দেওয়া যায়। এই সময়টা কিন্তু ফিরে আসবে না, বাচ্চা একটু বড় হয়ে যাওয়ার পরে দেখা যায় সে ডিপেন্ডেন্ট হতে থাকে, মানে সেলফ ডিপেন্ডেন্ট হতে থাকে, তখন কিন্তু অতটা সমস্যা হয় না, বাট এখন যখন সে পুরোপুরিভাবে মায়ের উপর ডিপেন্ডেন্ট তখন আসলে পুরোপুরি সময়টাই সেখানে দেওয়া উচিত। সো এইটা আসলে খুব ভালো একটা লেসন্স বলা যায় দীপিকা পাড়ুকোনের থেকে। আর আর যারা হচ্ছে ক্যারিয়ার ফোকাস মাদার আছেন, যারা অনেক বেশি দায়িত্ব নিতে পছন্দ করেন বা দায়িত্ব প্রবণ মানুষ আছেন, তাদের ব্যাপারটাও কিন্তু একদম আলাদা। যেমন পাশাপাশি আমরা আলিয়া ভাটকেও কিন্তু দেখছি, সে মা হওয়ার মধ্যে, মা হওয়ার সাথে সাথে কিন্তু ননস্টপ কাজ করে যাচ্ছেন এবং প্রেগনেন্সি অবস্থায়ও কিন্তু সে সিনেমা করেছেন এবং হলিউড সিনেমা করেছেন। সো সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা চাইলে লেসন্স হিসেবে নিতে পারেন। ইটস অ্যাবাউট হার চয়েস যে আপনি কোন লেসন্স এবং কোন স্টাইলে আপনি আপনার মাদারহুডটাকে এনজয় করবেন, মম ইরাটাকে আপনি এনজয় করবেন। সো সব মায়েদের জন্য, সব নিউ মমদের জন্য বা যারা মা হতে চাচ্ছেন বা মা হতে যাচ্ছেন, প্রত্যেককে জানাই অনেক অনেক শুভকামনা, অনেক অনেক কি বলে এটাকে, মানে অনেক অনেক ওয়েল উইশেস, ওকে? সো চলুন এখন আবার একটা ব্রেক নিব, তবে তার আগে আপনাদের পাঠানো কয়েকটা SMS পড়বো। অনেক SMS এসেছে, আমি লিটারেলি মানে ফোন হ্যাং হয়ে গেছে এত SMS এসেছে। সবাই আমাকে বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট মেসেজ আসছে বা SMS আসছে যে আপু আপনার কণ্ঠটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ওকে? এখন একটা SMS পড়বো। ও তানহা আপু, তোমার নামটা যেমন সুন্দর, ঠিক তুমি কথার মানুষ, ঠিক তেমনই কথার মানুষ। তুমি যে বললা জীবন অনেক সুন্দর, কিন্তু আমার জীবনে তা বিপরীত, পরীক্ষা শেষ এখনো কোথাও ঘুরতে যেতে পারলাম না, গেলেই রাগারাগি করে, এবার মনে হয় খেলাও দেখতে পারবো না, সারাদিন এটা করো ওটা করো আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় মারা গেলে ভালো হবে, দোয়া করো যেন এটা এই কষ্ট থেকে মুক্তি পাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মৃত্যুর কথা বলা কিন্তু প্রচন্ড বড় একটা গুনার কাজ, ঠিক আছে? নিজের মৃত্যু কখনো নিজের চেতে হয় না, এটাতে কিন্তু আল্লাহ নারাজ হয়, ঠিক আছে? সো এটা কখনোই চাইবেন না আর এটা করা উচিত না। আর জীবনটা যেমনই হোক না কেন, আমি একটা কথা বলবো যে আপনি যেই অবস্থায় আছেন সবসময় নিচের দিকে দেখবেন, মানে তাই ধরুন আপনি খেয়ে পড়ে বাঁচছেন, সেটা তো অনেক বড় একটা সুক্রিয়া, তাই না? সো এইটা কিন্তু করা যাবে না, যেমনই আছেন না কেন অ্যাটলিস্ট সুস্থ আছেন, ভালো আছেন, এটাই হচ্ছে অনেক বেশি সুক্রিয়া, ওকে? সো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আরো বেশি বেশি আমাকে SMS করুন এবং আমাকে শুনতে থাকুন। এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।
1: Dhaka FM 90.4
0: Shara Deshe
1: Shabak Sathe

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও থাকি, সো আজকেও আছি এবং থাকবো 11টা পর্যন্ত। আশা করি আপনাদের আমার সাথে আড্ডা দিতে এবং আমার গল্প শুনতে আপনাদের ভালো লাগছে, আমার তো সেই রকম ভালো লাগছে। আজকে সকালটাতে একটা খুব মিষ্টি রোদ এবং খুব একটা সুন্দর আবহাওয়া কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, না রোদ না বৃষ্টি না গরম না ঠান্ডা, এরকমই বলা যায়। তবে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম আছে, প্রচুর মানে লাইক খুব ব্যস্ত রাস্তা সকাল থেকেই আজকে। যাই হোক, এটা কিন্তু ভালো, মানুষজন রাস্তাঘাটে মানে বের হয় কিন্তু কাজের জন্যই, তাই না? কোনো কারণ ছাড়া তো সকালবেলা কেউ বের হবে না। যাই হোক, যারা বাসায় আছেন বা রাস্তায় আছেন এখনো বা সকালবেলা কোনো কাজে আছেন বা কোনো একটা যেখানেই থাকেন না কেন, কানে একটা হেডফোন দিয়ে কিন্তু আমাকে শুনতে পারেন চাইলে। আর যাদের ফোনে, যাদের কাছে হেডফোন নেই, তারা কিন্তু চাইলে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক, সরি ঢাকা এফএম 90.4 এর অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, সেখানে কিন্তু আপনি হেডফোন ছাড়াই শুনতে পারবেন। সো প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই বা আইফোনে যারা আছেন তারা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু ঢাকা এফএম 90.4 এর অ্যাপটি পেয়ে যাবেন। ওকে, তো চলুন এখন আবারও আমরা গল্পে ফিরবো, আড্ডা দিব, তবে আপনাদের পাঠানো এসএমএস গুলো পড়বো এবং তার আগে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন, এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন এখন আপনাদের মেসেজে চলে যাই, দেখি আমাকে কে কে মেসেজ করেছেন। একটু আগে বলছিলাম যে অনেকেই মেসেজ করেছে, তার জন্য ফোন কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে, মানে ভাইব্রেশন হচ্ছে প্রচুর। যাই হোক, আসসালামু আলাইকুম তানহাপু, আমি চলে এসেছি। তানহাপু, আমি চলে এলাম রংপুর থেকে, রাবেয়া বসরি। আমি দশম শ্রেণীতে পড়ি, আপু আমার জন্য দোয়া করিও যেন ভালো রেজাল্ট করতে পারি সবসময়। জানো আমার পড়ালেখার জন্য আমার বাবা মা অনেক কষ্ট করে, তাদের জন্য দোয়া করিও। ওয়ালাইকুম আসসালাম রাবেয়া, আশা করি অনেক বেশি ভালো থাকেন আপনি এবং আপনার বাবা মার জন্য অনেক অনেক দোয়া রইল। এবং আপনি যে বুঝতে পারছেন না তো বাবা মার কষ্ট, সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, তো তারপরে এসএমএস করেছেন, হ্যালো তানহাপু, কালকে রিদম ভাইকে কিছু বলোনি তাই না? আমি তোমার কথা শুনে ভেবেছিলাম যে তুমি রিদম ভাইকে মেসেজ পড়া কৌশলে বলেছ। আজকে রিদম ভাইয়া মোট 7 বার মেসেজ দিয়েছি কিন্তু সে আমার শুধু 2টা মেসেজ পড়েছে, আরও 5টা মেসেজ পড়েনি। বলো তো এটা কি মানা যায়? রংপুর থেকে রূপন্তী চৌধুরী নিশা, আশা করছি তার বডি থেকে যে কোনো ধরনের তথ্য হলেও পাওয়া যাবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। রংপুর থেকে রূপন্তী চৌধুরী নিশা। নিশা, আমি গতকাল কিন্তু বলেছিলাম এবং বলার কারণেই সে কিন্তু 2টা মেসেজ পড়েছে। আসলে সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু সব মেসেজ পড়তে পারি না, কারণ সবাই তো মেসেজ পাঠায়। সো আপনারই যদি 7টা মেসেজ আমি পড়ি তাহলে বাকি মেসেজগুলো কিভাবে পড়বো, তাই না? তো রিদমের ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে। সো মেসেজ অবশ্যই পাঠাবেন বেশি বেশি করে। আর মেসেজ লাইভে পড়ি না মানে কিন্তু এই না যে মেসেজ আমরা একেবারেই পড়ি না, আমরা কিন্তু পার্সোনালি আপনাদের মেসেজ পড়ি এবং অনেক এনজয় করি এবং মাঝে মাঝে কিন্তু রিপ্লাই করি, লাইক দেই বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে লাইক দিই, রিয়েক্ট করি এবং ফোনে মেসেজ করলে কিন্তু রিপ্লাই করি। সো এটাতে মন খারাপ করার কোনো কারণ নেই, ঠিক আছে? মেসেজ সবারই পড়ার চেষ্টা করি আমি। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আরও আরও বেশি বেশি মেসেজ করবেন আশা করি, আর আপনাদের মেসেজের জন্যই কিন্তু আমরা প্রতিদিন চলে আসি যে শো করতে। কাপ্তাই রাঙ্গামাটি থেকে আদিরঞ্জন তং ছায় চ্যাং গায়া, শুভ সকাল, গুড মর্নিং প্রিয় দানহা আপু, কেমন আছেন? আপনার শো শুনতে অপেক্ষায় থাকি। আমার জন্য শাকিরা সং প্লে করেন। ওকে আদিরঞ্জন, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। গান প্লেলিস্ট থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে। ঢাকা এফএম 90.4 টিউন থাকুন। ওকে সালিউর রহমান যুক্ত আছে, থ্যাংক ইউ সো মাচ। শুভ সকাল তানহা আপু, গানটা অস্থির, আমি শেষ পর্যন্ত আপনার সাথে আছি। আমি সাইফুল, আপনার আমার একটা গানের রিকোয়েস্ট করছি, এমন জীবন কেন দিলা, সুখে চেয়ে দুঃখ দিলা, এই গান প্লিজ দেন। ওকে প্লেলিস্ট থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে। এখন আপাতত আমরা একটা ব্রেক নিব এবং ঢাকা এফএম 90.4 টিউন করে থাকুন, মর্নিং ম্যাগের সাথে থাকুন। 11টা পর্যন্ত আমি গান প্লে হয়ে যাবে, আর এখন একটা ব্রেক নিয়ে একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউন্ড। শুনছেন ঢাকা এফএম 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ হাউ ইজ ইট?
1: Tuesday to Wednesday from 5 p.m.

0: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও বৃহস্পতিবার দিনও মাঝে মাঝে থাকি। সো আজকেও চলে এসেছি, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আশা করি সব ক্লিয়ার আছে। আমাকে চাইলে একটা মেসেজ দিয়ে জানাতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ আই লাভ ঢাকা এফএম। তো আজকেও কিন্তু ফেসবুকে একটা পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে এবং মর্নিং মাইক উইথ আরজে তানহা পেজটিও ফলো করে দিতে হবে। এছাড়াও আমাকে যারা পার্সোনালি ফলো করতে চান, যারা পার্সোনালি আমাকে দেখতে চান, তারা কিন্তু আমার পেজটাও ফলো করতে পারেন। সব দুটো পেজই কিন্তু মেনশন দেওয়া আছে সেখানে। যাই হোক, আমরা এখন আবার আপনাদের মেসেজ চলে যাবো। অনেক মেসেজ আসছে। এস এফ এম সায়েম ও সিয়াম ধানমন্ডি হাজিরপুর ভূতের গলি, আমাদের মনে হচ্ছে প্রীতম হাসানের আমার ভালোবাসার ময়না পাখি গানটা প্লে করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। ঢাকা 90.4 পিওন টিউন করে থাকুন, গান প্লে হয়ে যাবে। ওকে, তানহাপু কেমন আছেন? তুমি কোন দল সাপোর্ট করো আবির? আচ্ছা ঠিক আছে, আমি কোন দল সাপোর্ট করি সেটা আপনাদের জন্য একটা কি বলে প্রশ্ন রইল বা একটা কুইজ রইল, আপনারাই বলুন যে আমি কোন দল সাপোর্ট করি বা আমাকে দেখে কি মনে হয়। কি খবর, আমি আনিকা রংপুর থেকে, তোমার কথাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আনিকা, কেমন আছেন আপনি? আরও বেশি বেশি এস এম এস করুন। আই হোপ আপু অনেক ভালো লাগে তোমাকে শুনতে। আর তানভীর ইভানের অজানা গানটি প্লে করো প্লিজ। ওকে, গান তো প্লে করে দেবো, কিন্তু আপনি কিন্তু আপনার নাম লিখেননি, 688 লাস্টের নাম্বার। ওকে, ইউর স্টোরি আই জয়েন টু মর্নিং মাই তানহা স্বপ্নীল ফ্রম রংপুর, স্টোরি ইজ ভেরি নাইস তানহা স্বপ্নীল ফ্রম রংপুর। স্বপ্নীল থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। রংপুরে এখন আবহাওয়ার কি অবস্থা একটু জানাবেন তো তানহাপু? শুভ সকাল। ওকে, শুভ সকাল, বাট কে মেসেজ করেছে নাম লিখেননি, 548 লাস্টে। আপু আসসালামু আলাইকুম, সিটিজি থেকে ইলা বলছি, শাকিরা সংটা একটু প্লে করে দেন প্লিজ। ওকে, মাত্রই কিন্তু একটা ফিফার প্লে গান প্লে হয়েছে। ওকে, আমি চেষ্টা করবো আরও একটি গান প্লে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সুমন। তানহা তোমার কথা হাসিগুলো টিউন কেমন কেমন আপ ডাউন করছে, কেন আপ ডাউন করছে আমি বুঝতে পারছি না, আপনি কোথেকে লিখেছেন? যদি কারেন্ট না থাকে বা নেটওয়ার্কে কোনো ইস্যু থাকে তাহলে হতে পারে, এমন শোনা যেতে পারে, আমি জানি না কেন। জিনিয়ার আপুর বাসা কোন জায়গায়? রংপুর থেকে রূপবন্তি। জিনিয়ার আপু কে আবার আমি চিনতে পাচ্ছি না। 162 লাস্টে রূপবন্তি মেসেজ করেছেন। আমি কার কথা বলছেন আপনি একটু প্লিজ ক্লিয়ার করে লিখবেন। তানহাপু কেমন আছো? ফারজানা ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ ফারজানা মেসেজ করার জন্য। আমি তো পড়ে দিয়েছি সবার মেসেজ, যাই হোক সবার মেসেজ কভার করতে পেরেছি। এবং মেসেজ ফেসবুকে কিন্তু অনেকে আবার নতুন করে কমেন্ট করেছেন, তো তাদের কমেন্টগুলো আরেকবার পড়ব। তবে এখন একটু ব্রেক নেব, ব্রেক থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। এতক্ষণ ছিলাম আমি আসলে, আর আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের অনুষ্ঠান। অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি, আপনাদের পাঠানো এসএমএস গুলো পড়েছি, সো আই হোপ আপনারা এনজয় করেছেন। সো আবার কথা হবে আগামী রবিবার ঠিক সকাল 8টা বাজে, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও থাকি, আবার ভালোবাসা বাংলাদেশ নিয়েও কিন্তু আমি আসি মাঝে মাঝে বৃহস্পতিবার রাত 11টায়। তো যারা যারা ভালোবাসা বাংলাদেশে আসতে চান, নিজের গল্প বলতে চান, চাইলে ফেস হাইড করে বা নিজের নাম হাইড করে আপনি কিন্তু বলতে পারেন আপনার জীবনের গল্প, তারা তারা কাইন্ডলি ফেসবুকে এসএমএস করে দিবেন, ইনবক্স করে দিবেন, অথবা এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন এবং কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। ওকে, তো আমরা এখন আমি এখন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আরো একটু বলে দিতে চাই, প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। তো আজকেও কিন্তু আছি, চাইলে আমাকে সেখানেও কিন্তু শুনতে পারেন, সেখানে আমার সাথে গল্প করতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
2: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুক আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: आप फील करें FM 90.4।
1: हेलो।
2: हैं बोलो।
1: ए तुम्हार बाजारे लिस्ट तो झामेला आछे।
2: अच्छा नेटे कॉल दाओ तो।
1: आहा एकाने की होलो?
2: अरे एमनी हाथेर अवस्था एमनीतेई भालो ना, तार मध्ये घंटार पर घंटा कथा बोले टाका नष्ट करा दरकार आछे।
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
5: এই লন।
4: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
5: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Hot, hot music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

সালের 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের, একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে। মাননীয় স্পিকার, দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে জেঁকে বসা ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধেও এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপথ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপি নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে সেটি ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের উপর দাঁড়িয়েই সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরে বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি জাতির সামনে দিয়েছেন। কিন্তু এটাও একের সাথে মনে রাখা দরকার, অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দূরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে পশ্চিমেরও লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুল ঝুড়ি দিয়ে। ফলে
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি, অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত দেড় দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। মাননীয় স্পিকার, জনগণের গৌরবময় গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে তৈরি হওয়া নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা নতুন ও তীব্রতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনৈতিক ভগ্ন দশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। ফিরিয়ে আনতে চাই, এজন্য সরকার দশটি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। এই দশটি প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি মাননীয় স্পিকার। এক, সবার জন্য উন্নয়ন, আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। দুই, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। পাঁচ, বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ সৃষ্টি করা। বিনিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই সবুজ পরিবেশ, সহনশীল বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। দশ, আচ্ছা আচ্ছা, আর্থিক খাতে, সরি,
পাঁচের পরে বিনিয়ন্ত্রণের পরে ছয় হচ্ছে আর্থিক খাতের স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। সাত, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী নির্ভরযোগ্য পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। সাত, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী নির্ভরযোগ্য পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ একটি ভবিষ্যৎমুখী গতিশীল প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান আইসিটি রপ্তানিকারক দেশে রূপান্তর করা। নয়, প্রাণ প্রকৃতি পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা ও জীবন বৈচিত্র্য সুরক্ষার জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপান্তর, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত বিবেচনার পাশাপাশি নদী সমূহের নব্যতা ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই সবুজ ও পরিবেশ সহনশীল বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। দশ, স্বচ্ছ দক্ষ জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ কার্যকর করে তোলা।

মাননীয় স্পিকার, এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ জনগণের সম্পদ যেখানে এই সকল প্রকল্পে বিনিয়োজিত হবে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জব ক্রিয়েশন, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা, চার পেশাগত বিবেচনা, পরিবেশগত বিবেচনা, এনভায়রনমেন্টাল কনসিডারেশন, অর্থাৎ প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি, সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র। মাননীয় স্পিকার, আমি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সঙ্গে বিএনপির পূর্বতন সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছি। 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%। আবার রিপিট করছি, আমি 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে অতীত সরকারের সময়ে 23-24 অর্থ বছরে তা 4.22% এবং 24-25 অর্থ বছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, 6.78 থেকে 3.49% নেমে এসেছে। 2005-06 সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল 7.17%, যা বেড়ে 24 সালের জুলাই মাসে 11.66% পৌঁছায়, অর্থাৎ 7% থেকে 11% পৌঁছে গেছে। সম্পদের অসম বণ্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। 2005 সালে আয় ভিত্তিক গিনি কোএফিসিয়েন্ট ছিল 0.467, যা বৃদ্ধি পেয়ে 2022 সালের সর্বশেষ জরিপ অনুযায়ী 0.499 এ পৌঁছেছে। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে রয়ে গেছে, এখনো তা 8% কাছাকাছি অবস্থান করছে।

কর জিডিপি অনুপাত 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। পক্ষান্তরে 2025-26 অর্থবছরে প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা। মানে স্পিকার, লক্ষ্য করুন, 13% থেকে ঋণ খেলাপি, বিএনপি 13% সময়ের থেকে ঋণ খেলাপি এসে দাঁড়িয়েছে 35%। 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ছিল 7.3%। 2025 সালের শেষে ঋণাত্মক, অর্থাৎ -2.64% নেমে এসেছে, 7.3 থেকে -2.64% নেমে এসেছে। 2005-06 অর্থবছরের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 18.3% থেকে অনেক কমে 2025-24-25 6.5% নেমে এসেছে। লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম, ভুল নীতি গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে সম্পূর্ণ ধ্বংস এবং এর উপর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। বিএনপি সরকার যতবার এদেশের সরকার পরিচালনা করেছে, কখনোই ব্যাংক, আর্থিক খাত সহ পুঁজিবাজারে কোন সংকট সৃষ্টি হয় নাই। 2006 সালের বৈদেশিক ঋণ ছিল 1,30,000, অর্থাৎ বিএনপির সময় 1,30,000 বৈদেশিক ঋণ ছিল, 1,30,000 কোটি টাকা, যা 2024 সালে প্রায় 6.5 গুণ বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। মানে স্পিকার, 1,30,000 কোটি টাকা থেকে 8,12,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ঋণ হয়েছে। আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,77,000 কোটি টাকায়, যা উদ্বেগের বিষয়। মাননীয় স্পিকার, সুদ ব্যয় 2005-06 সালে 8,500 কোটি টাকা থেকে 13 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 2023-24 সালে 1,14,700 কোটি টাকায় পৌঁছেছে। IMF ও বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ঋণমান আমাদের রেখে যাওয়া নিম্ন ঝুঁকি ক্যাটাগরি হতে বর্তমানে মধ্যম ঝুঁকির দেশে অবনমন হয়েছে। ২০০৫-06 সালে ও রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6% ও 12.2%। পক্ষান্তরে 2023-24 সালে সূচক দুটির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। 2005-06 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 68 টাকা হতে 2023-24 সালে বেড়ে 122 টাকায় পৌঁছেছে, যা বৈদেশিক লেনদেনে ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলছে। বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও তার প্রভাব, মধ্যপ্রাচ্য সংকট। মানে স্পিকার, আমাদের সরকার গঠনের 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়, অর্থনীতিতে আকস্মিক ঝুঁকি তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, LNG ও সারের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি
বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্পে উৎপাদন ব্যয় বাড়িয়েছে, ফলে মূল্যস্ফীতি ও ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বেড়েছে। মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী জনগোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য, তাই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে কর্মসংস্থান ও প্রবাস আয় প্রবাহের উপর প্রভাব পড়তে পারে। মাননীয় স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা একটি স্থায়ী প্রেক্ষাপট, এ নিউ নর্মাল। যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, সুদহারের ঊর্ধ্বগতি, বাণিজ্য শুল্কের অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, এসবের যে কোনো একটি ঘটনাই অল্প সময়ের মধ্যে দেশের আমদানি নির্ভর অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। কাজেই আমাদের লক্ষ্য হল বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। সরকারের মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি কৌশল, মানে স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির কারণে অর্থনীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সে কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে, ফলে উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি। মাননীয় স্পিকার, এই কাঠামোর আওতায় 2030-31 অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2% জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আমাদের সরকার এই পরিকল্পনা 3টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে আমরা 3R, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রিকনস্ট্রাকশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন স্ট্র্যাটেজি কৌশল হিসেবে বিবেচনা করেছি। আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা 1 বছর মেয়াদী হবে। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1-3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক অবচিতি, ডেপ্রিসিয়েশন এবং উচ্চ বিনিময় হার দেশে মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে। এজন্য একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। ফলে তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঝেড়ে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থ বছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। ফেসিবাদী সরকারের সময়ে দুর্নীতি ও সংশ্লিষ্ট অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং তার অর্থায়নের জন্য বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করাই আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। মানি স্পিকার, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। এই লক্ষ্যে ঋণ এই ক্ষেত্রে খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন পুনঃতফসিলকরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি জোরদার করা হচ্ছে। দুর্বল ব্যাংক সমূহের আর্থিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্মূলধনীকরণ রিক্যাপিটালাইজেশন ও ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুর্বল ব্যাংক সমূহের পুনর্মূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে, আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। আবার পড়ছি, ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। এটিকে পারিবারিক প্রভাব মুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এটা একটা বিশাল স্টেপ মানি স্পিকার, একটি রাজনৈতিক দলের পক্ষে এ ধরনের স্টেপ অনেক বড় স্টেপ। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করা হবে, যাতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদী স্থিতিশীল
ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে নারী, তরুণ, উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। মাননীয় স্পিকার, আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক, শক্তিশালী, টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা ঋণ নির্ভর বিনিয়োগকে ইকুইটিতে রূপান্তর করেছি। আমাদের লক্ষ্য বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোল। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংক নির্ভর অর্থায়নের উপর চাপ কমে। কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়ন কাজ চলমান আছে। মাননীয় স্পিকার, দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে কর্পোরেট বন্ড মার্কেট সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর কাঠামো প্রণয়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, সরকার শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমবাজারের চাহিদাভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, এবারের বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যমেয়াদী নীতি কৌশল নির্ধারণে বাজেট পূর্ববর্তী অংশীদারদের সাথে ধারাবাহিক আলোচনায় প্রাপ্ত সুপারিশ সমূহ সক্রিয় বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রথম প্রধান বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। মাননীয় স্পিকার, আমি এখন 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেট আলোচনা করছি। সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2025-26 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক এ সরণি এক হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধিত রাজস্ব আয় 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 24,000 কোটি টাকা
বৃদ্ধি করে 5,88,000 কোটি টাকায় রাখার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2025 অর্থ বছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 2,000 কোটি টাকা হ্রাস করে 7,88,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেট ঘাটতি অর্থায়ন চলিত অর্থবছরের বাজেট ঘাটতি প্রাকলন করা হয়েছিল 2,26,000 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2,00,000 কোটি টাকা, যা জিডিপির 3.3%। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি আগামী 26-27 অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত আয় ব্যয়ের একটি চিত্র পরিশিষ্ট ক এর সারণী 2-তে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাকলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3,00,000 কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 925 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। সে লক্ষ্যে 2026-27 অর্থ বছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ সংশোধিত 27.27% থেকে বেড়ে 33.70% উন্নীত করার এবং পরিচালন ব্যয় অর্থবছরের 72.73% থেকে কমিয়ে আগামী অর্থবছরের 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে আমরা আমরা আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতোয়ারি বরাদ্দ পরিশিষ্ট ক এর সারণী 3-তে তুলে ধরা হয়েছে। সামগ্রিক ব্যয় কাঠামো, সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত, এই তিনটি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট ক এর সারণী 4-এ উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,74,988 কোটি টাকা, যা মোট বরাদ্দের 18.66%। সাধারণ সেবা খাতে প্রস্তাব হয়েছে 2,00,000
45,117 কোটি টাকা, যা মোট বরাদ্দের 26.13%। সামাজিক খাতের বর্ধিত সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 2025-26 অর্থ বছরে যা ছিল 1,18,000 কোটি টাকা, অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থ বছরে 6,000 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি, আশা করি এটা এই ধারা অব্যাহত থাকবে। এই টাকা প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতে পারবে, এই জন্য আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা খুব সিরিয়াসলি আমরা ধারণ করেছি। ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ পরিশোধ, ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই বাজেট ঘাটতিও বেড়েছে। 2005-06 অর্থ বছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.9%, পক্ষান্তরে 2023-24 অর্থ বছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির 4.5% দাঁড়িয়েছে। এই অবস্থা হতে উত্তরণে আমরা ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন এবং এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে। খাতভিত্তিক অগ্রাধিকার, মাননীয় স্পিকার, এই পর্যায়ে সরকারের অগ্রাধিকার অনুসারে খাতভিত্তিক কর্ম পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট কাঠামোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। খাতভিত্তিক বিস্তারিত বরাদ্দ পরিশিষ্ট ক সারণী চারে সংযোজিত। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষাখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। আমরা সেই কাঠামো গড়ে তুলতে চাই যেখানে একজন শিক্ষার্থী তার নিজ মেধা, পছন্দ বা আগ্রহ অনুযায়ী দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ, কৃষি উদ্যোক্তা,
গবেষক, শিল্পী, শিক্ষক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ কিংবা অন্য যে কোনো পেশায় সমান মর্যাদা ও সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চাকে উৎসাহিত করা হবে। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে আমাদের সরকার তৃতীয় ভাষা জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেই সকল দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। ছাত্র ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কল্পে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মিডিয়া মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। শক্তিশালী ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্ট আপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে। আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। সরকার গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব প্রদান এবং কার্যকর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্য প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে চাই। আমরা শিক্ষা খাতে আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা সর্বোচ্চ মাননীয় স্পিকার, যা 2025-26 অর্থবছরে ছিল 87,206 কোটি টাকা, জিডিপির 1.39%, সেখান থেকে বাড়িয়ে 2% অতিরিক্ত করা হয়েছে। মানি স্পিকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মানি স্পিকার, একটি স্বাস্থ্যবান জাতি গঠনেই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্ব শর্ত। ফেসিবাতি সময়ে স্বাস্থ্যখাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। তাই স্বাস্থ্যসেবার
মানোন্নয়ন হয়নি, সেই কারণে আজ দেশের হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে, সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, আর বিপুল সংখ্যক রোগী বিদেশমুখী হওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন, চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান জোরদার করুন, স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো। আমরা স্বাস্থ্যখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা স্বাস্থ্যখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। তারিখটা পড়ল না তো যেন আবার দ্বিতীয়বার পড়লাম, এটা একটা বিশাল পদক্ষেপ। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক ই হেলথ কার্ড প্রদান করা হবে। জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মা, নবজাতক, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে। সার্জারি সহ জটিল ও বিশেষায়িত চিকিৎসা সেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে, করোনারি কেয়ার, কিডনি ডায়ালিসিস ইউনিট ইত্যাদির ব্যবস্থা থাকবে। রোগী পরিবহনের দুর্দশা লাঘবের জন্য জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হবে। সরকার একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। 5 বছরের নিচের শিশুদের খর্বাকৃতি স্টান্টেড চিলড্রেন মোকাবেলায় সরকার বহুমুখী ও বহু খাত ভিত্তিক একটি সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করবে। ফর স্ট্যান্টেড চিলড্রেন এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট শিল্প পার্ক সহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা, বিনিয়োগ ও নীতিগত সহায়তা অব্যাহত রাখা হবে। এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সাহায্য ও সহায়ক নীতিমালা সুবিধা প্রদান করা হবে। দেশব্যাপী একটি টেকসই ও আধুনিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলেও সময় মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো সম্ভব হয়। আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে,
বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম 100 দিনের মধ্যেই প্রায় 100 ভাগ শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করেছে। ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা ব্যবস্থা এবং AI ভিত্তিক চিকিৎসা জ্ঞান প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক দক্ষতা ভিত্তিক ও ভবিষ্যৎমুখী নতুন MBBS কারিকুলাম চালু করা হবে। দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে 5000 MBBS চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ, নার্সিং বিষয়ে ব্যাচেলার ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। এটা আমাদের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80% হবে নারী। মাননীয় স্পিকার, স্থানীয় বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 4 মাস মেয়াদী জেনারেল কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ার গিভারের একটা বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটা আমরা দ্রুত পর্যায়ে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকার প্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা GDP 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোন সময় দেওয়া হয়নি। 25-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল আরো কম। কৃষি ও খাদ্য নিরাপত্তা, কৃষিখাত। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হল কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। কৃষিখাতে মৌলিক যুগান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোড় গোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের 1 বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 26-27 অর্থ বছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি 2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1,062,50,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
এবং এ বাবদ চলতি অর্থ বছরে 1,568,96,96 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এর জন্য কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল খাদ্য পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের অনেক পচনশীল খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আম চাষীদের জন্য বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডাটাবেজের মাধ্যমে সার্ভিস ডেলিভারিটা মানে স্পিকার অনেক সহজ হবে। ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় চালু করেছে। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তা, মানে স্পিকার, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এ বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমাদের সরকার এই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা বর্তমান 23.16 লক্ষ মেট্রিক টন হতে বৃদ্ধি করে আগামী 26-27 অর্থবছরে 24,50,000 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 25-26 অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা 38.19 লক্ষ মেট্রিক টন, যা 2026-27 অর্থবছরে 41 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 55 লক্ষ উপকারভোগী পরিবারকে কর্মভাবকালীন 6 মাসে 15 টাকা কেজি করে প্রতি মাসে 30 কেজি চাল প্রদান করা হবে। সারা দেশে 1,000-এর বেশি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ রাখা হয়েছে।

চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে 419 উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল 30 টাকায় বিক্রি করা হচ্ছে। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। মৎস্য পানি সম্পদ, মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও পানি সম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসাবে নির্ধারণ করেছি। 26-27 অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 56,35,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন। সুনীল অর্থনীতির উপর গুরুত্বারোপ করে 2030 সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় $1 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জলা তার নীতির ভিত্তিতে আমাদের প্রকৃত মৎস্যজীবীদের কথা চিন্তা করে তাদের দৈনন্দিন জীবনে বিষয়গুলো তাদের একটি অংশ হচ্ছে, এটাকে মাথায় রেখে আমরা এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওড়গুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। 15 লক্ষ জেলে পরিবারকে বিজিএফ সুবিধার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বিমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। হাঁস মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। গবাদি পশু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বিমা ও বাজারজাতকরণ সুবিধা প্রদানের লক্ষ্যে এ খাতের খামারিদের ইতিমধ্যে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%। সামাজিক নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা। মাননীয় স্পিকার, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল সকল নাগরিককে জীবন চক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র হ্রাস পায়। এটা হচ্ছে লাইফ সাইকেল একটা নাগরিকের। মাননীয় স্পিকার, এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই জন্য এই যে লাইফ সাইকেলের ভিত্তিতে তাদের জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শন হল অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট এন্ড সেলফ রিলায়েন্স অর্জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত কল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি যার কার্যক্রম সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
2020 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা অব্যাহত রাখা হবে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% এবং এর বিপরীতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা অব্যাহত রাখা হবে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হবে।

প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা ৪৮ লক্ষে বাড়ানো হবে এবং মাসিক ভাতা ১০০০ টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা ১ লক্ষে উন্নীত করা হবে। স্তরভেদে মাসিক ভাতা ১০০০ থেকে ১৪০০ টাকা করা যাবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮.৯৫ লক্ষ মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা দেওয়া হবে। ক্যান্সার সহ ৬টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে আবার বুঝছে। এটা ক্যান্সার সহ ৬টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে। বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের ৩০% গ্র্যাচুইটি হিসাবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০০০০ টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫০০০ টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ ৪০০০০, বীর উত্তম ৩০০০০, বীর বিক্রম ২৫০০০, বীর প্রতীক ২৫০০০ টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক ২০০০০ টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে ২৬-২৭ অর্থবছরে ১,৪৪,৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। বিদ্যুৎ, মানে স্পিকার, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থপাচার হয়েছে। বিগত সরকারের সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের উপর চেপে বসেছে। এখানে বার্ষিক ভর্তুকির পরিমাণ ৪০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮,৯১৯ মেগাওয়াট, আমদানি ও অনগ্রিড নবায়নযোগ্য সহ হলেও নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনো নিশ্চিত হয়নি। মানে স্পিকার, আমরা দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উল্লেখযোগ্য উদ্যোগ সমূহ হচ্ছে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ পূর্বক এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ পূর্বক এই খাতে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করুন, বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে, অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন এবং লিস্ট কস্ট জেনারেশন পরিকল্পনা বাস্তবায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে

0: আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের পূর্ণাঙ্গ আধুনিকায়ন ও স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদন। 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীতকরণ এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটার সম্প্রসারণ করা হবে। 2,400 মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম ইউনিট হতে জানুয়ারি 2027 নাগাদ 1,200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি উল্লেখিত উদ্যোগ সময়ের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশে তুলনামূলক সাশ্রয়ী নিরবিচ্ছিন্ন পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হব। জ্বালানি ও খনিজ সম্পদ, মাননীয় স্পিকার, ফ্যাসিবাদী সরকারের জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী ভুল নীতি, প্রাতিষ্ঠানিক অনিয়ম, অব্যবস্থাপনা, আমদানি নির্ভরতা জ্বালানি খাতকে গভীর সংকটে ফেলেছে। এ সময় শুধুমাত্র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং জ্বালানি তেল আমদানির উপর জোর দেওয়া হয়। দেশের নিজস্ব স্থলভাগ ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে জ্বালানি তেল রিফাইনিং মজুত সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা হয়নি। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক সংকটের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ডিজেল ও এলএনজির স্পট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা সাধারণ জনগণের কষ্টের কথা বিবেচনা করে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছি এবং জ্বালানি তেলের দাম সামান্য সমন্বয় করেছি। জ্বালানি তেলের দাম খুবই সামান্য সমন্বয় করেছি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক একেবারে সবচেয়ে নিচের দিকে। অন্যদিকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক ও মূল্য অপরিবর্তিত রেখেছি। গ্যাসের মূল্য কিন্তু এখন অপরিবর্তিত। অফশোর গ্যাস অনুসন্ধান আকর্ষণীয় করার জন্য দেশের স্বার্থ সমুন্নত রেখে মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি সংশোধন, জ্বালানি আমদানির ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে উৎস বহুমুখীকরণ নীতি অনুসরণ, মহেশখালীতে বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনালের পাশাপাশি নতুন টার্মিনাল স্থাপনের বিষয়টি পর্যালোচনা, মহেশখালীর মাতারবাড়িতে একটি ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য জমি অধিগ্রহণ পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্তকরণ, জ্বালানি তেল পরিবহনে নির্মিত 601.550 কিলোমিটার পাইপ লাইনের সর্বোচ্চ ব্যবহার, জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং চালুর উদ্যোগ গ্রহণ, চট্টগ্রাম উপকূলীয় শিল্পাঞ্চলে ধাপে ধাপে 50 লক্ষ মেট্রিক টন পরিশোধন ক্ষমতা সম্পন্ন নতুন ক্রুড অয়েল রিফাইনারি নির্মাণ। আমাদের বিশ্বাস প্রস্তাবিত উদ্যোগ সমূহের সকল সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এখাতে 2026-27 অর্থবছরে এই মন্ত্রণালয়ের অনুকূলে মোট 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। আইসিটি, টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, সারা বিশ্বের প্রেক্ষাপটে এবং আমাদের প্রেক্ষাপটে। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অথচ বর্তমানে দেশের জিডিপিতে এখাতের অবদান মাত্র 1-2%। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে তা 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে দেশব্যাপী সাশ্রয়ী নির্ভরযোগ্য উচ্চগতির হাই স্পিড ইন্টারনেট নিশ্চিত করতে সরকার সংস্কার নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম 100 দিনের মধ্যে দেশের সকল বিমানবন্দর, 7টি রেলওয়ে স্টেশন সহ আন্তনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। যার সুফল জনগণ ইতিমধ্যে পেতে শুরু করেছে। সরকার গত 4 মাসে 41 লক্ষ নতুন 4G মোবাইল সংযোগ এবং 4 লক্ষ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করেছে। এই খাতের টেকসই উন্নয়ন সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার নিম্নলিখিত গুরুত্বপূর্ণ উদ্যোগসমূহ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। আগামী 2 বছরের মধ্যে দেশের 90% জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারদের সাথে নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী শহর ও গ্রাম অঞ্চলে 100 মেগাবিটস পার সেকেন্ড টু 1 গিগাবিটস পার সেকেন্ড উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহজ ও নিরাপদ করতে ক্যাশলেস ডিজিটাল ইকোনমি নিশ্চিত করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার DPI ও ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেমি কন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও দেশের বাইরে বাংলাদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে সেমি কন্ডাক্টর একটু হচ্ছে, বাট এটা বিশাল সম্ভাবনা, সেই কাজটি হাতে নেওয়া হয়েছে। ব্যবসায়ী প্রযুক্তি উদ্যোক্তা সহ বেসরকারি খাতের অংশীদারদের সাথে নিয়ে সমন্বিত পলিসি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সবাই উপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা AI, খুব একটা পপুলার ওয়ার্ড AI এখন, ইলেকট্রনিক শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা AI কে দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। AI ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করা, শিক্ষা ব্যবস্থায় AI অন্তর্ভুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণ প্রজন্ম, এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় ধরনের চাহিদা, এটাকে মাথায় রেখেই এই কার্যক্রমগুলো সরকার শুরু করেছে এবং খুব কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি। এ লক্ষ্যে আমাদের কর্মকৌশল নিম্নরূপ: তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্ট আপ, ফ্রিলান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং AI প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা, সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে AI ড্রিভেন ডেটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরো কার্যকর ও গতিশীল করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে। এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এই খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী 26-27 অর্থবছরে 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা প্রয়োজনে বাড়ানো হতে পারে। এই অর্থ স্টার্ট আপ তহবিল হিসাবে নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে, তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। করব কাজ গর্ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মেধা যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা করে তুলতে আমরা প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক জেলা উপজেলায় একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হবে, যাতে করে লোকজন তার চাকরির সুযোগ কোথায় আছে সেটা বুঝতে পারে, সেভাবে সে তৈরি হতে পারে। শ্রমিকদের আইনি সুরক্ষা সুদৃঢ় করতে আমরা ইতিমধ্যে বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 জারি করেছি। কর্মক্ষেত্রে নারী শ্রমিক কর্মজীবীদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। নারী সদস্যরা বেশি করে তালি দেন, আবার তালি দেন ভালো করে। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? আমরা পারবো,
1: আপনাকে পিঙ্ক হয়ে যেতে হবে। তাহলে
0: শিশু শ্রম বন্ধে ইতিমধ্যে জাতীয় পরিকল্পনা 2026-30 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশী জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে। প্রবাসী কল্যাণ সেবা, বিমা, ব্যাংকিং সুবিধা, জরুরি সহায়তার সাথে কার্ডটি সংযুক্ত করা হবে। বিকল্প শ্রমবাজার হিসাবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছি। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরেই পরের মাসে অর্থাৎ মার্চ 2026 মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স $3.75 বিলিয়ন পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। রেমিটেন্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। অভ্যন্তরীণ বৈদেশিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে অকুপেশন ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাত ভিত্তিক কোর্স এবং পাঠ্যক্রম চালুর কাজ শুরু করেছে। বাজার ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে Skills for Industry Competitiveness and Innovation Program SISIP এর আওতায় প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণ প্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে মাননীয় স্পিকার ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্বারোপ করছি আমাদের লক্ষ্য দেশের ক্রিয়েটিভ শিল্পের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান 1.5% উন্নীত করা এই খাতের টেকসই উন্নয়নে সরকারি বেসরকারি ও এনজিও খাতের সমন্বিত কার্যক্রম গ্রহণে কর্ম পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে এটা অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যে ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে যেমন ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব স্থাপনের বিষয়ে সম্ভাবতা যাচাই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে এবং শিশু একাডেমি শিল্পকলা একাডেমি চত্বরে ক্রিয়েটিভ হাব স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের আসলে এই শিশু একাডেমি শিল্পকলা একাডেমিগুলোর যে বিল্ডিংগুলো আছে এগুলোর যথাযথ ব্যবস্থা ব্যবহার হচ্ছে না বিধায় আমরা এগুলোকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজ সমূহে ইনোভেটিভ হাব চালুর বিষয়ে কর্ম পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে সরকারের একটি গ্রাম একটি পণ্য ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসাবে ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য যেমন তাঁত শিল্প মৃৎশিল্প বুনন শিল্প শীতল পাটি শতরঞ্জি কাঠের খেলনা হাতে তৈরি গয়না টেরাকোটা ইত্যাদি সহ আরো অনেক পণ্য চিহ্নিত করা হচ্ছে ক্রিয়েটিভ পণ্যের উন্নয়ন ও নকশার মান উন্নয়নের জন্য দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে একটি ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠন করা হচ্ছে বিসিকের আওতাধীন নকশা কেন্দ্রকে আন্তর্জাতিক মানদণ্ড এর ভিত্তিতে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফ্যাশন ইনস্টিটিউটগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য কালচারাল হেরিটেজ ঐতিহ্যবাহী স্থাপনা হেরিটেজ বিল্ডিং পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেমন ঐতিহ্যবাহী হেরিটেজ স্থাপনা রেস্টোর করে আন্তর্জাতিক উৎসব আয়োজনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে 2-3টি থিমের উপর ভিত্তি করে 2টি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে হেরিটেজ রেস্টোরেশন ও আন্তর্জাতিক উৎসব আয়োজনের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা চিহ্নিত করা হচ্ছে জাতীয় উৎসব সাংস্কৃতিক উৎসব আঞ্চলিক উৎসব ইত্যাদি বহুমুখী ঐতিহ্যমণ্ডিত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে মাসভিত্তিক থিমভিত্তিক জাতীয় আঞ্চলিক ক্যালেন্ডার প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে এইসব উৎসবগুলোতে ইকোনমি জেনারেট করে এবং ব্যবসা জেনারেট করে ইকোনমিও জেনারেট করে আমরা পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে ইকো ট্যুরিজম উন্নয়নে বিশেষ নজর দিচ্ছি এ লক্ষ্যে সরকার নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করছে পর্যটন খাতের পেশাজীবীদের বিশ্বমানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে রন্ধন শিল্প ক্যালিনারি আর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল হসপিটালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হচ্ছে। পর্যটন খাতে প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে বিশ্বখ্যাত সংস্থা কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সার্টিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যটন খাতে সামগ্রিক সম্ভাবনা বৈচিত্র্য এবং আধুনিক ক্রিয়েটিভ থিমস অন্তর্ভুক্ত করে একটি সময় উপযোগী সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা হচ্ছে। আন্তর্জাতিক উৎসব ও বাজারে ক্রিয়েটিভ সম্ভাবনাকে তুলে ধরতে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। থিয়েটার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকত করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও গড়ে তোলা হবে। আমি আগামী 2026-27 অর্থবছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও 500 কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে।
2: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হল। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদের আজকের কার্যক্রমে অর্থাৎ বাজেট পেশের এই অধিবেশনে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবার সরাসরি সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে। আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। আসরের নামাজের বিরতির পর পুনরায় সংসদ কার্যক্রম শুরু হওয়া মাত্র তা আবার সরাসরি সম্প্রচার করা হবে। এখন শুনতে পাবেন ভক্তিমূলক গান।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন। মিডডে ফিল্ড।

ঢাকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। লিসেনার্স, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বিকাল 5টা মানেই কিন্তু উইকেন্ড বাস। হ্যাঁ লিসেনার্স, যারা পুরো উইক জুড়ে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকতে পারছেন না, থাকতে পারেননি আপনার প্রিয় স্টেশনের সাথে, থাকতে পারেননি আপনার প্রিয় আরজেদের সাথে, থাকতে পারেননি আপনার পছন্দের বন্ধু আরজের রিদমের সাথে, সবার জন্যই কিন্তু আজকে আমি চলে এলাম এবং আছি সন্ধ্যা 8টা পর্যন্ত। যাই হোক লিসেনার্স, আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু একটা আমাদের সরকারি অধিবেশন চলছে, যেটা হচ্ছে 2026 বাজেট কিন্তু আজকে পেশ হচ্ছে। সো সেটাই কিন্তু চলছিল এবং আশা করছি সবাই হয়তো বা বুঝতে পারছেন, যার কারণে আজকে উইকেন্ড বাজ নিয়ে হাজির হতে কিছুটা দেরি হয়ে গেল। এখন 5:15 দেখতে পাচ্ছি, আমি কিন্তু 5:00 চলে এসেছি এবং বসে অপেক্ষা করছিলাম যে আসলে কখন আসবে এবং কখন বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলবো, কথা কখন একটু আড্ডা দিব। তো যাই হোক, আছে কিন্তু, আমি কিন্তু আছি 8টা পর্যন্ত। এর ভেতরে যদি আসলে আমাদের সরকারি, বর্তমান সরকারের যে অধিবেশনটা চলছে সেটা যদি চলে থাকে তাহলে হয়তো বা আমি আসতে পারছি না, তবে আছি কিন্তু 8টা পর্যন্ত আপনাদের সাথে, আপনাদের মাঝেই। তো এর ভিতরে যখনই আমি অবশ্যই সুযোগ পাবো আমি কিন্তু অবশ্যই চলে আসবো। আশা করছি বন্ধুরা সবাই 8টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবেন, 8টা পর্যন্ত সবাই থাকবেন ঢাকা এফএম 90.4 এর সাথে। আর এই মুহূর্তে একটু বলে দিব যে খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারবেন। আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ফেসবুকে কিন্তু অলরেডি পোস্ট চলে এসেছে আমার, facebook.com/ilovedhakafm। সো ফেসবুক পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে কিন্তু খুব ইজিলি যুক্ত হয়ে যেতে পারবেন আমার সাথে। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বার খুব ইজিলি টেক্সট করতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, যুক্ত আছেন আপনার পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজের সাথে। আমি যদি আজকের কথা বলি, খুবই মেঘলা একটা দিন কিন্তু আজকে, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল। আর একদিকে আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া কিন্তু একটা খেলা চলছে, মানে আসলে খুবই কনফিউজিং একটা ব্যাপার, কজ আজকে 11 তারিখ এবং মানে অলরেডি ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের দরজায় কড়া নাড়ছে এবং খুব জলদি হয়তো বা খুব জোরালো সরালো ভাবে কিন্তু আমাদের এই বিশ্বকাপ কিন্তু এবারের মতো শুরু হয়ে যাবে। আর আরেকদিকে কিন্তু চলছে আমাদের বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার একটা দুর্দান্ত ম্যাচ, এবং যেখানে দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু বাংলাদেশের একটা জিতে যাওয়ার পসিবিলিটি আছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলছে, যদিও বৃষ্টির কারণে মাঝখানে ম্যাচটা কিন্তু থেমে গেছিল, তবে এখন কিন্তু বৃষ্টি শেষে আবারও ম্যাচ চলছে। সো আমরা বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা নিয়েও আমরা গল্প করবো, আড্ডা দিব, আর হচ্ছে অবশ্যই আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আড্ডা দিবই। তাছাড়া আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট তো আছেই, ইন্টারেস্টিং ব্যাপারগুলো তো আছেই। সো দেরি না করে সবাই যুক্ত হয়ে যান, আশা করছি সবাই আমার সাথে যুক্ত থাকবেন, আমি যখনই সুযোগ পাবো আপনাদের মাঝে আসবো এবং আমরা গল্প করবো অবশ্যই। আর হচ্ছে আজকে যদি উইকেন্ড বাসটাতে যেহেতু মানে এতটুকু সমস্যা হয়ে যাচ্ছে বা সামান্য একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আশা করছি কেউ এটা রাগ করবেন না বা হচ্ছে সবাই এটা একটু ইজিলি নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আছি, আমি আপনাদের সাথেই আছি, সবাই ফেসবুকে চলে আসেন, সবার সাথে কমেন্ট সেকশনে কথা বলছি, সবাই নাম্বারে মেসেজ করতে পারেন। আমরা এখন একটা গানে চলে যাব, যেহেতু আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ চলে এসেছে আর আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের একটা অন্যতম গান কিন্তু হচ্ছে কে নানার করা ওয়েভিন ফ্ল্যাগ না। এবং বন্ধুরা, এই ফুটবল মানেই কিন্তু আসলে এই গান, এবং এই গানটা শুনলেই কিন্তু আসলে শরীরটা একটা গুজবাম দিয়ে ওঠে এবং ফুটবলের প্রতি কিন্তু একটা অ্যাট্রাকশন চলে আসে বা ফুটবলের প্রতি একটা হেভি লেভেলের জোশ কিন্তু চলে আসে। তো যাই হোক, আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং সবাই আমার জন্য অপেক্ষা করবেন, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। সো আশা করছি একদম শেষ পর্যন্ত, অর্থাৎ 8টা পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। তো এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাচ্ছি, যখনই সুযোগ পাচ্ছি খুব জলদি রিদম কিন্তু আবারও ফিরে আসবে আপনাদের মাঝে।

0: স্থাপন করুন। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। ক্রীড়া উন্নয়ন, ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয় বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা হবে। আমাদের সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে 300 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করেছে। আমরা 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। সেটির অংশ হিসেবে ইতিমধ্যে 10টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে স্পোর্টসে সারা দেশ থেকে 1,21,492 জন কিশোর ও 47,130 জন কিশোরী সহ মোট 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এই লক্ষ্যে আগামী 26-27 অর্থবছরে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত 1টি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। মাননীয় স্পিকার, বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অঞ্চলভিত্তিক শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এলক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল ইজ অব ডুইং বিজনেস নিশ্চিত করতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলা বিজ চালু করা হয়েছে। 19টি সম্ভাবনাময় খাতে FDI আকর্ষণে হিটম্যাপ প্রকাশ করা হয়েছে। পটুয়াখালী ও যশোরে নতুন EPZ

0: স্থাপনের কাজ চলমান রয়েছে, যেখানে প্রায় 2,50,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর, কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হয়েছে। মানে স্পিকার, সম্ভাবনাময় দেশসমূহের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সহ বিভিন্ন বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা চুক্তি সম্পাদনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আর্থিক খাতকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত পণ্য খালার সুবিধা প্রদান করা হয়েছে। আর কোন হ্যারাসমেন্ট নাই, কোন সমস্যা নাই, সরাসরি ওনারা আনবেন, রপ্তানি করবেন। কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডের সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। ওনাদের বন্ডের মাধ্যমে মাল আসবে, রপ্তানি হবে, মাঝখানে আর কিছু নাই। জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দরের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে, যার মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল, 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। এই তহবিলের আওতায় 5টি প্যাকেজ নিম্নরূপ: বন্ধ কলকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য 20,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গকে, উত্তরবঙ্গের সংসদ সদস্যদের জন্য সুখবর, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসাবে, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসাবে গড়ে তুলতে 3,000 কোটি টাকা। উত্তর পুনর্ভরণ স্কিম সমূহের অধীনে প্রদেয় ঋণের ক্ষেত্রে সুদের হার নমনীয় রাখার লক্ষ্যে সরকার 6% সুদ ভর্তুকি হিসাবে প্রদান করবে। এই কর্মসূচির মাধ্যমে 25,00,000-এর অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয়তা অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি মুদ্রানীতির মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারের গৃহীত একটি অনন্য প্রচেষ্টা। এসএমই খাতের বিকাশে এই সেক্টরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সরকারি সংস্থা যেমন ইটকল, বিআইএফএফএল, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য 2026-27 অর্থবছরে 2,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, মানে স্পিকার, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হল: সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ, গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করুন, সড়ক, সেতু, গ্রোথ সেন্টার, সাইক্লোন সেন্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করা, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ও ভূ উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম শক্তিশালীকরণ, সিটি কর্পোরেশন ও পৌরসভা সময়ে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, ড্রেন সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় স্পিকার, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নারী, যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সমূহ হল দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি বাস্তবায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা। নারীরা, আমাদের নারী সংসদ সদস্যরা মধ্যে এটা খেয়াল করে না, এই বাজেটে নারীর বিরাট একটা অংশ রয়ে গেছে। ক্ষুদ্র প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন, সহজ ঋণ প্রাপ্তি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ট্যাক্সই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। ডিজিটাল তো সারা বাংলাদেশেই অনুপ্রবেশ ঘটবে বিভিন্ন কার্যক্রমের মধ্যে। মাননীয় স্পিকার, গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান তৈরিতে সমবায় ভিত্তিক কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থবছরে 41,352 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছে। খুশি দেখি
1: 2,000 কোটি টাকা।
0: মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে নিরাপদ পরিবেশ বান্ধব প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যেমন মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর, 4 লেনে উন্নীতকরণ, সমন্বিত যোগাযোগ কাঠামোর মধ্যে একটি মাল্টি মোডাল হাব গড়ে তোলা, সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে 94টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দুর্ঘটনা রোধে সেফটি সিস্টেম অ্যাপ্রোচ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম প্রধানে চালু করা, অটোমেটেড ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থা এবং পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, প্রায় 3,000 কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে সম্ভাব্য করিডোর চিহ্নিত করুন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, 6টি মেট্রো রেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত মনোরেল ভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ, পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস তারা প্রতিস্থাপন হবে, পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপন করা হবে, দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ। ইলেকট্রনিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলপথ উন্নয়ন, মাননীয় স্পিকার, নিরাপদ আধুনিক দক্ষ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্দেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে অধিক কার্যকর প্রযুক্তি নির্ভর করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগ সম্প্রসারণ, সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগাযোগ সম্প্রসারণ। আধুনিক লোকোমোটিভ ক্যারেজ ওয়াগন সংগ্রহ সৈয়দপুর পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় কোচ ও লোকোমোটিভ সংযোজন, তারা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং। আস্তে আস্তে আমরা কোচগুলো নিজেরা করতে চাই স্থানীয়ভাবে। ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ ও আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, ইলেকট্রিক ট্র্যাকশন উচ্চ গতির রেল সংযোগ চালুর পরিকল্পনা গ্রহণ। ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকা কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে, যার ফলে এ পথের দূরত্ব 80 কিলোমিটার কমে যাবে। ঢাকা চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠা ও চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা। নৌপরিবহন, মানে স্পিকার, ব্যয় সাশ্রয়ী নিরাপদ দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন, আভ্যন্তরীণ নৌপথের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যেমন নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন কার্যক্রম জোরদার, ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং দক্ষতা উন্নয়ন, নদী বন্দর ও লঞ্চ ঘাট আধুনিকায়ন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বৃদ্ধি, মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতির সংযোজন, জেটি ব্যবস্থা উন্নয়ন এবং কার্গো হ্যান্ডলিং কার্যক্রম জোরদার করা, চট্টগ্রাম বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লাল দিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, নৌপথ সচল রাখতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ড্রেজিং ও খনন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আধুনিক নৌবন্দরে অবকাঠামো নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সমন্বিত নৌবহন ব্যবস্থা শক্তিশালী করুন। বেসামরিক বিমান পরিবহন, মাননীয় স্পিকার, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর ও আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। যেমন 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলা, ঢাকা চট্টগ্রাম সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীতকরণ, কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে গড়ে তোলা, বোয়িং এর সঙ্গে 14টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় 90,000 বর্গমিটার জায়গা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে, জিডিপিতে পর্যটন খাতের অবদান 6-7% উন্নীত করার লক্ষ্য ঘোষণা, বৃহৎ পর্যটন পরিকল্পনার অংশ হিসাবে এ খাতে পর্যটক আকর্ষণ বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে এবং বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রী সেবা ও কার্গো ব্যবস্থাপনা আধুনিকীকরণ। দেশের ব্যবসা বাণিজ্য সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থবছরে 60,730 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিজ্ঞতা জর্জরিত আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। এই উদ্দেশ্য পূরণে আমাদের সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। যেমন আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৩.৫ লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে, গ্রিন জব ৩.৫ লক্ষ। মাননীয় স্পিকার, ২০২৬-২৭ অর্থবছরে ২৫,৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪,২৮,৯৭,০০০ চার রোপণ করা হবে। ৩,৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭,২৭,০০০ চারা রোপণ, ৪,০০০ হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১,৭৭,৭৬,০০০ চারা রোপণ, বসতবাড়ি বনায়নে ৫৬,৫৬,০০০ চারা রোপণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙ্গিনায় ১ কোটি বৃক্ষরোপণের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০% কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়ন করা হবে। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধে আগামী অর্থবছরে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হবে। বায়ু দূষণ কমাতে ১৫টি সিএএমএস ক্যাম্পস এবং ১৬টি সিসিএমএস এর মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ করা হবে। যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে বিআরটি এর মাধ্যমে ১০টি আধুনিক ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে। রিডিউস রিইউজ রিসাইকেল ৩R নীতির আওতায় আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০% কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী ২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পানি সম্পদ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, সমন্বিত সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেচ বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, লবণাক্ততা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন সরকার দেশ জুড়ে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ব্যাপক খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার নদী খাল জলাধারের খনন পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ইতিমধ্যে ৬,৫৯৮ কিলোমিটার খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ৩০৯ কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে। ৪৮৪ কিলোমিটার নদ নদীর নাব্যতা বৃদ্ধি ও ডুবুচর অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত ১টি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। ধলেশ্বরী, লোহজং, আলাইকুড়ি, বগুড়া, সালতা, সুতাং, বাঘখালি, বারনই নদী পুনরুদ্ধার এবং পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। হাওড়বাওড় অঞ্চলের সমন্বিত উন্নয়ন ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিরসন করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্পে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। 4টি বিভাগের 19টি জেলা, 120টি উপজেলা সুবিধাভোগ করবে। এছাড়াও আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উদ্যোগ। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 2026-27 অর্থবছরে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। দুর্যোগ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, আমাদের সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, যেমন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজি পিপি কর্মসূচির আওতায় প্রায় 20 লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক তৃতীয়াংশ নারী। চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা কাবিতা খাতে 1,510 কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর খাতে 1,454 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় 521 কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও 11টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি, আপনারা জানেন আমাদের এরিয়াল ল্যাডার না থাকার কারণে অনেক অগ্নিকাণ্ড ঢাকাতে হয়েছে, যেগুলোর সমাধান খুব কঠিন ছিল। ঘূর্ণিঝড় প্রস্তুতির কর্মসূচি সিপিপির জন্য 100 ভাগ বেতার সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আগামী 2026-27 অর্থবছরে 10,350 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়নই উন্নয়নের নির্দেশক, তাই নারীর ক্ষমতায়ন ও শিশু নিরাপদ শৈশব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে আমরা নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করেছি। কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে 20টি এবং পরবর্তী ধাপে আরো 60টি আধুনিক ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 নারীকে মাসিক 30 কেজি চাল দেওয়া হচ্ছে। অলরেডি 10,40,000 নারীকে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কুইক রেসপন্স টিম অধিকতর শক্তিশালী করা হচ্ছে। শিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা হচ্ছে। ঝুঁকিতে থাকা সুবিধা বঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের 17টি জেলায় 33টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। নারী ও শিশু উন্নয়ন খাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে আগামী 26-27 অর্থ বছরে 5,196 কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, মাননীয় স্পিকার, আমরা ধর্মীয় বিভাজনের বিপরীতে সংহতি ও সাম্যে বিশ্বাস করি। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিতকরণ, মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি, সকল ধর্মীয় প্রদানের সামাজিক মর্যাদা, জীবনমান উন্নয়ন, সুষ্ঠুভাবে হজ সম্পাদন, হজ কার্যক্রম সম্পাদন, ইসলামী গবেষণা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মসজিদের ক্ষেত্রে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মোট 10,000 টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতকে মোট 8,000 টাকা মাসিক ভিত্তিতে প্রদান করা হচ্ছে। এই পর্যন্ত মোট 6,438টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত 9,500 জনকে মাসিক সম্মানী উৎসব ভাতা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সুবিধা সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী বাজেটে এ বাবদ 1,081 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ওয়াক্ফ সম্পত্তির অবৈধ উচ্ছেদ উদ্ধার কার্যক্রমের অংশ হিসাবে 11টি ওয়াক্ফ স্টেটের 28.2 একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে। হজ ব্যবস্থাপনা অধিকতর সাশ্রয়ী, সহজ ও সাবলীল করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আগামীতে ইমাম মুয়াজ্জিনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাজস্ব খাত সংক্রান্ত প্রস্তাবনা, মাননীয় স্পিকার, বাজেটের আকার ও জিডিপির প্রবৃত্তি বিবেচনায় নিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, যার সিংহভাগ অর্থাৎ প্রায় 86% আহরণ করে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন বৈশ্বিক অস্থিতিতে ছেলেতার মধ্যেও আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজস্ব আহরণ জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান উদ্দেশ্য হলেও দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণ এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা অগ্রগণ্য। মাননীয় স্পিকার, সরকারের লক্ষ্য মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত 10% করা এবং দীর্ঘমেয়াদে 2035 সালের মধ্যে 15% উন্নীত করা। এজন্য প্রয়োজন একটি ন্যায্য, প্রযুক্তি নির্ভর, সর্বজনীন, পূর্বানুমানযোগ্য, প্রেডিক্টেবল রাজস্ব কাঠামো। প্রেডিক্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটাই জনগণের কমপ্লেইন, এটা আমরা নিশ্চিত করছি ইনশাআল্লাহ, যা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ, কর চক্রকে ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, এমপ্লয়মেন্ট, কনজামশন, ট্যাক্স সাইকেল আরো গতিশীল করবে। আমাদের রাজস্ব ব্যবস্থার মূল চ্যালেঞ্জ সমূহ হল নিম্ন কর জিডিপি অনুপাত, কর অব্যাহতির বিস্তৃত সংস্কৃতি, ক্ষুদ্র কর ভিত্তি, কর ফাঁকি ও ডিজিটালাইজেশনের ঘাটতি। এই চ্যালেঞ্জ সমূহ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেটে কর ভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, কর অব্যাহতি ধীরে ধীরে হ্রাস করা এবং রাজস্ব ব্যবস্থায় এন্ড টু এন্ড অটোমেশনের মাধ্যমে কর প্রদান পদ্ধতি সহজীকরণ, ব্যবসা বান্ধব নীতি সংস্কারের রূপরেখা গ্রহণ করেছি। অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটার মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনা খুব সহজ হবে। এই বাজেট সেই দীর্ঘমেয়াদী রূপান্তরের ভিত্তি স্থাপন করবে, যা আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতা সক্ষম করে তুলবে। আয়কর সংক্রান্ত বাজেট প্রস্তাবনা, ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের জন্য প্রগতিশীল কর কাঠামো প্রস্তাব। আমরা এবার দীর্ঘ 5 বছরের ঘোষণা একসাথে দিচ্ছে, যাতে করে প্রেডিক্টেবিলিটি থাকে, করদাতাগণ যাতে ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদেরকে কি হারে কর পরিশোধ করতে হবে তা সঠিকভাবে প্রেডিক্ট করতে পারে, সে লক্ষ্যে ব্যক্তি করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর হার প্রস্তাব করছি। করসীমা, করমুক্ত আয়সীমা, করমুক্ত আয়সীমা মানে স্পিকার, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী 5 বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের নিম্নরূপ করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করছি। কর বর্ষ 2026-27 এবং 27-28 3,75,000 টাকা, 28-29, 29-30 4,00,000 টাকা, 30-31 4,50,000, এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের ইনফ্লেশন ইত্যাদির চেষ্টা করে। কর সীমা, করমুক্ত আয়ের সীমা বিদ্যমান 3,50,000 টাকা থেকে 3,75,000 টাকা এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করছি। নিম্নোক্ত বিশেষ শ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ, বিশেষ শ্রেণীদের জন্য আরো বেশি করমুক্ত করণ করা হয়েছে। করদাতাদের বিশেষ শ্রেণী, করদাতার বিশেষ শ্রেণী 26-27 এবং 27-28, 28-29 এবং 30-30 আছে, তিন ভাগে ভাগ করা আছে। নারী করদাতা ও 65 বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন 26-27 4,25,000, 28-29 4,50,000, 30-31 5,00,000 টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতা 26-27 এবং 27-28 5,00,000 টাকা, 28-29 5,25,000 টাকা, 30-31 5,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা 26-27-27-28 5,25,000 টাকা, 28-29-29-30 5,50,000 টাকা, 30-31 6,00,000 টাকা। প্রতিবন্ধীর ব্যক্তির পিতামাতা ও আইন অনুযায়ী অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পুরুষের জন্য 50,000 টাকা হারে আরো বেশি করমুক্ত করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর কর 2026-27-27-28 কর বর্ষের জন্য কর হার ব্যক্তি শ্রেণীর প্রথম 3,75,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য কর, পরবর্তী 3,00,000 টাকা পর্যন্ত মোট আয়ের 10%, পরবর্তী 40,000 টাকা পর্যন্ত, এটা ক্রমান্বয়ে যেটা বাড়ছে আমি সেটা বলছি, পরবর্তী আরো যদি 40,000 টাকা মোট, সরি 4,00,000, পরবর্তী আরো 4,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 15%, পরবর্তী 5,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 20%, পরবর্তী 20,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 25% উপর এবং 35,75,000 টাকার বেশি অবশিষ্ট আয়ের উপর 30%। 28-29 এবং 29-30 কর বর্ষের জন্য কর হার প্রথম না পড়লো হয়, এটা পড়ার দরকার নেই, আছে এটা করা আছে বলা আছে দরকার নেই, 30-31 কর বর্ষের জন্য কর হার এটাও বলা আছে, এটা মধ্যে না হলে হয়। কর্পোরেট কর, মাননীয় স্পিকার, এবারের বাজেটে কর্পোরেট কর পরিপালন ব্যবস্থা সহজ ও ব্যবসা বান্ধব করা, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের ব্যবস্থা করা, অতিরিক্ত নিয়মের বেড়াজাল থেকে করদাতাদের রেহাই দেওয়া, ব্যবসার অনুমোদন যোগ্য খরচ বাড়িয়ে এবং উৎসে কর কর্তন না করার কারণে খরচ অগ্রাহ্য করার, বিদ্যমান বিধান বিলুপ করার মাধ্যমে করদাতার করযোগ্য আয় কমানো এবং করদায় কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আসলে যেটা বোঝাতে চেয়েছে, ওনাদের যেগুলো খরচ অনেকগুলো যেগুলো আগে এলাও করতো না, বিভিন্ন খরচ, এগুলো এখন এলাও করলে ওনাদের কর কমে যাবে, এটাই মিন করছে। সেই সাথে অরিতের জন্য কর মামলা নির্বাচন এবং উৎসে কর যাচাইয়ের জন্য নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ অটোমেটিক করার উপর জোর দেওয়া হচ্ছে, অটোমেশনের উপর জোর দেওয়া হচ্ছে। নীতির ধারাবাহিকতা রক্ষা এবং বিনিয়োগকারীদেরকে মধ্যমেয়াদে একটি নির্দিষ্ট হারে কর আরোপের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বিদ্যমান কর্পোরেট কর হার আগামী কর বছরে অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তবে আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট, আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ কর আদায় করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আনতে সচেষ্ট থাকব। আমরা চাইব করের হার কমিয়ে আনতে গ্র্যাজুয়ালি, একটু যদি দেশের অর্থনীতি উন্নয়নের দিকে যায় তখন ক্রমান্বয়ে কর হার কমানো হবে ইনশাআল্লাহ। আয়কর ছাড় প্রদান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্য কর ছাড়, কৃষিপণ্যে কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় সাতটি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বস্তুত পক্ষে সমস্ত খাদ্যপণ্য যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো সরকার অনেক ট্যাক্স হারাবে, কিন্তু আমরা তো জনগণের নির্বাচিত সরকার, আমরা এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেশার সৃষ্টি যাতে না হয় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত, বাজেটের ব্যাপার। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। সাধারণ জনগণকে স্বস্তি প্রদানের জন্য অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎসে কর হ্রাস করার প্রস্তাব করা হয়েছে তা এই মহান সংসদের নিকট উত্থাপন করছি মাননীয় স্পিকার। স্বাস্থ্য খাতে করছাড়ের অংশ হিসাবে কিডনি, ডায়ালিসিস, ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য আমদানিকৃত 15টি পণ্যের অগ্রিম আয়করের হার 2% থেকে 1% আনা হয়েছে। উৎস করের উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক রয়ে গেছে, এটা ডার্ক মার্কেটে রয়ে গেছে সোনার বাজারটা। এটাকে মেইন স্ট্রিমে আনার জন্য এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সরবরাহে উৎস করের 5% থেকে 0.5% করা হয়েছে। আমরা আশা করছি যে যে ডার্ক মার্কেটে সোনার ব্যবসা চলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব। কম্পিউটার, পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎসকর হার 5% হতে সম্পূর্ণ প্রত্যাহার। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% করা হয়েছে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে 1% নামিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারীর কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের উপর উৎসে কর কর্তনের হার 4% থেকে 3% করা হয়েছে। রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের 1.5% হতে 1% করা হয়েছে। রিসাইকেল পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এর কর হার 3% পারা গেছে নাকি? বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি, সরি একটা ছোট মিস, রপ্তানি আয়তে খুব জ্বালানি তেল, এটা জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসকর এক থেকে এটা তো বললাম 1% করা আচ্ছা ঠিক আছে। রিসাইকেলড পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল করহার 3% হতে 1% হ্রাস করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থার উন্নয়নে এবং রিসাইক্লিং প্রসেসগুলোকে যাতে আমরা আমাদের অর্থনীতিতে সঠিকভাবে কাজে লাগাতে পারি। বিটিআরসি কর্তৃক প্রাপ্ত রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি এবং চার্জের উপর প্রযোজ্য 20% উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার 12% হতে 10% হ্রাস করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের সাধারণ হার 5% হতে 4% হ্রাস করা হয়েছে। বিদেশি বিনিয়োগের স্বার্থে যন্ত্রপাতি ভাড়া বাবদ অনিবাসী নন রেসিডেন্ট করদাতাকে পরিশোধ খাতে উৎস কর কর্তনের হার 15% থেকে 7.5% করা হয়েছে। বিমা খাতে রি ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ কমানোর স্বার্থে অনিবাসী করদাতাকে পরিশোধিত বিমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার 10% হতে 5% করা হয়েছে। শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয় কস্ট অফ ফান্ড কমানোর স্বার্থে বিদেশি ঋণের সুদের উপর উৎসে করের 20% হতে 10% হ্রাস করা হয়েছে, হ্রাস করার প্রস্তাব করছে। এই পদক্ষেপগুলো ব্যবসার নগদ বাড়াবে, তাদের লিকুইডিটি বাড়াবে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমাবে, ভোক্তারা লাভবান হবে, ফলস্বরূপ শিল্প ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি পাবে, যেটা আমাদের টপ প্রায়োরিটি। আজকে উৎসকরকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মানে স্পিকার, এতদিন করযোগ্য আয় কম থাকা সত্ত্বেও উৎসে কর্তৃত কর বাধ্যতামূলক ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হতো, যা ব্যবসায় পুঁজির সংকট তৈরি করত। সরকার এই বিধান বাতিল করে উৎসে করকে অগ্রিম কর হিসাবে গণ্য করার আন্তর্জাতিক বিধান চালু করছে। এছাড়াও এছাড়াও অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত প্রদান করা হবে। আগের মতো ফেরত না, অটোমেটেড ফেরত। এর মাধ্যমে কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমাদের করনীতি শুধু রাজস্ব সংগ্রহের হাতিয়ার হিসাবে নয়, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষার জন্য ব্যবহৃত হতে হবে। খাদ্য নিরাপত্তা, দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে, এটা গুরুত্বপূর্ণ, দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ব্যবহার ব্যবসার ভোজ্য তেল উৎপাদন ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি, পরবর্তী 3 বছর 50% এবং পরবর্তী 2 বছর 25% অব্যাহতি দিয়ে 10 বছরের জন্য সুবিধা প্রদান করা হয়েছে। এতে করে আমাদের দেশীয় বীজ দিয়ে, দেশীয় পণ্য দিয়ে আমরা যাতে তেল সৃষ্টি তেল আমরা করতে পারি, এই তেলটা যাতে আমদানি করতে না হয়, এগুলো আমাদের এই খাওয়ার প্যাটার্নও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছি। সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না। একই সাথে সৌর বিদ্যুৎ, হাত ব্যথা হচ্ছে,
2: আপনার থালি দিতে দিতে
0: এখনো তো শেষ হয় নাই। একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর, এটা আরো ইন্টারেস্টিং, একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর ব্যবহারকারীদের কনজিউমার সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি। অর্থাৎ যারা সৌর বিদ্যুতের বিদ্যুৎটা ব্যবহার করবে তারা 5% রেয়াত সুবিধা পাবে। মানে সৌর বিদ্যুতের দিকে একটা বিশাল প্রকল্প সরকারের আছে। সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেল ইভি বিআরটি এতে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ 2,00,000 টাকা হতে কমিয়ে ইলেকট্রিক গাড়ির 200, 300, 400 এবং 400 কিলোওয়াটের বেশি ক্যাপাসিটি ভিত্তিতে যথাক্রমে 25,000, 50,000, 75,000 এবং 1,00,000 টাকা নির্ধারণের প্রস্তাব করছি। মানে প্র্যাকটিক্যালি অনেক কম, এটা অনেক কমে গেছে। এটা আমাদের ইভি ভেহিকেলকে আমরা এনকারেজ করার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে। মানে স্পিকার, এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান। আমরা করনীতিকে এমনভাবে সাজাতে চাই যাতে নতুন ব্যবসা, নতুন ধারণা, নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে। তরুণ নারী প্রতিবন্ধী উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বর্তমানে শুধু আইটি ফ্রিলান্সিং এর উপর কর অব্যাহতি আছে। এই কর অব্যাহতির সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিলান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি। অল ফ্রিলান্সিং, তাদের আর বিষয়টা নাই। এর ফলে ফ্রিলান্সাররা তাদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে উৎসাহিত হবে। তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হতে আয়কে করমুক্ত করার প্রস্তাব করছি। এটা আবার বলবো, এটা আবার বলতে হবে, এটা একটা বিশাল ব্যাপার। আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের আমাদের আমাদের দেশের ইয়াং জেনারেশনরা এখানে এত ভালো করছে, এটা দেশের জন্য যেরকম উপকার, তারা বাইরের থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবে। তারুণ্যকে প্রাধান্য দিয়ে স্টার্ট আপ, উদ্ভাবনী উদ্যোগ, উদ্যোগ প্রযুক্তি নির্ভর ব্যবসা এর ক্ষেত্রে 94 ট্যাক্স 0% করার প্রস্তাব করছে। স্টার্ট আপে কোনো 94 ট্যাক্স হবে না, থাকবে না। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত 94 এবং নারী প্রতিবন্ধী উদ্যোক্তাদের 70 লাখ টাকা পর্যন্ত 94 হতে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব করছি। বাংলাদেশ ইনভেস্টার্স হ্যাভেনে পরিণত হবে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে যে কোনো উৎপাদনমুখী শিল্প, পর্যটন ও ক্রীড়া ক্ষেত্রের স্থাপনা, যন্ত্রপাতির বিনিয়োগের উপর প্রথম বছরে 60%, দ্বিতীয় বছরে 40% হারে ত্বরান্বিত যে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন সুবিধা প্রদানের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, করদাতাদের দাতব্য জনকল্যাণমূলক কাজে দান করাকে উৎসাহ প্রদান করতে কর রেয়াত প্রদানের অংশ হিসেবে স্বাস্থ্য, প্রতিবন্ধী সেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত 11টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। আমাদের লক্ষ্য করের হার বৃদ্ধি নয়, বরং করের ভিত্তি সম্প্রসারণ। এই উদ্দেশ্যে কয়েকটি বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর ভিত্তি সম্প্রসারণের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ, কর ভিত্তি সম্প্রসারণের জন্য খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের উপর 0.20% অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করছি। খুচরা বিক্রেতাদের নিকট হতে সংগৃহীত এই অগ্রিম করের পরিমাণ হবে অতি নগণ্য, প্রতি 1,000 টাকায় মাত্র 2 টাকা। তাছাড়া অগ্রিম সংগৃহীত এই আয়কর করদাতার প্রদেয় করের সাথে সমন্বয়ও করতে পারবে, যদি কিছু থাকে কারো সেটা সমন্বিত করতে পারবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো ফ্রিলস অ্যাকাউন্ট ও বোর্ড কর্তৃক গ্যাজেট দ্বারা টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করা বিধানের প্রস্তাব করছি। এখানে এক্সেমশন আছে, ফ্যামিলি কার্ড অনেক অব্যাহতি আছে, এটা খুব বেশি লোককে এফেক্ট করবে না, এটা এক্সেমশন আছে অনেকের জন্য। যারা ট্যাক্সের আওতায় আসবে মূলত তাদের এই লোকগুলো এখানে আসবে। সেন্ট্রাল ডাটা ইমিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন, সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এনবিআর এর তথ্য ভান্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, সাব রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য, আমাদের তো একটা জায়গায় ট্রান্সপারেন্সি আনতে হবে, সকলের জন্য সেটা উপকার হবে। সেরা করদাতার সম্মাননা পুরস্কার, মানে স্পিকার, করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা, সকলকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সেরা করদাতা পুরস্কার নীতিমালা 2026 প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ 22টি সহ মোট 67 জনকে করদাতা 67 জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার প্রদান করা হবে। এটা খালি আমরা পুরস্কার মানে আগের মতো একটা বিআইপি কার্ড দিলে এরকম কিছু না, আসলে ওনাদেরকে সামাজিকভাবে জাতীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে। এটা আমরা বিস্তারিত বলছি না সময়ের অভাবে। আমদানি রপ্তানি শুল্ক কর মানে স্পিকার, ট্যাক্সই প্রবৃদ্ধি, বিনিয়োগ বান্ধব, পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে 26-27 অর্থ বছরের বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কর বিষয়ে প্রণীত প্রস্তাব সমূহ পুরস্কার প্রদান করা হবে। এটা খালি আমরা পুরস্কার মানে আগের মতো একটা বিআইপি কার্ড দিলে এরকম কিছু না, আসলে ওনাদেরকে সামাজিকভাবে জাতীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে। এটা আমরা বিস্তারিত বলছি না সময়ের অভাবে। আমদানি রপ্তানি শুল্ক কর মানে স্পিকার, ট্যাক্সই প্রবৃদ্ধি, বিনিয়োগ বান্ধব, পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে 26-27 অর্থ বছরের বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কর বিষয়ে প্রণীত প্রস্তাব সমূহ আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদ

খাত ভিত্তিক প্রস্তাবনা, বিনিয়োগ কর্মসংস্থান ও রপ্তানি খাত, বাণিজ্য প্রসার ও বিনিয়োগ আকর্ষণে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা। মাননীয় স্পিকার, বাণিজ্য বিনিয়োগের প্রসারে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মুক্ত বাণিজ্য অঞ্চল ফ্রি ট্রেড জোন স্থাপনের সুবিধার্থে কাস্টমস আইনে একটি নতুন অধ্যায় সহ কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর ব্যতিরেকে আমদানি করে তা সংরক্ষণ, গ্রেডিং, প্যাকিং, উৎপাদন ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এটা একটা আবার বলি, ক্লিয়ার করি, মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর ব্যতিরেকে কোন শুল্ক দিতে হবে না। বন্ডেড ওয়ার হাউস, পুরোটাই বন্ডেড ওয়ার হাউস, পুরো অঞ্চলটাই বন্ডেড ওয়ার হাউস, ব্যতিরেকে আমদানি করে তা সংরক্ষণ করতে পারবে, গ্রেডিং করতে পারবে, প্যাকিং করতে পারবে, উৎপাদন ও প্রক্রিয়াজাত করতে পারবে। শুধু লোকালি যদি বিক্রি করে সেটা লোকাল ট্যাক্স দিতে হবে। এটা একটা বিরাট ফেসিলিটি, যারা তাড়াতাড়ি ডেলিভারি চায় তাদের পণ্যগুলো নেওয়ার জন্য, ইন্ডাস্ট্রির জন্য, এফিসিয়েন্সির জন্য এটা অনেক ভালো হবে। অফ ডক ও আইসিটি খাতে বিনিয়োগ আকর্ষণ নীতিমালা সংশোধন। মাননীয় স্পিকার, বাণিজ্য সহকর্মীর লক্ষ্যে বেসরকারি অফ ডক ও আইসিটি পরিচালনার জন্য বিদ্যমান নীতিমালায় বিদেশি মালিকানাধীন শেয়ারের পরিমাণ সর্বোচ্চ 49% থাকার বিধান বিলোপ করার প্রস্তাব করছি। লজিস্টিক্স সেবার মান উন্নয়নের লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত বিধিমালা প্রণয়ন। মানে স্পিকার, বিশ্বের স্বনামধন্য লজিস্টিক্স কোম্পানি এবং দেশীয় বেসরকারি খাতকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত নতুন একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। এটি বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে উন্নীত হবে এবং ই কমার্স খাতের ব্যাপক প্রসার ঘটবে। বেসরকারি বন্দর ও টার্মিনাল অপারেটর বিষয়ক বিধিমালা দেশের বন্দর সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা এবং এক্ষেত্রে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট আকর্ষণের লক্ষ্যে বেসরকারি বন্দর এবং টার্মিনাল অপারেটর সংক্রান্ত একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। দেশে পৌর বিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের বিকাশে রেয়াতি সুবিধা প্রদান। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য টেকসই জ্বালানির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ উৎস সৌর বিদ্যুৎ খাতের প্রসার। এই খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণ সমূহ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর 0% করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। এই খাতের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে এই প্রজ্ঞাপনটি 30 জুন 2031 পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। অর্থাৎ নবায়নযোগ্য যে আমরা এনার্জি চাচ্ছি সেটাকে পুরোপুরিভাবে সমর্থন করে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। এটা 2031 পর্যন্ত বলবৎ থাকবে, যাতে করে ইনভেস্টররা তারা সিদ্ধান্ত নিতে সহজ হয় তাদের পক্ষে। তবে দেশে এই খাত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে উৎসাহ দিতে এবং দেশীয় শিল্পের বিকাশে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইত্যাদি পণ্যসমূহের রেয়াতি সুবিধা 30 জুন 2028 খ্রিস্টাব্দের পর প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমাদের দেশে কিছু শিল্প আছে, তাদের প্রোটেকশনের জন্য এটা করা হয়েছে। দেশে ইলেকট্রিক গাড়ি ইভি উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শুল্ক কর অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, জীবাশ্ম ফসিল ফিউয়েল নির্ভর পরিবহনের বিকল্প হিসাবে দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদনে এবং ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে শুল্ক কর রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। যে সকল প্রতিষ্ঠান চার চাকা, ফোর হুইলার, তিন চাকা, থ্রি হুইলার, বিদ্যুৎ চালিত যানবাহনের বড়ি তৈরি, ওয়েল্ডিং, পেন্টিং, অ্যাসেম্বলিং সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ

সংযোজন করবে তাদের ক্ষেত্রে উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 3% আমদানি শুল্ক ব্যতীত সকল প্রকার শুল্ক কর মকুবের প্রস্তাব করছে। অন্যদিকে যে সকল প্রতিষ্ঠান পার্ট সংযোজন ও পেন্টিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কিছুটা কম মূল্য সংযোজন করবে তাদের ক্ষেত্রে 15% আমদানি শুল্ক ব্যতীত অন্যান্য সকল প্রকার শুল্ক কর মকুবের প্রস্তাব করছে। একই সাথে স্থানীয় ইলেকট্রিক বাস ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট এবং অন্য সকল প্রকার শুল্ক করাদি হতে সম্পূর্ণ অব্যাহতি প্রদান পূর্বক একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। উপরোক্ত সকল রেয়াদি সুবিধা আগামী 30 জুন 2031 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। একটা দীর্ঘমেয়াদী না হলে কেউ তো বিনিয়োগ করতে চাইবে না। ই বাইক উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের রিয়াতি সুবিধা বৃদ্ধি, মাননীয় স্পিকার, দেশীয় ই বাইক ইলেকট্রিক বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে পার্টস ও যন্ত্রাংশ উৎপাদনে নিয়োজিত ভেন্ডর প্রতিষ্ঠানকেও উপকরণ আমদানিতে রিয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। ভেন্ডর যারা তাদেরকে তো পার্টসগুলো বানানো আমাদের দেশের মধ্যে করতে হবে। এগুলো কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের শুল্ক কার রেয়াতি সুবিধা দীর্ঘমেয়াদে বহাল রাখা, আমদানি নির্ভর প্রযুক্তি পণ্য যেমন মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, এটিএম, সিসিটিভি ক্যামেরা স্থানীয়ভাবে উৎপাদন পূর্বক সাশ্রয়ী মূল্যে সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং এখাতে রপ্তানি উৎসাহিত করানোর জন্য এ সকল পণ্য উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতির সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদন শিল্পের রিয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। মাননীয় স্পিকার, কম্পিউটার ডিজিটাল ডিভাইস খাতের দেশীয় বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে কম্পিউটারের যন্ত্রাংশ অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদী রিয়াতি সুবিধা প্রবর্তিত, স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এই শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে 1% অতিরিক্ত আমদানি শুল্ক, সমুদয় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর আগামী 30 জুন 2031 পর্যন্ত অব্যাহতি প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করেছে। স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদন শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে 10টি কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদান, সরকারের কল্যাণমুখী নাগরিক সুবিধা সমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ডের মতো ডিজিটাল ব্যবস্থা চালু হচ্ছে। এই বিশাল চাহিদাকে সামনে রেখে সব ধরনের স্মার্ট কার্ড ও ব্যাংকিং ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনে অত্যাবশ্যক 10টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে। জাহাজ ও ড্রেজার শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে এই খাতের রিয়াতি সুবিধা অব্যাহত রাখা, জাহাজ ও ড্রেজার শিল্পের বিকাশ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকিয়ে রাখার উদ্দেশ্যে জাহাজ ও ড্রেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় যন্ত্রাংশ কাঁচামাল আমদানিতে বিদ্যমান রিয়াতি শুল্ক সুবিধা আগামী
30শে জুন 2030 পর্যন্ত বজায় রাখার প্রস্তাব করছি। পরিবেশ বান্ধব ব্যাটারি উৎপাদনকারী শিল্পে রেহাতের সুবিধা প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি। দেশে মাননীয় স্পিকার, দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। দেশীয় পণ্য যেখানেই আমরা প্রস্তুত করার সুযোগ আছে সেখানেই মোটামুটি পুরোপুরি ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা হয়েছে। ভোগ্য পণ্য শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস। মাননীয় স্পিকার, আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর প্রিপারেশন ফর ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চিলড্রেন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 15% হতে হ্রাস করে 10% করার প্রস্তাব করছি, ফলে দেশের বাজারে শিশু খাদ্যের দাম হ্রাস পেয়ে সাধারণ মানুষের নিকট আরো সুলভ ও সহজলভ্য হবে। জনসাধারণের প্রাত্যহিক খাদ্য তালিকায় এবং দৈনন্দিন রান্নায় উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এই বিবেচনায় সকল প্রকার মশলার উপর 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করছে। মশলার আর সমস্যা নেই, মশলার সমস্যা সমাধান হয়ে গেছে। খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার, খেজুর আমদানিতে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমাদের দেশে আমরা মুসলমান হিসাবে আমরা খেজুর আমাদের অনেকটা স্টেপল ডায়েটের মতো হয়ে গেছে, আমরা সবাই খাই খেজুর, সুতরাং মনে করলাম এটা একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। কীটনাশক ও বালাই নাশক উৎপাদনের এটা কৃষি খাতে 36টি কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার। মাননীয় স্পিকার, দেশে স্থানীয়ভাবে কীটনাশক ও বালাই নাশক উৎপাদনকে উৎসাহ দিতে কীটনাশক উৎপাদনের রিয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে 36টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করে 0% করা হয়েছে। সার উৎপাদনের কাঁচামাল আমদানিতে রিয়াদি সুবিধা প্রদান, স্থানীয়ভাবে জিঙ্ক সালফেট সার উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্যে এর মূল কাঁচামাল জিঙ্ক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করে 0% করার প্রস্তাব করছি। এটা সারের ব্যাপারে যে কৃষক সবচেয়ে বেশি লাভবান হবে, আমরা সবাই লাভবান হব। ভেটেরিনারি মেডিসিন আমদানিতে রিয়াতের সুবিধা বিস্তৃত করুন। বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের পরিবর্তে তার জেনেরিক ক্যাটাগরির পণ্য আমদানির ক্ষেত্রে 0% হারে রিয়াদি

0: কাজু বাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি এবং সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান, দেশীয় চাষ উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম কেশুনাথ ইনশালস এর প্রক্রিয়াজাত কাজু বাদামের কেশুনাথ শেল আমদানি শুল্ক যথাক্রমে 1% ও 5% থেকে বাড়িয়ে 25%, এগুলো রেডিমেড যেগুলো কাজ আছে এগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানি শুল্ক 15% করার প্রস্তাব করছি, তারা যাতে ইম্পোর্ট করে আবার প্রসেস করতে পারে এই জন্য তাদেরটা কমিয়ে দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের প্রসারে পাঙ্গাস মাছের ফিলেট আমদানিতে সম্পূরক শুল্ক আরো আমদানি হয়, এটা তো জানতাম না। দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। পোল্ট্রি ডেয়ারি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা, পোল্ট্রি ডেয়ারি মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধির সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের 3টি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে 0% হারে রেয়াতি সুবিধার প্রস্তাব করছি। পোল্ট্রি খাতে যন্ত্রপাতি যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান, পোল্ট্রি ও ডেয়ারি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠান সমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে আগেরও আছে নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছে। স্বাস্থ্যখাত চিকিৎসা যন্ত্রপাতির যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা, দেশের চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কতিপয় কাঁচামাল আমদানিতে 15% এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে 5% আমদানি শুল্ক নির্ধারণ করার এবং এই সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের মেয়াদ আগামী 30 জুন 2030 সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। প্রোটেকশনের জন্য আমাদের আমাদের এখানে যারা মেডিকেল ইকুইপমেন্ট তাদের প্রোটেকশনের জন্য কিডনি রোগীদের ব্যবহার্য ডায়ালিসিস ফিল্টার আমদানিতে শুল্ককর অব্যাহতি, দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালিসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালিসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসা সামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণটি আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে, তাই ডায়ালিসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান 15% মূল্য সংযোজন কর 5% অগ্রিমায় কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব করছি। এর ফলে আয়কর ভ্যাট শুল্ক সুবিধার কারণে কিডনি রোগীর প্রতিটি ডায়ালিসিস বাবদ প্রায় 800 টাকা পর্যন্ত হ্রাস পাবে। মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত মর্চুয়ারি আমদানি শুল্ক হ্রাস, মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক হ্রাস করে 1% করার নির্ধারণ করছি। ঔষধ খাত ক্যান্সারের ঔষধ তৈরির নতুন 9টি কাঁচামাল আমদানিতে রেহাতি সুবিধা প্রদান, মানে স্পিকার দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের সাশ্রয়ী মূল্যের ক্যান্সার প্রতিরোধী ঔষধ উৎপাদনে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে বিদ্যমান রেয়াতি শুল্ক সুবিধার প্রজ্ঞাপনে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নতুন করে আরো 9টি উপকরণ যুক্ত করে আমদানি শুল্ক ও ভ্যাট 0% করার প্রস্তাব করছি। ক্যান্সার রোগীদের জন্য অনেক বড় সুখবর, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট এপিআই তৈরি নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। ঔষধ শিল্পের অধিকতর প্রসার কল্পে স্থানীয়ভাবে এপিআই উৎপাদনের লক্ষ্যে এপিআই তৈরির নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছি। আমাদের ওষুধের দ্রব্যের উপর একটা প্রভাব, ভালো প্রভাব পড়বে আমরা আশা করছি আগামী দিনে, এবং এক্সপোর্ট হবে, এটা রপ্তানিও হবে। ঔষধ শিল্পের নতুন 17টি কাঁচামাল আমদানিতে রেহাই সুবিধা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান রেহাই সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে আরো 17টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছি। জনস্বাস্থ্য খাত সুয়েরেজ ট্রিটমেন্ট প্লান্ট আমদানিতে রিয়াতে সুবিধা প্রদান, মানি স্পিকার, ঢাকা ও বিভাগীয় শহর সমূহ শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়নে সুয়েরেজ ট্রিটমেন্ট প্লান্ট আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 5% হতে 1% নির্ধারণ করার প্রস্তাব করছি। তামাকজাত পণ্যের আমদানিতে সম্পূরণ শুল্ক আরোপ, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্রানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে নতুন কোর্ট সৃজনপূর্বক 350% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সহায়ক উপকরণ আমদানিতে শুল্ক রেয়াত সংক্রান্ত প্রস্তাবনা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য, আমাদের দেশে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচলের জন্য সহায়ক 21 ধরনের স্পেশাল অ্যাসিস্টিভ ডিভাইস, আমাদের যারা হুইলচেয়ার থেকে শুরু করে অনেকগুলো ডিভাইস আছে 21টি, তাদের চলাফেরার জন্য আমদানিতে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে। এই মানুষগুলোর মোবিলিটি বেড়ে যাবে, আমরা যদি এই কাজটা করতে পারি তাদের মোবিলিটি অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ, তারা কার্যক্ষম হবে। এই কর রেয়াত সুবিধা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মোবিলিটি বাড়বে, যেটা বললাম জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং পরিবার ও সমাজের উপর করের বোঝা লাঘব করবে। পরিবহন খাত ইলেকট্রিক গাড়ি ইভি জনপ্রিয় করতে শুল্ক ছাড়, মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইতিমধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অথবা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সমুদয় শুল্ক কর এবং অন্যান্য ইলেকট্রিক বাস ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সমুদয় শুল্ক কর অব্যাহতি প্রদান করেছে। এই সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করভার 93% থেকে হ্রাস করে $25,000 পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে 64% এবং $5,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80% পঞ্চাশ হাজার এটা হচ্ছে আগে তো $25,000 এটা $50,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80% নির্ধারণের প্রস্তাব করছি। এটা আগের যে ফুয়েল কারচে অনেক কম, ব্যবধানটা এখানে দেখা হয়নি, অনেক কমে গেছে। প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল আমদানিতে শুল্ক হ্রাস, একইভাবে নতুন প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, এটাও ইলেকট্রিক্যাল বাট সাম অয়েল সাম পেট্রোল, এর ক্ষেত্রে 2000 সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক গাড়ির ধরন ভেদে হ্রাস করার জন্য 1800 সিসি পর্যন্ত নতুন গাড়ি আমদানিতে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে। এর ফলে 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন, এই গাড়িগুলো সব ব্র্যান্ড নিউ হবে, প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোর রিকন্ডিশন অ্যালাউড হবে না, এগুলো সব ব্র্যান্ড নিউ হতে হবে। আমদানিতে মোট করভার 93.16% হতে হ্রাস হয়ে 73.43% কম হবে এবং 2000 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোট করভার 132% হতে হ্রাস পেয়ে 96.10% হবে। ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন আমদানিতে সকল প্রকার শুল্ক হার প্রত্যাহার, ইলেকট্রিক ইভি নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবচেয়ে জরুরি দেশব্যাপী বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক, এই লক্ষ্যে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির চার্জার এবং চার্জিং স্টেশন এর জন্য আমদানি পর্যায়ে মোট করভার 39.75% হতে হ্রাস করে 0% করার প্রস্তাব করছে। জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল চালিত গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক কর বৃদ্ধি, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ডিজেল অক্টেন পেট্রোল চালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক যান ইভি ব্যবহারের জনগণকে উৎসাহিত করতে মধ্যম সারির 1200 থেকে 1600 সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বিশিষ্ট আমদানিকৃত গাড়ির উপর বিদ্যমান সামগ্রিক করবার 132.36% থেকে বাড়িয়ে 155.58% নির্ধারণের প্রস্তাব করছে। তবে অন্যান্য গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করবার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে কম্পিউটার সামগ্রীর আমদানিতে বিদ্যমান শুল্ক কর বিশেষভাবে হ্রাস করা, মানে স্পিকার প্রযুক্তি খাতে উন্নত বাংলাদেশ এবং আইটি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার সার্ভার কম্পিউটার প্রিন্টার কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক রেগুলেটরি শুল্ক সম্পূরক শুল্ক ব্যয় প্রত্যাহার করার প্রস্তাব করছে এবং এসএসডি আমদানির ক্ষেত্রে 5% আমদানি শুল্ক ব্যতীত সমুদয় রেগুলেটরি শুল্ক সম্পূরক শুল্ক ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছে। পয়েন্ট অফ সেলস মেশিন সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার, আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে চাচ্ছি, এখন সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার উদ্যোগে বাস্তবায়ন উদ্দেশ্যে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ
1: মাননীয় অর্থমন্ত্রী মাগরিবের নামাজের জন্য বিরতি দিতে চাই, আপনি মাগরিবের নামাজের বিরতির পর অবশিষ্ট অংশ উত্থাপন করতে পারেন।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিটের জন্য বিরতি দিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

90.4. আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here, and you guys are listening your favorite station, Dhaka FM 90.4. বন্ধুরা, আমি কিন্তু বরাবর বিকাল 5টা বাজে চলে এসেছি এবং দেখতে দেখতে কিন্তু আমরা 7টার আওয়ারে চলে এসেছি। আজকে আমি যে মানে কোনো একটা কারণে কিন্তু আজকে আপনাদের সাথে সংযুক্ত থাকতে পারিনি, সেই বিষয়টা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে দর্শক শ্রোতা বন্ধুরা, যে আজ কিন্তু আমাদের হচ্ছে একটা সরকারি অধিবেশন চলছে এবং হচ্ছে আজকে আমাদের 2026-এর যে বাজেট, সে বাজেট কিন্তু পেশ হচ্ছে। সো সেটাই কিন্তু আপনারা বাংলাদেশ বেতার থেকে লাইভ শুনছিলেন এবং ঢাকা এফএম নাইনটি পয়েন্ট ফোর থেকে কিন্তু শুনছিলেন। তো যাই হোক, আমি কিন্তু আজকে আড্ডা দিতে পারিনি উইকেন্ড বাজে, তবে কোনো সমস্যা নেই, অবশ্যই আমাদের আড্ডা হবে, আবারও তো চলে আসবো আমরা কোনো না কোনো বৃহস্পতিবারে উইকেন্ড বাজ নিয়ে আপনাদের মাঝে। আর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে একদিকে কিন্তু চলছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার অসাধারণ দুর্দান্ত একটা ম্যাচ এবং পাশাপাশি কিন্তু দরজা করানো হচ্ছে আমাদের ফিফা বিশ্বকাপ 2026। হ্যাঁ বন্ধুরা, আজকে রাতেই কিন্তু প্রথম ম্যাচ, যেটা মোস্ট প্রবাবলি মেক্সিকো আর হচ্ছে সাউথ আফ্রিকার। যাই হোক, আই এম সো এক্সাইটেড কজ আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু স্টার্ট হয়ে গেল এবং আজকে রাত থেকেই কিন্তু মোটামুটি একটা হাইপ কিন্তু চলে আসছে। তো যাই হোক, আশা করছি অবশ্যই আমাদের এই ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা এনজয় করবো এবং হচ্ছে আমরা বেশ জমিয়ে আড্ডা দিব ঢাকা এফএম 90.4-এ। আর বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলার কথা যদি বলি, বাংলাদেশ আজকেও ইনশাল্লাহ জয় নিয়ে আসবে। যতটুকু দেখলাম, দুর্দান্ত খেলছে কিন্তু বাঙালি টাইগাররা, যদিও আসলে বৃষ্টির কারণে ম্যাচটা কিন্তু আসলে স্থগিত হয়ে গেছিল এবং বৃষ্টির জন্য কিন্তু হচ্ছে খেলাটা ওভাবে আসলে পরে কন্টিনিউ করতে পারেনি। যে খেলাটা হচ্ছে 41 ওভারে কিন্তু আসলে মোটামুটি আমরা বলতে পারি যে এটা থামিয়ে দেওয়া হয়। সো বাংলাদেশকে যেটা করার দরকার ছিল বা বাংলাদেশকে যেটা করতে হবে, সেটা হচ্ছে 41 ওভারের মধ্যে কিন্তু বাংলাদেশকে 198 মোস্ট প্রবাবলি, আমি শিওর না, আমি আসলে কোনো কিছুভাবে মনে রাখতে পারি না, বাট আমি যতটুকু দেখছিলাম আর কি, আমি বাইরে বসে খেলাই দেখছিলাম। সো 198 রানের টার্গেট আছে, 41 ওভারের ভেতরে হচ্ছে এটা কনফার্ম করতে হবে। অ্যান্ড আমি যদি একদম রিসেন্ট আপডেট দেই, আমি মাত্র যেটা দেখে এসেছি যে বাংলাদেশ কিন্তু মোটামুটি প্রায় অনেক দূর এগিয়ে গেছে এবং প্রায় 80 রানের মতো, সামান্য একটু 80 রানের মতোই কিন্তু মোটামুটি দরকার। আর বল মনে হয় মোস্ট প্রবাবলি বাকি আছে 120 বল কি 30 বল, এরকম বাকি আছে আর কি। তো যাই হোক, আশা করছি বাংলাদেশ তো অবভিয়াসলি জিতে যাবে এবং বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলেছে। যদিও আসলে ইলিজের, আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, ইলিজার হচ্ছে আমাদের, ওর নামটা তো ভুলে গেলাম, বার্লাট আই গেস, আচ্ছা যাই হোক আমি ভুলে গেছি। সো তাদের বোলিং লাইন ওফ মাই, মানে এত ডেঞ্জারাস লেভেলের বল করে তারা। আসলে আমি খেয়াল করেছি বাংলাদেশি টাইগার যখনই ইলিজ বল করছিল তখনই কিন্তু বাঙালি টাইগাররা কিন্তু একটু মানে নার্ভাস হয়ে যাচ্ছিল এবং তাদের ব্যাটিং কিন্তু একটু থমকে যাচ্ছিল। তো যাই হোক, আশা করছি তো কোনো সমস্যা নেই, বাংলাদেশ জিতবে এটাই আমি মোটামুটি একটা কনফার্মেশন দিয়ে যাচ্ছি। আর যদি না মানে এরকম অন্য কিছু হয়ে যায় তাহলে আসলে সেখানে আমার কোনো দোষ নেই, সেটা পুরোটা নেচারের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমি অবশ্যই কামনা করছি বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশ আরও একটা দুর্দান্ত জয় ছিনিয়ে আনবে অস্ট্রেলিয়ার থেকে। আর ফিফা ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, আজকে রাত থেকেই কিন্তু খেলা শুরু হচ্ছে, রাত 1টার দিকে হচ্ছে প্রথম ম্যাচ মেক্সিকো অ্যান্ড সাউথ আফ্রিকা। তো আশা করছি অবশ্যই সবাই খেলা দেখবেন এবং আমরা সেই খেলা নিয়ে কিন্তু পরবর্তী আড্ডায় আমরা গল্প করবো এবং হচ্ছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো এই তো ছিলাম কিন্তু সেই শুরু থেকেই, যদিও ওই যেটা বললাম যে আসলে সরকারি একটা অধিবেশনের জন্য কিন্তু আজকে আমরা আড্ডাটা দিতে পারিনি, তবে কোনো সমস্যা নেই, যেহেতু এটা আসলে আমাদের দেশের জন্য একটা ব্যাপার, সো আমরা অবশ্যই আমাদের দেশের এই অধিবেশনটার জন্য বা এরকম যে একটা বাজেট পেশ হচ্ছে এটার জন্য আজকে আমাদের আড্ডাটা একটু আমরা স্যাক্রিফাইস করতেই পারি। তো যাই হোক, আশা করছি সবাই অবশ্যই রিদমের জন্য অপেক্ষা করেছেন। আই নো, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার মেসেজে, মানে আমার, আমি কি বলবো যে আমি নেই, তবে এই যে এত এত মেসেজ ওফ, জাস্ট আমি মানে আমার কিছু বলার নেই, আমি কিন্তু দেখেছি, আমি প্রত্যেকটা মেসেজই দেখেছি আজকে আমার সাথে যুক্ত ছিলেন, কে কে মেসেজ করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা আমার সাথে দেখা করতে এসেছিলেন, আনফর্চুনেটলি আমার সাথে দেখা করতে পারেননি, তাদেরকে আই এম সো সরি, আমরা পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা করব। আজকে আনফর্চুনেটলি আমার একটু ব্যস্ততার কারণে আমি দেখা করতে পারিনি, আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করব। আর হচ্ছে আরেকটা বিষয় আমি একটু বলে যাব, সেটা হচ্ছে বিগ শাউট আউট টু সুমাইয়া ফ্রম বনশ্রী, যে কিনা একটা ফুল পাঠিয়েছেন আমাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ফুলটার জন্য খুব সুন্দর ছিল ফুলটা, আমি খুব খুশি হয়েছি। আমরা পরবর্তীতে অবশ্যই দেখা করব, কথা বলবো, আমরা চা খেতে পারিনি, আমরা অবশ্যই চা খাবো, চা খেতে পারলে আমার মনে হয় আমি খুব খুশি হব। তো যাই হোক, এই তো আছি আমি, কিন্তু আছি 8টা পর্যন্ত আপনাদের সাথে, এর ভিতরে যদি আবার অধিবেশন শুরু হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি এর ভিতরে আমি আবার সুযোগ পাই আবার আসবো আপনাদের মাঝে। তো আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন। যাই হোক, আমরা একটা গানে চলে যাই বন্ধুরা, আমরা জলের গানের একটা গান শুনবো, বকুল ফুল বকুল ফুল, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বলে সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, আর যদি না আসতে পারি সবাই অবশ্যই দোয়া করবেন কিন্তু রিদমের জন্য।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য

সম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: অর্থমন্ত্রী, বাজেট বক্তৃতার অবশিষ্ট অংশ আপনি উত্থাপন করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা এখনো ধৈর্য ধরে শুনছেন, সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী অফ দ্য হাউস, আমি ছিলাম তথ্য প্রযুক্তি খাতে, মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তি খাতে আমি পয়েন্ট অফ সেলস মেশিনে ছিলাম। সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত অনুষঙ্গ পয়েন্ট অফ সেলস মেশিন আমদানির ক্ষেত্রে বিদ্যমান 10% আমদানি শুল্ক, 5% এবং 7.5% আগাম কর 0% প্রস্তাব করার জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, মাননীয় স্পিকার।

দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধা মননকে কাজে লাগিয়ে একটি বৈশ্বিক মানের ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার লক্ষ্যে এবং উচ্চমানের কন্টেন্ট ও চলচ্চিত্র নির্মাণ সামগ্রী যেন তরুণদের নাগালের মধ্যে থাকে, সেই জন্য বাজেটে কতিপয় পণ্যে শুল্ক করাদি কমানোর প্রস্তাব করছি। ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত সঙ্গীতের মানোন্নয়ন, ক্রিয়েটিভ মিউজিক তৈরিতে সহায়তার জন্য প্রয়োজনীয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি এবং এদের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রস্তাব করছি। এছাড়াও চলচ্চিত্র ও ক্রিয়েটিভ মিডিয়ার কারিগরি দিক আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্যে উচ্চ প্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% হতে 5% প্রস্তাব করছে।

শিল্পখাত। স্থানীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণের লক্ষ্যে নিম্নরূপ প্রস্তাব করছি: ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস, আমদানির ক্ষেত্রে বিদ্যমান 45% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। এলপিজি সিলিন্ডার, অটো ট্যাঙ্ক ও ভাল্ব ও বাং উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রিয়াতি ও শুল্ক অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2027 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, দেশে বন সুবিধার অপব্যবহার রোধকল্পে সিনথেটিক ওভেন ফ্যাব্রিক্স আমদানিতে বিদ্যমান 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে 0% করার প্রস্তাব করছি। স্থানীয়ভাবে গড়ে ওঠা জিপসাম বোর্ড ও শীট উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে জিপসাম বোর্ড ও শীট আমদানির উপর 20% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। এটা প্রোটেকশনের জন্য, যেটা আমাদের দেশে প্রস্তুত হচ্ছে, এই জন্য এটা প্রোটেকশনের জন্য। পিভিসি রেজিন এবং প্যাট রেজিন উৎপাদনকারী শিল্পকে যথাযথ প্রতিরক্ষণ প্রদানে প্রোটেকশন দেওয়ার জন্য বিদ্যমান আমদানি শুল্ক 5% হতে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে হচ্ছে, প্রোডাক্টগুলো হচ্ছে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যথাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার এবং একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। আমাদের দেশে সাইকেল ইন্ডাস্ট্রি খুব ভালো করছে এবং অনেকগুলো ভেন্ডাররা নতুন নতুন স্পেয়ার পার্টসও করছে, সুতরাং তাদের প্রোটেকশনের জন্য। স্থানীয়ভাবে গড়ে ওঠা 1 KVA পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মার শিল্পকে শক্তিশালী শুল্ক প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে উক্ত ক্ষমতার ট্রান্সফর্মার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার এবং একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার যারা বানায় তাদের প্রোডাকশনের জন্য। স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের উপযুক্ত প্রতিরক্ষণ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার হাউস হোল্ড টাইপ ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে 20% সম্পূরণ শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। কাগজ শিল্পের স্থানীয় উৎপাদকদের প্রতিরক্ষণের লক্ষ্যে গ্রিস প্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির উপর বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার একই সাথে 5% রেগুলেটরি শুল্ক প্রস্তাবে আরোপ করছি। জি, রিফ্র্যাক্টরি সিমেন্ট শিল্পের সুরক্ষায় এর প্রধান কাঁচামাল বল ক্লে সহ 5টি কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক 5% কমিয়ে আনার প্রস্তাব করছি, যেটা আমাদের দেশে প্রস্তুত হচ্ছে। মাননীয় স্পিকার, স্থানীয় মেজ স্টার্চ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে এই পণ্যটির আমদানি শুল্ক বিদ্যমান 15% হতে বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছি। আমাদের দেশে তৈরি হচ্ছে এটা, প্রোটেকশন। দেশীয় ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার অ্যালকাইল বেনজিন আমদানির ক্ষেত্রে মাত্র 1% আমদানি শুল্ক ধার্য করার প্রস্তাব করছি। স্থানীয় কোল্ড রোল ও কোটেড কয়েল স্থানীয় কোল্ড রোল এবং কোটেড কয়েল ও শীট উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণে কোল্ড রোল
কয়েল ও শীট আমদানিতে অতিরিক্ত 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছে। কপার তার ও টিউব উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে কপারের তার আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছে এবং কপার টিউব আমদানির ক্ষেত্রে বিদ্যমান 15% আমদানি শুল্ক বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছি। সব প্রোটেকশন দেশীয় শিল্পের। দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রয়োজনীয় 5টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ পূর্বক রেয়াদি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে 1200 ওয়াটের নিম্ন ক্ষমতা সম্পন্ন ডিসি মোটর আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে গড়ে ওঠা টায়ার টিউব উৎপাদনকারী শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্যে উক্ত শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছে। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান 30% সম্পূরক শুল্ক হ্রাস করে 10% নির্ধারণ করার প্রস্তাব করছে। স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের লক্ষ্যে কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট এসেন্স ও প্রিপারেশন বাল্ককে আমদানির ক্ষেত্রে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছে। আমদানি বিকল্প পলিয়েস্টার স্টেপল ফাইবার উৎপাদন শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের জন্য উদ্দেশ্যে পলিয়েস্টার স্টেপল ফাইবার পণ্যটিতে 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করছি। এটা আমাদের দেশে হচ্ছে এখন, সুতরাং এটার প্রোটেকশন প্রয়োজনীয়তা আছে। প্রজ্ঞাপন সংশ্লিষ্ট কতিপয় প্রস্তাবনা শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কর রিয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। দেশের সামগ্রিক শিল্প মানে স্পিকার, দেশের সামরিক শিল্প খাতের বহুমুখী সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় শিল্পের বিকাশের লক্ষ্যে শিল্পের কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। সেবা খাতকে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে আগাম কর অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করুন। জনকল্যাণমূলক সেবা খাত যেমন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের জনগণ গুরুত্বপূর্ণ বিবেচনায় উৎপাদনকারী শিল্পের ন্যায় সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকেও মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি। এর ফলে স্বাস্থ্যসেবা ও শিক্ষার খরচ কমবে। ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় রাসায়নিক আমদানিতে বিদ্যমান শুল্ক অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2027 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে রিয়াতির সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ বৃদ্ধি। মাননীয় স্পিকার, দেশের বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের দাম সহনশীল রাখার লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে শুল্ক কর রিয়াতির সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। মূল্য সংযোজন কর ও সংক্রান্ত প্রস্তাবনা। মাননীয় স্পিকার, বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের টার্নওভার কর প্রদানের সহজ বিধান। মাননীয় স্পিকার, ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক ব্যবসার ধরন আর্থিক সক্ষমতাকে বিবেচনা রেখে ফ্ল্যাট রেটে সীমিত পরিমাণে
সুনির্দিষ্ট টার্নওভার কর প্রদানের বিধান করার প্রস্তাব করছি। এর ফলে হয়রানি মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কর পরিশোধ সহজ হবে এবং জনগণ স্বপ্রণোদিত হয়ে গর্বিত করদাতা হিসাবে কর প্রদানে এগিয়ে আসবে। এটা এমন খুবই কম, কিন্তু এটার মাধ্যমে বিশাল নেটওয়ার্ক হবে যারা ভবিষ্যতের করদানে উৎসাহিত হবে। জুয়েলারি খাতে সুনির্দিষ্ট ভ্যাটের বিধান প্রণয়ন, জুয়েলারি সেবার বিপরীতে 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসাবে 2,500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করছি। আজকাল বোধহয় বেশি স্বর্ণ ব্যবহার করা হয় না মনে হচ্ছে। ব্যাংক স্থিতির উপর প্রযোজ্য আবগারি শুল্ক, বর্তমানে 3,00,000 টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি অব্যাহতি রয়েছে। 3,00,000 টাকা পর্যন্ত অব্যাহতি আছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা 3,00,000 টাকা হতে বৃদ্ধিপূর্বক 4,00,000 টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এছাড়াও একটি লোন অ্যাকাউন্ট এর বিপরীতে শুধুমাত্র একবারেই আবগারি শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করছি। প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্যকে অব্যাহতি প্রদান, মাননীয় স্পিকার, দেশের লক্ষ লক্ষ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আয় করছেন, তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে স্টার্ট আপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির জন্য নিম্নোক্ত প্রস্তাব করছে। স্টার্ট আপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে 15% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। স্টার্ট আপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে 15% ভ্যাট ও স্টার্ট আপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। উক্ত অব্যাহতির মেয়াদ 30 জুন 2035 পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, 2035 পর্যন্ত একটা দীর্ঘ সময় পাবে আমাদের নতুন প্রজন্ম এই এলাকাগুলোতে তাদের যে ক্যারিয়ার পাথ গঠন করতে তাদের জন্য সহজ হবে। এটা কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার কর্তৃক প্রদত্ত সেবার উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি। এটা সবার জন্য। সিমের উপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার, আইসিটি কে ট্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার একাতে ট্যাক্স ব্যাট লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় 50% এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় 25%। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি, তাই এ খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে দেশের সাধারণ মানুষের নিকট মোবাইল সেবা আরো সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত 300 টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি। এখন থেকে সিম ফ্রি আর টাকা দিতে হবে না। ফলশ্রুতিতে আগামী অর্থ বছরে মোট 1,200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। সরকারের 1,200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। মাননীয় স্পিকার, কৃষিখাতে অব্যাহতি প্রদান, মাননীয় স্পিকার, কৃষিকাজে ব্যবহৃত সকল সারের ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য 7.5% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে। এই কার্যে ব্যবহার্য সকল ধরনের কীটনাশকের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে।
স্বাস্থ্য খাতে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং বা স্ট্যান্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স এর সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব। এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্ট্যান্টের মূল্য প্রায় 20,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। চোখের প্রতিটি ইন্ট্রাকুলার লেন্স এর মূল্য প্রায় 5,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ব্লাড টিউবিং সেট ফর হিমোডায়ালিসিসের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এর ফলে কিডনি ডায়ালিসিসের খরচ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের গতিশীলতা আনার স্বার্থে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে মূসক অব্যাহতির সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টোনার ইত্যাদি প্রযুক্তি নির্ভর পণ্যের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। আইসি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি হাইব্রিড গাড়ি, প্লাগ ইন হাইব্রিড গাড়ি, থ্রি হুইলার, ফোর হুইলার, ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাস ও ট্রাকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে 2030 সাল পর্যন্ত মূসক অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। মেট্রো রেল সেবার উপর মূসক অব্যাহতির মেয়াদ 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। ভ্যাটের আওতা বৃদ্ধি লক্ষ্যে ব্যবসায়িক কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। এখানে এক্সেমশন আছে যাদের যাদের প্রয়োজন, এটা পরবর্তীতে আমরা আলোচনা করতে পারব। মাননীয় স্পিকার, রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 এর তফসিল সমূহে নিম্নোক্ত সংশোধনের প্রস্তাব করছি। বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের হিমায়িত মাছের আমদানি পর্যায়ে 15% মূসক আরোপের প্রস্তাব করছি। বৃক্ষ অথবা অংশ সুগন্ধ নির্যাস আমদানি পর্যায়ে 15% মূসক আরোপের প্রস্তাব করছি। বিভিন্ন ধরনের এমএস প্রোডাক্ট রড এর উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুনির্দিষ্ট ভ্যাট কিছুটা বৃদ্ধির প্রস্তাব করছি, সামান্য হবে, এটা বেশি না। তামাক কর, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য যুগের সর্বোচ্চ সমন্বয়, তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি 10 শলাকা 62 টাকা, মধ্যম স্তর 92 টাকা, উচ্চ স্তর 160 টাকা এবং অতি উচ্চ স্তর 210 টাকা নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ ও হিটেড টোবেকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা সর্বোচ্চ খুচরা মূল্য, ৫০০ টাকা প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোবেকো 210 টাকা প্রতি 10 শলাক,
প্রস্তাবিত শুল্ক সম্পূরক শুল্ক শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছি। আমরা একেবারে সেই তামাকের ফিল্ড থেকে ট্র্যাক করে শেষ পর্যন্ত মার্কেটে আসা পর্যন্ত এটাকে আমরা ট্র্যাকের মধ্যে রাখব। বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এর মাধ্যমে ব্যবসা সহজীকরণ। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী অঙ্গীকারে ব্যবসায়ী সহায়ক পরিবেশ উন্নয়নে বিনিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডিরেগুলেশন এর মূল লক্ষ্য হল বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবাকে সহজ, দ্রুত, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য করা। আমরা বিনিয়োগের লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন খাত ভিত্তিক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো আমি এখানে একে একে উপস্থাপন করছি। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজীকরণ উদ্যোগ। মাননীয় স্পিকার, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজ করতে আমরা কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন ব্যবসা শুরু ও পরিচালনার সময় ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইন ভিত্তিক সিঙ্গেল উইন্ডো ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অনলাইন প্ল্যাটফর্মে আবেদন দাখিল হতে শুরু করে লাইসেন্স প্রদানের সকল প্রক্রিয়া সর্বোচ্চ 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সংস্থা মতামত না দাবি, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে প্রযোজ্য ক্ষেত্রে সম্মতি আছে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানি নিবন্ধন সেবার ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। 48 ঘন্টা বিদেশি বিশেষজ্ঞ দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট 7 দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা 10 দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হবে। বিনিয়োগকারীর আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক আস্থা বাড়াতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হাল নাগাদ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা প্যাকেজ চালু করা হবে, যাতে দ্রুত কলকারখানা স্থাপন উৎপাদন শুরু করা যায়। বিদেশি কর্মীর, বিদেশ থেকে যারা কাজ করতেছে, বিদেশি কর্মীর নিরাপত্তা ছাড়পত্রের আবেদন ও যাচাই প্রক্রিয়া পৃথকভাবে অনলাইন ভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আওতায় আনা হবে। ব্যবসা সহজীকরণের লক্ষ্যে আমরা আয়কর, কাস্টমস, ভ্যাট ব্যবস্থা সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ, মানে স্পিকার, ব্যক্তি করদাতাদের পাশাপাশি আগামী অর্থ বছরে কোম্পানি করদাতাদের কর্পোরেট রিটার্ন অনলাইনে দাখিলের ব্যবস্থা করা হবে। করদাতারা সারা বছর ব্যাপী রিটার্ন দাখিল করতে পারবেন। আগে একটা সময় পর্যন্ত লিমিটেড ছিল, এখন সারা বছর তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। বছরের শুরুর দিকে রিটার্ন দাখিল করলে কর প্রণোদনা পাবেন। যারা শুরুর দিকে করবে তারা কিছু বেনিফিট পাবে, কিন্তু সবাই সারা বছর করতে পারবে। করদাতার উৎসকর নিরূপিত করের করদাতার উৎসকর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এটা আবার একটু পরিষ্কার করি, এটা নিয়ে অনেক জনমনে প্রশ্ন আছে। তো
করদাতার উৎসকর উৎসকর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এই রিফান্ড হবে অটোমেটেড ও ফেসলেস। কার কাছে যেতে হবে? অটোমেটেড অ্যান্ড ফেসলেস। আয়কর এবং ভ্যাট অডিটের ক্ষেত্রে রিস্ক বেসড সিলেকশন ক্রাইটেরিয়া এর ভিত্তিতে ব্যক্তি হস্তক্ষেপ ছাড়াই উইদাউট হিউম্যান ইন্টারভেনশন সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে নির্বাচন করা হবে। দ্বৈতকর পরিহার চুক্তির প্রয়োজনীয় দলিলের ভিত্তিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে অনলাইনে বিদেশি বিনিয়োগকারীগণ ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হবে। আসিকোটা ওয়ার্ল্ড এবং ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। হয়েছে অলরেডি ইতিমধ্যে। উৎসকর কর্তন না করার কারণে করদাতার দাবিকৃত খরচ অনুমোদন না করার বিদ্যমান বিধান বাতিল করার প্রস্তাব করছি। ব্যবসা খাতের আয় পরিগণনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে অ্যাক্রুয়েল ভিত্তিতে সুদ ব্যয় অনুমোদনের বিধান প্রস্তাব করছি। এটা যে অ্যাক্রুয়েল হচ্ছে, যেটা পেমেন্ট করে নাই কিন্তু ডিউ হয়ে গেছে, ওইটা তারা তাদের অ্যাকাউন্টে এটা ব্যবহার করতে পারবে, হিসাবের মধ্যে আনতে পারবে। করদাতাগণের কর দায় হ্রাসকল্পে ব্যবসায়িক কার্যক্রমের কতিপয় আবশ্যিক খরচ যেমন পারকুইজিট, অপায়ন ব্যয় ফ্রি স্যাম্পল বাবদ খরচ, প্রচারণামূলক খরচ অনুমোদনের সীমা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি করার প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতা বিস্তৃত করার প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত যেগুলো কোর্টে যায় এগুলোকে আমরা অল্টারনেটিভ আউট অফ কোর্ট করার জন্য একটা ব্যবস্থা নিচ্ছি, চেষ্টা করা হচ্ছে। কাস্টম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ, মাননীয় স্পিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে কাস্টমস বন্ড প্রথা ব্যাক টু ব্যাক এলসির ভিত্তিতে শুল্ক মুক্তভাবে কাঁচামাল আমদানি ব্যবস্থা চালু করেছিলেন। এ খাতের পাশাপাশি অন্যান্য সকল রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তাদেরও কাস্টমস বন্ডের সুবিধা চালুর প্রস্তাব করছি। ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী কমপ্লায়েন্ট পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতি বছর বন্ডের অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করছি। প্রত্যেক বছর অডিট বন্ডগুলোতে একটা হ্যারাসমেন্ট সৃষ্টি হয়, দুর্নীতির সৃষ্টি হয়, এটা রহিত করার প্রস্তাব করেছি। তৈরি পোশাক শিল্পের ন্যায় শতভাগ রপ্তানিমুখী লেদার গুডস ফুটওয়ার শিল্প প্রতিষ্ঠান টাওয়েল লিনেন হোম টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের স্থলে তিন বছর করার প্রস্তাব করছি, এভরি থ্রি ইয়ার্স। বন্ডের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য জাহাজীকরণের মেয়াদ উত্তীর্ণ অনন্য 48 ঘন্টা পূর্বে ইউটিলাইজেশন পারমিশন বা ইউপি গ্রহণের পরিবর্তে 24 ঘন্টা পূর্বে করার প্রস্তাব করছি, সময়টা আরো যাতে তাদের হাতে থাকে। জুয়েলারি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি এবং তা হতে প্রস্তুতকৃত জুয়েলারি রপ্তানি কার্যক্রম সুষ্ঠু স্বচ্ছ নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে বন্ডেড ওয়েয়ারহাউস পদ্ধতির আওতায় একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। আমরা আমাদের দেশে জুয়েলারি এক্সপোর্ট করার যথেষ্ট স্কোপ আছে, কিন্তু বিগত দিনে আমরা সেই সুযোগ সৃষ্টি হয়তো তারা পায়নি, তারা সুযোগটা পায়নি। এখন আমাদের অনেক গোল্ড স্মিথ আমাদের পাশের দেশে গিয়ে ওখানে ভারতের রপ্তানিতে সহায়তা করছে, আশা করি আমরা সেটা করতে পারব ইনশাআল্লাহ। রপ্তানিমুখী শিল্পের প্রসার, রপ্তানি পণ্যের বৈচিত্র্যায়নের জন্য নতুন 10টি খাতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্ক মুক্তভাবে
কাঁচামাল আমদানির সুযোগ প্রদান করার প্রস্তাব করছি। যারা বন্ডেড ওয়ারহাউস নিতে চাইবে না তারা গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে, কোন সমস্যা নাই। দুটাই অপশন আছে, কেবলমাত্র গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে পণ্য রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম 30% মূল্য সংযোজন ভ্যালু এডিশন করার আইনি বাধ্যবাধকতা বিলোপ করার প্রস্তাব করছি। আগে ভ্যালু এডিশনের একটা কম্পালশন ছিল, সেটা আমরা তুলে দিচ্ছি। অথরাইজড ইকোনমিক অপারেটর প্রতিষ্ঠান সমূহ কর্তৃক সিস্টেম বেসড সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পণ্য খালাসের হার বর্তমানের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব করছি। আমদানি পণ্য ছাড়করণের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের সঠিকতা ও গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে সরকারি ল্যাবের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ও আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিগুলিতেও পণ্য পরীক্ষার সুযোগ রেখে নতুন বিধান করার প্রস্তাব করছি। মূল্য সংযোজন কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ, মাননীয় স্পিকার, মূসক রিফান্ড আবেদন গ্রহণ যাচাই অনুমোদন ও মূসক ফেরতের অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে করদাতার ব্যাংক হিসাবে জমা ইত্যাদি অটোমেটিক প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে, মূসক অটোমেটিক্যালি অ্যাকাউন্টে ফেরত যাবে। আগামী অর্থ বছরের শুরু থেকে আয়করের ই রিটার্ন এর ন্যায় ই ভ্যাট সিস্টেম হতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। ক্ষুদ্র ভ্যাটদাতাদের জন্য সহজে মূসক দাখিলপত্র দাখিলের সুবিধার্থে আলাদা ভ্যাট রিটার্ন ফর্ম প্রবর্তন করা হবে, যাতে তারা অতি সহজে অল্প কিছু তথ্য পূরণ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে। ই ভ্যাট সিস্টেমে আবেদন করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা বিআইএন প্রদান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। প্রতি মাসে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা প্রত্যাহারপূর্বক প্রতি 3 মাসে একবার অর্থাৎ ত্রৈমাসিকভাবে রিটার্ন দাখিলের বিধান প্রণয়নের প্রস্তাব করছি। ভিএটি তাকে প্রত্যেক মাসে দিতে হতো, এখন প্রত্যেক কোয়ার্টারে দিলে চলবে। যে সকল করদাতা নিজস্ব ইআরপি সফটওয়্যার ব্যবহার করেন তারা যাতে নিজস্ব সফটওয়্যার হতে এক ক্লিকেই ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্টে আপিল দায়েরের ক্ষেত্রে জমাকৃত কর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা এবং এক্ষেত্রে কর কর্মকর্তাদের ডিসক্রিশনারি পাওয়ার বিলোপ করার প্রস্তাব করছি। অর্থ প্রত্যাবর্তন বৈদেশিক লেনদেন ও আর্থিক লেনদেন সহজীকরণের উদ্যোগ, মানে স্পিকার, বিদেশি বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি, বৈদেশিক লেনদেন সহজীকরণ, ব্যাংকিং সেবা দ্রুততর করা এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে কার্যকর করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার হস্তান্তর ও মূলধন প্রত্যাবর্তন সহজ করা হয়েছে। 1 কোটি টাকা পর্যন্ত ভ্যালুয়েশন রিপোর্ট লাগবে না এবং 100 কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই রিপেট্রিয়েশন করা যাবে। বড় অঙ্কের লেনদেনে শেয়ারের মূল্য নির্ধারণকে আরও নিরপেক্ষ করতে লাইসেন্স ভ্যালুয়েশন ফার্মস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈদেশিক বাণিজ্যে সময় ও ব্যয় কমাতে নির্ভরযোগ্য আমদানিকারক ও কম ঝুঁকির পণ্যের ক্ষেত্রে ঋণপত্রের বাধ্যবাধকতা ব্যবহার ধাপে ধাপে শিথিল করার বিষয় বিবেচনা করা হচ্ছে। যারা ক্রেডিবল ব্যবসায়ী তাদের জন্য হয়তো ক্রমান্বয়ে আমাদের এলসি খোলার প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের সঙ্গে সমন্বয় সাধন করে ব্যাংক মোবাইল ভিত্তিক আর্থিক সেবা পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সেবা মাধ্যমের মধ্যে লেনদেন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা হবে। শেষের দিকে ই লোন চালুর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ 12 মাস মেয়াদে দেওয়া যাবে। এতে ক্ষুদ্র ঋণ প্রাপ্তি সহজ হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি
বাড়বে। আমরা যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি সাধারণ মানুষের জন্য, সেটা এটা সহায়ক ভূমিকা পালন করবে। খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে প্রিসুট মেডিয়েশন বা মামলা পূর্ব মধ্যস্থতা ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে ঋণ সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ হবে আউট অফ কোর্ট। পুঁজিবাজারে মূলধন সংগ্রহ সহজীকরণের পদক্ষেপ, মাননীয় স্পিকার, পুঁজিবাজারকে আরো গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক, আস্থাভিত্তিক করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপালন সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে। আইপিও প্রক্রিয়া সময় নির্ধারিত ও প্রযুক্তি নির্ভর করা হবে। আইপিও প্রক্রিয়াটাকে এখন এখানে অনেক দীর্ঘসূত্রিতা আছে, এটাকে সময় নির্ধারিত করে দেওয়া হবে। আবেদন দাখিল, আনুষাঙ্গিক দলিলাদি যাচাই বাছাই, ফি পরিশোধ, সংশোধন, অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে। কোন পেপার থাকবে না এখানে, এভরিথিং উইল বি অনলাইন। ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে। পুরো বিষয়টাকে ক্যাপিটাল মার্কেটে ডিজিটালাইজ করা হবে। পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো হবে। কোম্পানি বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর ব্যবস্থা করা হবে। সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়নে বন্ড, সুকুক, অবকাঠামো তহবিল সহ বিভিন্ন ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্টস এর ব্যবহার বাড়ানো হবে। বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার, সংশ্লিষ্ট সংস্থার তথ্য ব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে। দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ রিজিওনাল ডুয়েল লিস্টিং এর সম্ভাবনা যাচাই করা হবে। নিরীক্ষক, মূল্যায়নকারী, ইস্যু ম্যানেজার সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রফেশনাল লাইবিলিটি ফ্রেমওয়ার্ক এবং লাইবিলিটি ইন্স্যুরেন্স প্রবর্তন করা হবে। পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় সেটেলমেন্ট টাইম বর্তমানে T+2 থেকে ধাপে ধাপে কমিয়ে T+0 করা হবে। বৈধ বিদেশি বিনিয়োগের মুনাফা এবং নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট এর মাধ্যমে ক্রয়কৃত শেয়ার বা সিকিউরিটিজ বিক্রয় লব্ধ অর্থ প্রত্যাবর্তন ও পুনঃবিনিয়োগের প্রক্রিয়া এক কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। নির্মাণ পরিবেশ স্থানীয় অনুমোদন ও প্রতিপালন সহজীকরণ উদ্যোগ, মাননীয় স্পিকার, শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি সেবাসমূহ সহজ ও সমন্বিত করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। শিল্প কলকারখানার স্থান নির্বাচন সংক্রান্ত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্রের আবেদন অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। নির্মাণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশ, ভূমি নকশা অনুমোদনের জন্য সমন্বিত সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হবে। এতে একই প্রকল্পে পৃথক পৃথক আবেদন ও বারবার পরিদর্শনের প্রয়োজন কমবে। অনুমোদন ও যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে নীতিমালা জারিপূর্বক ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি, রিস্ক অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করা হবে। ক্ষুদ্র অতিক্ষুদ্র নবীন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন পূর্বক সহজ প্রতিপালন কাঠামো, কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক প্রবর্তন করা হবে। নবীন উদ্যোক্তাদের জন্য বিষয়গুলো আরো সহজ করা হবে। অনানুষ্ঠানিক খাতের ছোট উদ্যোক্তাদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনার সুবিধা, তাদের জন্য প্রযোজ্য লাইসেন্স গ্রহণ, নবায়ন, নিয়মিত প্রতিপালনের শর্ত সহজ করা হবে। মাননীয় স্পিকার, আমরা এই সকল বিনিয়ন্ত্রণ, এই সমস্ত ডিরেগুলেশন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করব। এছাড়াও এই কার্যক্রম সমূহ যথাযথ মনিটরিংয়ের লক্ষ্যে একটি ডেডিকেটেড ওয়েবসাইট প্রণয়ন করছি, যেখানে সেবা গ্রহীতাগণ সরাসরি সেবা প্রদান বিষয়ে অনিয়ম
বা অভিযোগ দাখিল করতে এবং তার প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। সো এটা খালি আমরা করছি না, আমরা এটাকে ফলো আপ করে এটা এক্সিকিউশনটা এনশিওর করতে চাচ্ছি। এ সকল সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে ব্যবসা শুরু ও পরিচালনা সহজ হবে, কস্ট অব ডুইং বিজনেস কমবে এবং সামগ্রিকভাবে ইজ অব ডুইং বিজনেস বৃদ্ধি পাবে। এর ফলে বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থানে নতুন গতি আসবে। মাননীয় স্পিকার, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, দেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, নারী, তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রবাসী এবং জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক পদক্ষেপ, অর্থনৈতিক সংস্কারের সাহসী উদ্যোগ এবং জাতীয় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হবে। আমাদের প্রত্যয় এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে সুযোগের দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে, উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, অর্থনৈতিক অগ্রগতির সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ডিরেগুলেশন এবং জনগণের ক্ষমতায়নের ভিত্তিতে আমরা একটি সমৃদ্ধ, আত্মবিশ্বাসী বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি, সৃজনশীলতা, উদ্যোগই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। সেই শক্তিকে বিকশিত করার মধ্য দিয়েই আমরা গণমানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সমস্যার সমাধান করতে চাই এবং সম্মিলিত প্রয়াসে গড়ে তুলতে চাই গণ আকাঙ্ক্ষার এক স্বনির্ভর মর্যাদাবান বাংলাদেশ। আমরা চাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের গৌরব হোক সকলের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার।

ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য হল এবং বাজেটে সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপিত হল। সদস্যবৃন্দ, 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো।

0: কর্মসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী যারা আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল 2026 সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি।
0: মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল 2026 সংসদে উত্থাপন করছি।
0: অর্থ বিল 2026 সংসদে উত্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 31শে জ্যৈষ্ঠ, 1433, 14 জুন 2026 তারিখ রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: এতক্ষণ জাতীয় সংসদ ভবন থেকে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
3: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে। কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
3: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র।

অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব, অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Nation, X Station.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্যে কমানো হচ্ছে কর। নতুন বাজেটে 10 খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 1,44,000 কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের জন্য 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা। আগামী বাজেটে করমুক্ত আয় সীমা বাড়িয়ে 4.25 লাখ টাকা করার প্রস্তাব। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত। সংঘাত নিরসনে পাকিস্তান, রাশিয়া ও চীনের আবারও আহ্বান। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। রাত 1টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে, এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসাবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। বাজেট বক্তৃতার শুরুতে অর্থ পরিকল্পনা মন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি বিষয়কে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। এবারে বাজেটে প্রধান অগ্রাধিকার খাতগুলোর বরাদ্দ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
3: 2024-এ ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পথ ধরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশ। দীর্ঘযাত্রা পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়। বৈশ্বিক অর্থনৈতিক মেঘের আড়াল থেকে এক টুকরো সোনালি রোদ ছিনিয়ে আনার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত নেতৃত্বে ঘোষিত হল 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেট। এই বাজেটের মূল দর্শন সাময়িক চমক সৃষ্টি করা নয়, বরং প্রতিটি নাগরিকের অর্থনৈতিক অধিকার ও সমতা নিশ্চিত করা, যেখানে লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, লক্ষ্য হল বৈষম্যহীন এক সমাজ বিনির্মাণ, জনগণের আর্থিক পুনরুদ্ধার আর এক নতুন ভোরের কল্যাণ নিশ্চিত করা। 2034 সালের মধ্যে 1 ট্রিলিয়ন ডলারের এক মহাসমৃদ্ধ অর্থনীতির বন্দরে পৌঁছানোর যে স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই বাজেট যেন সেই সমুদ্রযাত্রারই প্রথম নোঙর। ঋণ নির্ভরতার শিকল ভেঙে এবার বাজেট ঘাটতি জিডিপির 3.6% এক সহনীয় সীমানায় বেঁধে ফেলার সাহসী অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী। ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে বন্ড বাজারের নতুন জানালায় আলো ফেলার কথা বলা হয়েছে এই দলিলে। রাজস্বের খরা কাটিয়ে ওঠার গান গাওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এবারের লক্ষ্য 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহ, যা জিডিপির 10.2%, যার সিংহভাগ অর্থাৎ 6,04,000 কোটি টাকায় আসবে এনবিআর এর হাত ধরে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ 10টি অগ্রাধিকার খাত ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সরকারের ঘোষিত অগ্রাধিকার অনুযায়ী সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার কথা বলা হয়েছে। দেশের সব শ্রেণী পেশার মানুষ এবং সব অঞ্চলের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য। এবার মানুষের মৌলিক কল্যাণে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের পালে লেগেছে নতুন হাওয়া। 3,16,715 কোটি টাকার উন্নয়ন বাজেটের এক বিশাল অংশ বরাদ্দ রাখা হয়েছে এই দুই খাতের জন্য। দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে শিক্ষা খাতে বরাদ্দ নেওয়া হয়েছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%। আর জরাজীর্ণতা কাটিয়ে জীবনের স্পন্দন ফেরাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 69,409 কোটি টাকায়। আগামী দিনের স্বপ্ন জিডিপির 5% থাকবে এই দুই সঞ্জীবনী খাতের জন্য। সার্বজনীন সামাজিক ব্যবস্থা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী ও উৎপাদন ভিত্তিক অর্থনীতি, ব্যবসা বান্ধব পরিবেশ, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করার পদক্ষেপও নেওয়া হবে। এছাড়াও সরকারের ঘোষিত অগ্রাধিকার খাতে জায়গা পেয়েছে জ্বালানি নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশ, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেধাভিত্তিক প্রতিষ্ঠান ও প্রশাসন গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। কৃষি, জ্বালানি আর তথ্য প্রযুক্তির চিরচেনা প্রাঙ্গণ পেরিয়ে দেশের অর্থনীতি এবার ডানা মেলেছে নতুন দিগন্তে। ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি আর প্রকৃতির রঙে রাঙানো সবুজ আর সুনীল অর্থনীতি, যা এতদিন ছিল মূলধারার আড়ালে, তাকে আজ নিয়ে আসা হচ্ছে জাতীয় অর্থনীতির মূল স্পন্দনে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে আরও 91,000 কোটি টাকা। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরো শুনুন প্রতিবেদনে।
4: সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই।
5: দারিদ্র হ্রাস, বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরো বাড়াচ্ছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় আগামী 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,44,338 কোটি টাকা করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
4: সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই।
5: বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সরকারের সিগনেচার কর্মসূচি ফ্যামিলি কার্ড। এই কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্য মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
4: সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে 41,00,000 নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি।
5: বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য ভাতা অব্যাহত থাকবে। 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাড়ানো হচ্ছে সহায়তার পরিমাণ। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করে 38,00,000 করা হবে।
4: প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 48,00,000 বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1,000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1,00,000 উন্নীত। হবে। স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে 1,400 টাকা করা যাবে।
5: মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় বেসরকারি কর্মীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী অপরিবর্তিত থাকলেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য চলমান মাসিক ভাতাও অব্যাহত থাকবে।
4: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।
5: বিশেষজ্ঞরা বলছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ ইতিবাচক উদ্যোগ, তবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
6: সামাজিক নিরাপত্তা খাতের পরিধি বাড়ানোর সরকারের উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। বিশেষ করে দরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসূচি চালু করা, এটি অবশ্যই ইতিবাচক দিক। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রকৃত উপকারভোগীদেরকে সঠিকভাবে শনাক্ত করা এবং ভাতার অর্থ তাদের হাতে যাতে পৌঁছানো নিশ্চিত করা যায় সেটি বিষয়টি আমাদের দেখতে হবে।
5: নতুন অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও সুবিধা বাড়ানোর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সুরক্ষার আওতায় আনার চেষ্টা করছে সরকার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তির শ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 কর বর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। পরবর্তীতে 2028-29 এবং 2029-30 কর বর্ষে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4,00,000 টাকা এবং 2030-31 কর বর্ষে 4,50,000 টাকা করা হবে বলেও জানান তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 2026-27 ও 2027-28 কর বর্ষে করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি বা প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন 2028-29 এবং 2029-30 কর বর্ষে এই সীমা হবে 4,50,000 টাকা এবং 2030-31 কর বর্ষে 5,00,000 টাকা। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের পিতামাতা বা আইনানুগ অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত 50,000 টাকা করমুক্ত আয়ের সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন বিগত প্রায় 11 বছর যাবৎ কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আরো শুনুন প্রতিবেদনে।
7: সব জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের এই ঐতিহাসিক ঘোষণা দেন। বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দেন।
4: ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ বদলি ও পদোন্নতিতে মেধা সততা দক্ষতা অভিজ্ঞতা প্রশিক্ষণ যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার।
7: নতুন এই পে স্কেল আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার অর্থ হল আগামী মাসের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্য, কৃষিপণ্য, প্রযুক্তি, চিকিৎসা ও বিভিন্ন সেবা খাতে কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এসকল প্রস্তাব কার্যকর হলে এসব পণ্যের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে সিগারেট, নিকোটিনজাত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বাজেটের জটিল অঙ্ক ও সমীকরণ বোঝেন না সাধারণ মানুষ, তবে বাজেট এলেই জনগণের চোখ থাকে কোন পণ্যের দাম বাড়লো আর কোন পণ্যের দাম কমলো সেই বিষয়ের উপর। গত কয়েক বছরের বাজেটের চেয়ে এবারে চিত্রটা কিছুটা ভিন্ন। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে জনগণকে স্বস্তি দেয়া। এ লক্ষ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর শুল্ক ছাড় ও হ্রাস করা হয়েছে, এতে এসব পণ্যের দাম কমতে পারে। সার্বিক বিশ্লেষণে দেখা যায় শুল্ক কর কমানোর সংখ্যাই সব থেকে বেশি। ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি সহ 7টি নিত্য পণ্যের উপর উচ্চ করের হার 5%, 2%, 1% হতে কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর ফলে দাম কমতে পারে এই 7টি নিত্য পণ্যের, ফলে স্বস্তি ফিরবে জনসাধারণের মাঝে।
4: মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্য কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব।
9: এছাড়া শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামালের উপর শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে, স্বস্তি ফিরবে শিশু খাদ্যের দামেও। এছাড়া মশলায় 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং খেজুরের আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সোনা সরবরাহের উৎসে করের হার 5% কমিয়ে 0.5% করা হয়েছে, এতে কমতে পারে সোনার গহনার দাম। শিক্ষা ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে ল্যাপটপ ও কম্পিউটারের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বৈশ্বিক জ্বালানির সংকটকে বিবেচনায় রেখে কমতে পারে বৈদ্যুতিক গাড়ি, সৌর বিদ্যুতের সরঞ্জাম সহ আরো নানা পণ্যের দাম। এছাড়াও দাম কমতে পারে মোবাইল সিম ও দেশে তৈরি মোবাইল সেটের। এবারের বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতকে। কমানো হচ্ছে কিডনি ডায়ালিসিস সেবা, হার্টের রিং, ঔষধ সহ চিকিৎসা সামগ্রীর দামেও। আবার কিছু কিছু পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এতে দাম বাড়তে পারে সিগারেট, তেল চালিত গাড়ি, বিদেশি কাজু বাদাম, বিদেশি মধু ও খাদ্যের।
4: ও হিটেড টোব্যাকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক মূল্য শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোব্যাকো 210 টাকা প্রতি 10 শলাক, প্রস্তাবিত শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক এন্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছি।
9: এছাড়াও রড তৈরির বিভিন্ন উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। শুল্ক কর বাড়ানো হচ্ছে বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিনে। এতে বাড়বে নির্মাণ ব্যয়। এছাড়া বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনার দামও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
8: এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপনের আগে অর্থবছর 2026-2027 জাতীয় বাজেট এবং 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে অনুমোদন দেন। রাষ্ট্রপতি আজ জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে তাঁর কার্যালয়ে বাজেট দলিলে স্বাক্ষর করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদিত হয়। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এটি দেশের 55তম জাতীয় বাজেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। আগামীকাল বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-2027 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করবেন। এবারে রয়েছে অন্যান্য খবর। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, গত 27 মে ভোরে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতক শিশুর মৃত্যু হয়। মৃত নবজাতকগুলোর বয়স ছিল মাত্র 1 থেকে 3 দিন।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছে এর ফলে যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে পড়েছে। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এর আগে ইসলামী বিপ্লবী গার্ডস কোর, আইজিসি, আইআরজিসি, কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর প্রতিশোধমূলক হামলা চালায়। এদিকে পাকিস্তান জানিয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি নিয়ে তারা গভীর উদ্বিগ্ন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজের ওপর বারবার হামলাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে বর্ণনা করে অবিলম্বে উত্তেজনা হ্রাস ও আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে রাশিয়া, চীন এবং তুরস্ক সতর্ক করেছে নতুন করে হামলা বিশ্ব অর্থনীতির ক্ষতি সাধন করবে। খেলার খবর। ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। আজ রাতে মেক্সিকোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। আরো শুনুন প্রতিবেদনে।
10: মরুঝড়ের কাতার থেকে উত্তর আমেরিকার সবুজ ঘাসের গালিচায় 4 বছরের প্রতীক্ষা শেষে আজ আবার বেজে উঠছে বিশ্বজনীন সেই সুর। আজ মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আস্তেকা সাক্ষী হতে যাচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের। ফুটবল কেবল চর্ম গোলকের ঘোর পাক নয়, এ যেন 21 শতকের এক মহাকাব্যিক উপাখ্যান যেখানে পায়ের জাদুতে রচিত হয় নতুন কোন ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হয় 1930 সালের উরুগুয়েতে, যেখানে জন্ম নিয়েছিল এই উন্মাদনা। বিশ্ব দেখেছে 1958 সালে মাত্র 17 বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোর পেলের পদাঙ্ক, যিনি ফুটবলকে বানিয়েছিলেন আর্ট বা শৈল্পিক ছন্দ। বিশ্ববাসী ভোলেনি 1986 সালের মেক্সিকোর সেই আস্তেকা স্টেডিয়ামকে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড বা শতাব্দীর সেরা গোল ফুটবলকে দিয়েছিল এক পৌরাণিক রূপ। ফুটবল প্রেমীদের সেই চিরচেনা মেক্সিকোতেই আজ আবারও বসছে বিশ্ব ফুটবলের আসর। তবে এবারের আসর শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয়, বরং রূপান্তরের। উত্তর আমেরিকার 3 দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি ভেন্যুতে আজ থেকে শুরু হওয়া এই আসরটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ। 32টি দলের চিরচেনা গণ্ডি পেরিয়ে এবারই প্রথম অংশ নিচ্ছে 48টি দেশ। 39 দিনের এই দীর্ঘ ফুটবল মহাকাব্যে 104টি ম্যাচ রোমাঞ্চ ছড়াবে কোটি ভক্তের হৃদয়ে। প্রযুক্তির
3: ছোঁয়ায় এবার মাঠ মাতাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর যুক্ত বল, যাকে ম্যাচের আগে নিতে হবে বৈদ্যুতিক চার্জ। আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ফুটবল ইতিহাসের অন্যতম নিয়মিত মুখ, 18তম বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া মেক্সিকো, আর তাদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি দক্ষিণ আফ্রিকা, যাদের এটি চতুর্থ বিশ্বকাপ আসর। অতীতে আন্তর্জাতিক ফুটবলে এই দুদল মুখোমুখি হয়েছে মোট চারবার, যার মধ্যে মেক্সিকোর জয় দুটিতে, দক্ষিণ আফ্রিকার একটিতে, আর বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। তবে বিশ্বকাপের মঞ্চে এটি তাদের দ্বিতীয়বার সাক্ষাৎ। এর আগে 2010 সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দল দুটি, যা শেষ হয়েছিল 1-1 গোলের সমতায়। আজ আবারও সেই উদ্বোধনী মঞ্চেই ভাঙবে অমীমাংসিত লড়াইয়ের সমীকরণ, যা দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। দূর পরবাসের এই খেলাকে কেন্দ্র করে রূপালী পর্দার দেশ বাংলাদেশও এখন উৎসবের আমেজ। চায়ের কাপে ঝড় উঠছে, উড়ছে প্রিয় দলের পতাকা। 11 জুন বাংলাদেশ সময় রাত 1টায় যখন রেফারি ফু দেবেন উদ্বোধনী ম্যাচের বাঁশিতে, তখন স্তব্ধ হয়ে যাবে চারপাশ, স্পন্দিত হবে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়। জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে ফুটবল আজ মেলাবে বিশ্বকে একই মোহনায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
11: এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে আজ জাতীয় সংসদ সচিবালয়ে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 42 ওভারে 8 উইকেটে 187 রান করে। বৃষ্টি আইনে 41 ওভারে 192 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ 36 বল হাতে রেখে 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এই জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনাম কয়েকটি আরও একবার। জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্যে কমানো হয়েছে কর। নতুন বাজেটে 10 খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষা খাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 1,44,000 কোটি টাকা। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 পর্দা উঠছে আজ। আজ রাত 1টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। খবর শেষ হল।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: and career adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমে। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটা বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS দিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরো দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইব যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইব যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্স্যাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাস করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সে তো সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্নটা শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামের অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যে এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
2: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
1: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
2: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছে আসলে অনেকে SSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছে,
1: ম্যাট্রিক পাস বা SSC
2: বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে, আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমসে যেটা বলবো এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজিতে লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশে লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন, সমমান পড়েছেন যার মতো, যিনি প্রশ্ন করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেসিসার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ টাকা দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখেন রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলো খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদের কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে। আমি এরকম অনেককে শুনেছি, আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে কর, সে এখন কিন্তু ইয়ে ডিগ্রি পাশ করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তাই, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএমের কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন জানো, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখেন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি, আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে, কখনো আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ এটিএমস, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসাই, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারো কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে। এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানি, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই। এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে, স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিংহ, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কিভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কিভাবে যাবো? এত টাকা তো আমার নাই। আমি তারপরে বলে ধার করতে বলি, না হলে আমি বলে যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে। এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকে বাড়িতে থাকে, আমি দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন। তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার, আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বার তো আপনি দেন, তো অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তাতে বলবো যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, তখন টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলেই আপনি আমাকে কল করতে পারছেন। তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চাই। তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে, অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পর পরে আমাকে কথা বলতে, আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি, আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে, স্যার আপনি ব্যক্তিগত মানে, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা, এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকাতে আমাকে কেনা যাবে না, এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ শেখা নিয়ে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটা বার হলেও এই নাম্বারে কল করুন।
1: জি, অনেক ধন্যবাদ স্যার। আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান, অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার। আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাবো, এটার রিপ্লাই দিবেন স্যার।
2: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে, মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি, ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালাল ভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালাল ভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম পাস হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়াই, ইংলিশ পড়াই, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএমকে একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএমের এই মর্যাদা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএমের সাথে দীর্ঘ কত বছর হবে, প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনো বলছি এই যে ঢাকা এফএমে অনেকে আছে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষ ঘরে কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার সামর্থ্য নাই, জমিও নাই, আমার কাছে অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে, বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে টলে গেছে ওখানে ছিল, সেই ছেলেও স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালাল ভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না, তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে তো লেভেল 1-2 করে এটিএমএস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায় তো যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানের ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবে ইনশাল্লাহ এটা কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। তা আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাওয়া মানে অনেক কিছু, তো অনেকের মধ্যে লেখাপড়াও নাই, তাদেরকে বলবো শুধু এটাই করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো, এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো, আপনি তার তুকর তুকর হতো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো, ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তা আবার করো। এইভাবে দশ বার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবে তো কত মানুষকে করে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই করে তুলতে পারে। আমি তো বললাম আমার কথাগুলো যদি কেউ মেনে থাকে বাংলাদেশে কোনো বেকার থাকবে না, ইনশাল্লাহ কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন, আপনাকে মনে হয় এটা সম্ভব?
1: জি স্যার,
2: এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এর পরের অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এর পরের অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গায়

যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করা বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুত একটি চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটি স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে, সংগ্রাম করছে, চেষ্টা করে যাচ্ছে, তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি যেন বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জিনিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস একটা আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে করুন কোন বিজনেসই, কোন ব্যবসা প্রতিষ্ঠানই একইরকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সুখ ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনেও সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এই লস হলো। একটা লোক বলছে, স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে এসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, বৈশাখের ঝড় টড় এই জন্য, মানে তার এলাকা শরীয়তপুর। তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এর দোকান লন্ডভন্ড হয়ে গেল, হ্যাঁ আল্লাহকে আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবসর করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তারা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদের মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস, যদি আপনার মধ্যে চেপে বসছে, শয়তান পেয়ে গেছে, বলো শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি, কেন হতাশা এত খারাপ? শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা, শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা। হতাশা হলে সে নামাজ কোন বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে, বলছে কেন করছে? সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না, আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি? তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসি হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সে ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটা নিয়েই কাজ করছি। এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজন একাডেমিক যোগ্যতা আছে, অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই জানে না। ছোট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে,

0: আছে তো আকাশ করা অর্থাৎ বিফল করা, সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে। হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি, এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজন যোগ্যতা দেয় বাচ্চা সহ, আমরা পাঠিয়েছি রাবিয়া সরকার সহ তার পুরো চারজনকে পাঠিয়েছে, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা সেটেল, ওখানে তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো সেভেন এইট পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে, সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয় হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাবে যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি না জানো তো যে জানে থেকে জিজ্ঞেস করো, দেখছেন বলে যে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এখানে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আসে কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না, তোমার জীবনে কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না। আমি এত জন্য বলবো চলে আসতে, আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর বানানো, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এই নাম্বারে এসএমএসও করা যাবে, এই নাম্বারে কল করা যাবে সরাসরি, এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
1: অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে, এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার, আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
0: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
1: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
0: আমি বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে, সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন, এমন কি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো, তোমাকে জাকাত দেওয়া যায়, স্যার আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আদাল হোসেনের সঙ্গীরা, তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়। তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে। যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারো বংশ পরিচয় অনেক বড়, কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন আসলে সে নিচে তাকাতে পারছে না, সে নিচে আসলে হাত পাততে পারছে না। এটা আমি জানি, হাত পাততে তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল জিরো থেকে শুরু করো। আচ্ছা তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএমসে, যা ঢাকার মালিবাগে। তো মনে করছে না আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা, দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না। আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর, দিনাজপুর, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, সারা দেশ থেকে আসে। স্যার আমি একটু সরাসরি এটিএমসে থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএমসে যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তিন বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চের ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে। যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গতকালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
1: আচ্ছা,
0: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে, শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে, যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে, আমাকে বলছে স্যার আমি তো আমার বাচ্চা কাচ্চা আছে, বাড়িও দূরে, আমি সব দেখা করেছি, কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএম স্যার এখানে থাকাও সম্ভব না, আপনার থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে, কি করব। এবং উনি কখন আসেন? বলছে উনি তো রাত্রে আসেন। আমি রাতে কখন? সাতটায় পারবে? সাতটায় পারবে না, নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত, এই সময়টা ওনাকে মানে সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন। ও স্যার এইটুকু ম্যানেজ করতে পারবো,
1: আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার কিন্তু আসলে অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার। সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা, তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন। তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের।
0: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
1: জি,
0: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসছেন আইরিস করতে। তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু মুসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98। তো স্যার আমি যদি 98 ধরি তাহলে আবার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে।
1: আচ্ছা,
0: তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি তো বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন? ভদ্রলোক আমাকে, উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন, উনি রিটায়ার্ড একজন উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই। তো বলছে যে আমি বাসায় করি, নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব। তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে। একটা হাদিসের কথা উনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যাচ্ছে উপার্জন করে, এবং আরো দশটা পরিবার, এই দশটা বলতে দশটা বোঝাচ্ছে না, এই দশটা মানে অনেক, আরো অনেক, আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম এবং আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন, এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে। আমরা চাইলেই হয়, এটা এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব, বলছে আমি সেটাই করতে চাই। এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই, এছাড়া চাই যে আমার এলাকার, ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে। এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের, আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে, তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া। এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত,
2: জি,
0: তা আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি শুধুমাত্র নামাজটা ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা কোনোদিনই জানি না। আপনি জানেন অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন, সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা। হ্যাঁ, মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো, এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত। তাকে করে দিচ্ছেন, এটা ইবাদত। তো উনি বললেন যে এটা করতে চাই। আমি এই জন্য বলবো প্রত্যেকের, প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানে শেষ হয়ে যাবে, এখানেই। ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠান গেছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয়, করেছেন উনি, দুঃখজনক হলো সত্য। ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না, অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল। এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে, হ্যাঁ, এবং অ্যাক্টিভ থাকে, তাহলে যাওয়া যায় না। ওনার অ্যাক্টিভ, পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি। প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
2: আচ্ছা,
0: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে, সলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তা কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারমিটি করেছে, তাহলে আপনি কেন ওর থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন? প্রত্যেক বছর জি স্যার, ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ, দিয়েছে হচ্ছে 18 লাখ, ফেরত দিয়েছে হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে, বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, বলছে আমি কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, কানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো। তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2.something, 2.5 এর নিচে। তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা কি বলেন স্যার, আমি যতগুলো প্রদেশে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে তবে তুমি চেষ্টা করতে পারবো। চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয়ই তো না। অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী। তাই আমি বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি। একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে, যেখানে কিছু হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে। অস্ট্রেলিয়া সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলে বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার। ও সেটা দিয়ে করছে, ও তো ওনার একটা মানে ফাঁদ। এবং তারপরে বলো, দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমাদের কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তেমন কোনো একটা ইসের থেকে, মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দেবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম, জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি, এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবে হোক একবার জোরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান, এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে, সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আরেকটা নাম্বার দিচ্ছি আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01321 18 11 27। আবার বলছি 01321 18 11 27। এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ।
1: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নেব, অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবোই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা।
0: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএসসি, কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএস কত পয়েন্ট লাগবে, অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যি কথা বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই, ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে, তবে এখানে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে, অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্সে যারা যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার, মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্ট অনার্স, মোটামুটি 2-3টা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে, আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেঞ্জনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আইএলটিএস দিলে সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না। একটা গুড নিউজ দিচ্ছে, দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে এক থেকে দুই দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস, একদিন ক্লাস, আর ছয় দিন সে কাজ করা শুরু করছে, ছয় দিন। তো অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিট অফ কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে পাওয়া যায়। 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করে সে ভালো হতে পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে, সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং হচ্ছে এখানে গেলে বাবা যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আর টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পারমানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলে স্যার আমি স্টুডেন্ট ভিসা চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই দেবো। হ্যাঁ সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপের সাইপ্রাস, আইএলটিএস 5 পেয়েছে, ভারতে বলছে কত লাগবে, 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটি গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর ওড়ানো, এই বছর গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাস রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাস, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
2: অভিনন্দন স্যার,
0: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ, আমি তো বলি দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখান থেকে ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে, চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না, তেমন আমি যদি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না, এর মাসাজ করছে একটার পর একটা মাসাজ করছে, দুইটা মাসাজ করে, একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না, আমি বললাম কেন আপনি এই মাসাজ গুলো করেছেন, মাসাজ তো দেখালেই যাবে না, দেখালেই তো ভিসা হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাসাজ করেছেন না, দুইটা মাসাজ করেছেন, তার আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুরবিলিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই, ও খুব কষ্ট, মানে বলে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইওর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ। অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার, মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে, আমরা যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেতে, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে একজন স্টুডেন্ট ভিসায় যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজনের যোগ্যতা নিয়ে। আর এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল ওয়ান টু করেছে, আইএলটিএস করেছে, এক্সামস থেকে সেভেন পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে, আইএলটিএস সেভেন পেলেই, সেখানে একাডেমি লেখাপড়া করেনি। একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে। বিদেশ যাওয়ার কথা ছিল, দেশেই এখন ভালো, মাত্র বয়স হলো 19 বছর। 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয়, তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএমস থেকে যখন এইটুকু করেছো, ও ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো, তার বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে কিন্তু সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএমসে আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
1: জি স্যার, কিভাবে চলে যায় আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ার গুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন, আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজ ভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারেই সময় শেষ আমাদের।
0: শেষে বলবো, যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। মনে রাখবেন, দুনিয়ার সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন, এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যদি দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী 1 ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরো একটা, এটিএম স্যার আয়েল স্যানভিজা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আয়েলস অ্যান্ড ভিজা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93। যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে, তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাদাকাল্লা খয়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন, দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বিদায়।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আমার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
6: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is it?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: দিতেই ডেসপারেট, ওটা হচ্ছে ম্যাট্রিক দিচ্ছে, তুমি ইন্টারমিডিয়েট দিবা,
1: জি ইন্টারমিডিয়েট।
0: তারপর
1: এখন ওই যে ফ্যাক্টরির পাশে যে গলি, প্রচন্ড ভয় ছিল এখানে, কারণ এটা ব্লাড বড়টা বাগান ছিল আর অনেক রাত, তো মানে এই ভয়টা কাজ করছে যে ভূতের ভয়টা
0: সাথে ফাইনালি প্রেম করতে গিয়ে পেট নিয়ে যায়,
2: দেখা গেল কার সাথে হয়ে গেল ভূতের সাথে পুরীর সাথে দেখা,
1: মনে হচ্ছিল যে হয়তো ভূত ভূতের ভয়টা আসলো। তারপর মনে হলো যাই আল্লাহ ভরসা, তাই
0: যাইতেই হবে।
1: চলে গেছে আস্তে আস্তে হতে হতে ওদের উঠা মানে রাস্তার পাশ পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে এবার ওরে মেসেজ দিচ্ছে, মেসেজ
0: আসছে রাত 12টা বাজানো মানে
1: তখন রাত 12টা বাজলো, 12:30 যত দেখা।
0: আমি আর সব গ্রামে এসব জায়গায় ধরা পড়লে
1: পিটায় তোমার
2: ভূতের ভয় তো থাকে।
1: পরে কল দিক ফোন বন্ধ তো একটা হয়ে গেছে।
2: লাস্ট মানে কথা হয়েছিল কতক্ষণ?
1: লাস্ট হয়েছিল 10,
0: কোন ফোন।
1: আমি এখন কি করবো, আমি কোথায় যাবো, কি করবো, কিচ্ছু না। ওইখানে স্টিল ভাবে দাঁড়াইছি, ওই দিনকার আবার বাংলাদেশ আর আছে আপনার পাকিস্তানি খেলা আছে ক্রিকেট,
0: তার অনেকে জেগে আছে,
1: অনেকে জেগে আছে, মানে ওর ভাই ওর চাচাতো ভাই জেগে ছিল। আমি যে টিউবওয়েল পাড়ে আছি,
0: টিউবওয়েল পাড়ে চলে গেছে,
1: টিউবওয়েল পাড়ে চলে গেছে রাস্তার পাশে টিউবওয়েল পাড়, ওখানে আমি রাস্তার পাশে দাঁড়াইছি। ওই দিন বাংলাদেশের ইয়া খেলা ছিল, ওই খেলাটা শেষ করতে করতে ওরা আর ঘুমায় নাই, ওর ভাই আবার টিউবওয়েল পাড়ে আসছে, হাত মুখ দিয়ে ঘুমোতে প্রস্তুতি নেবে, ওই টিউবওয়েল পাড়ে এসে দেখেছে আমি এখানে দাঁড়াইছি। আর ও আমাকে জিজ্ঞেস করছে কে এখানে, বেল্লাল? আমি বললাম যে না বেল্লাল না। তারপর বলছে কে তুমি, অন্ধকার তো চেনা যায় না। পরে আমি শুধু বললাম যে আমি। পরে বলছে তুমি লাইট মারছো যখন, তোমার তো আমি চিনি না, কারণ গ্রামের যারা থাকে
0: সবাই
1: তোমাকে তো চিনলাম না, তুমি কে? তা আমি আবার ওখানে মিথ্যে কথা বলছিলাম যে আমি ওয়াজমা করে শুনতে আসছিলাম, আমার কয়েক ফ্রেন্ড মিলে ওরা আমার রেখে চলে গেছে, তো এখানে আমি কোথায় যাবো কি করবো বুঝতে পারতেছি না, আশেপাশে যদি কোথাও মসজিদ থাকতে ওইখানে রাত্রের থেকে আমি সকালে চলে যেতাম, এটা বলছে। আমি তা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করে এত রাতে কোথাও যাওয়া লাগবো না, তুমি আমাদের কাছে
2: আসো।
1: আমার গার্লফ্রেন্ডের নাম ছিল সময়া, ওই সময়ের বাপ মারা ডাকছে, ডেকে বলছে যে কাকা একটু ওঠেন তো, মানে বাড়ির সবাই ডাকতেছে, মানে আমি এখানে কে ডাকে, আমার বলছে এই ছেলেটা কে দেখেন তো, এ তো আমাকে এই কথা বললো, তাহলে এর কতটা সত্য কতটা মিথ্যা আমি কি করবো।
3: ভালোবাসার বাংলাদেশ, গুরুকে অনেক মিস করছিলাম, বিশেষ করে ভালোবাসার বাংলাদেশটাকেও মিস করছিলাম, তাই আমাকে আপনারা আজকে দেখছেন। সো শুরু হয়ে গেল ভালোবাসার বাংলাদেশ, পিঙ্কি আছে আপনাদের সাথে এবং আমার সাথে আছে গুরু, এবং প্রতিবারের মতো কিন্তু ভালোবাসার বাংলাদেশের নতুন একজন গেস্ট চলে এসেছে, তার গল্পে যাব, কিন্তু তার আগে বলে নি যারা যারা যুক্ত হয়ে আছেন আমাদের সাথে চটজলদি আমাদের বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে। ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে আমরা লাইভ আছি এবং ঢাকা এফএম 90.4 এর ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা লাইভে আছি, তো চটজলদি আপনারা শেয়ার করে ফেলুন এবং বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে। আর যেটা করতে হবে, যদি আপনাদের কাছ থেকে কেউ আমাদের এই শোতে আসতে চান, আপনাদের গল্প বলতে চান, সেক্ষেত্রে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে এবং লিখে দিতে হবে যে আপনারা ভালোবাসা বাংলাদেশে আসতে চান, অথবা গুরু লিখে বলবেন যে আমি আমার গল্পটা শেয়ার করতে চাই, ঠিক আছে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব। যাই হোক গুরু, কেমন আছেন?
0: আমি ভালো আছি, আর পিঙ্ক থ্যাংক ইউ,
2: এই পিঙ্ক নামটা মিস করছিলাম,
0: ফর ইওর প্রেজেন্স। বাট এটা ঠিক যে আমাদের শুধু যে স্টুডিওতে দেখা হয় তা না, বাট পিঙ্ক আগে চাইতে অনেক বেশি মানে বাবলি বা চুলবুলি অ্যাটিটিউড এবং অনেক বেশি স্পন্টেনিয়াস। আপনাদের ভালোবাসা মানে বহুমুখী রূপ নিয়ে ফিরে আসতেছে ঢাকা এফএম এর বিভিন্ন পেজ বা ইউটিউব চ্যানেল, সেটা পরিষ্কার ভাবে জানান দিচ্ছে। সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা আবারও ভালোবাসতে শুরু করেছেন মানে জ্যামিতিক হারে ঢাকা এফএম কে এবং সেই সাথে ভালোবাসার বাংলাদেশকে। সবাইকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি অফিসিয়ালি এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের গেস্টকে। কি নাম আপনার?
1: মোহাম্মদ রাসেল।
0: রাসেল, শুনতে চাই আপনার জীবনের কথা, অনুষ্ঠানের শুরুতেই আপনি অফেরে বলছিলেন যে আপনার বহু বহু ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ হচ্ছেন আপনার দাদা।
1: জি, আমার দাদা।
0: জি, ওখান থেকেই গল্পটা শুরু করতে চাই।
1: জি, গল্পটা হচ্ছে 2014 সালে এপ্রিল মাসের 24 তারিখে ফার্স্ট আপনাদের এই ভালোবাসার গল্পটা শোনা হয়। সেই গল্পটা ছিল হচ্ছে জনি আর শাওন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ওখান থেকে শোনার পরে পরে আমি রেগুলারই এই গল্পটা শুনতাম। তারপরে হঠাৎ একদিন আমার দাদা মানে অনেক রাত পর্যন্ত গল্পটা হতো,
0: যে শাওনের কথা বললেন সেটা কিন্তু মারাত্মক ভাবে মানুষের কাছে পৌঁছেছিল এবং অনেক মিস করে এখনো
1: ওই গল্পটা। আমার অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল করছিল। পরে আমি রেগুলারই একটা শুনতাম, এরপর থেকে আপনাদের অনুষ্ঠান রেগুলার শুনি। পরে হঠাৎ তখন আমার একটা বাটন ফোন ছিল, এই হেডফোন দিয়ে শোনা ওটা আর কি মাঝে মাঝে জিজ্ঞেস আসতো, ভালো করে শোনা যেত না। তখন কি করতাম, আমার রুমের পাশে একটা পেয়ারা গাছ ছিল, ওইখানে বাঁশ দিয়ে টিনের টানাইতাম, টানাই দিয়ে তার দিয়ে জোড়া করে দিয়ে ওই হেডফোনের সাথে কানেক্ট করে দিয়ে রেডিওতে অনেক সুন্দরভাবে শোনা যেত। তারপরে এইভাবে তো দেখি মানে শুনি, শোনার পরে আমার দাদা একদিন হঠাৎ আসছে অনেক রাতে, যে কি বাবা এত রাতে সাউন্ড আসছে কোথা থেকে। পরে রুমের পাশে এসে বললো যে রাসেল তুমি কি করো তো রাত। তখন আমি দাদার এই গল্পটার বিষয়টা শেয়ার করি, দাদা এইভাবে এই গল্পটা এরকম হয়। তখন ঠিক আছে এদিনকার আমাকে নিঃস্বাদ, আমি শুনে দেখি
0: দাদা নাতি একসাথে শুনবো, হ্যাঁ
1: কেমন ভালোবাসার গল্প দেখি। ঠিক আছে দাদা, পরের বিষয়টারে আমি দাদাকে জানাই, পরে আমরা দুজন একসাথে গল্পটা শুনি। আপনার ওই গল্পটা ছিল প্রিয়া নাকি প্রিঙ্কি যেন একটা নাম ছিল, ইমরান। এই গল্পটাও অনেক হিট দেয়। আস্তে আস্তে দাদা আমাকে এই গল্পটা আসক্ত হয়ে যায়। তখন ইচ্ছা ছিল যে আমিও যদি আমার প্রেম ভালোবাসা হয় কখনো তো সাকসেসফুল একটা গল্প নিয়ে শেয়ার করবো এখানে। তো দাদা বলছে আমার সাথে করে নিয়ে যাস।
0: দাদা কার গল্প বলবে?
1: দাদা তার জীবনের গল্প।
0: আচ্ছা আচ্ছা।
1: সে আমার বলছে আমি তো দেশের গল্প বলবো, তুমি তো তোমার লাভ স্টোরি নিয়ে গল্প বলবা। আমি বলছি ঠিক আছে দাদা, আমি যদি কখনো যাই সুযোগ হয় আর আপনি যদি বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে নিয়ে যাব, যদি সেই সুযোগটা হয়ে থাকে। তা আসলে সে সুযোগটা আমার হয় নাই, যেহেতু আমার দাদা মারা গেছে নভেম্বর মাসে আপনার 17 তারিখ 2017 সালে নভেম্বর মাসে 17 তারিখে আমার দাদা মারা গেছে। এরপরে খুবই ইচ্ছা ছিল যে এখানে আসার, যদি কখনো আসি।
0: রাসেল আপনার দাদার মৃত্যুর খবরটা মনে থাকবে হয়তো, কারণ আমার বার্থডে হচ্ছে 17 নভেম্বর, 17 নভেম্বর হচ্ছে মৃত্যুবার্ষিকী,
1: শুক্রবার ছিল দিনকার। তা দাদা ওই দিনকার মারা যায়, তারপর থেকে ইচ্ছা ছিল যে দাদাকে তো নিতে পারবো না, আমি যদি কখনো যাই তো এই গল্প আংশিক দাদার এই কথাটা আমি শেয়ার করবো।
0: আমরা সবাই দোয়া করি ওনার জন্য, উনি যেন অবশ্যই বেহেস্তবাসী হন এবং দাদাকে অবশ্যই অনেক বেশি মিস করতেছে।
1: জি, অনেক আজকে অনেক মিস করছি, আজকে এখানে আমার দাদা আসার কথা ছিল।
0: আমাদের সবার দোয়া ওনার জন্য। আসলে শুনি তোমার জীবনের কথা, যে গল্পটা তুমি বলতে আসছো আজকে শুনি।
1: যে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাগুরা।
0: মাগুরা।
1: জি, আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি 2015 সালে, 15 সালে দেওয়ার পরে আপনার রেজাল্টের গ্যাপ থেকে 3 মাস, ওই গ্যাপে অনেকে অনেক আত্মীয় বাড়ি যায়, অনেকে এদিকে এদিন ঘোরাঘুরি করে। তা তখন আমার আম্মু বললো যে ঘোরাঘুরির দরকার নেই, তুমি যদি 3 মাসে কোনো কাজ করতে পারো বা কোনো কিছু শিখতে পারো তাহলে তোমার জন্য ভালো হবো।
0: ওকে,
1: তো আমি চিন্তা করলাম যে কী করা যায়। পরে আমার একটা কাকা ছিল মাস্টার, উনি আমাকে বললো যে তুমি কম্পিউটার শিখো। তখন সে ঠিক আছে, তাহলে এই 3 মাসে আমি কম্পিউটার শিখি। কম্পিউটার আপনার পোস্ট অফিসে পড়তে হলাম, আমাকে যে পোস্ট অফিস আছে ওইখানে পড়তে হলাম 3 মাস কোর্স, ওই গ্যাপে করছি। করার পরে যখন এসএসসি রেজাল্ট দিল 30 মে, রেজাল্ট দেওয়ার পরে এবার কলেজে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে এইভাবেই দিন যাইতেছে। যার পরে আপনার হঠাৎ মেয়ে আছে মার্চের দিকে একটা রং নাম্বার, মানে আমি যাইতাম হচ্ছে গাড়িতে দশা করতাম কলেজে, ওই কলেজের যাওয়ার পরে আপনার গাড়িতে যে সিটে আমি বসছি ওই সিটে একটা নাম্বার লিখেছিল,
0: নাম্বার লিখেছিল,
1: শুধু নাম্বারটা লিখেছিল। তা আমি ওই নাম্বারটা আমি ওর কানেক্ট করলাম, করে আমি আমার ফোনে নিয়ে পরে কয়েকদিন পরে আমি একটা মেসেজ দিলাম। আমি জানি না এটা যে নাম্বারটা কার, তবে মনে হলো কয়েকদিন পরে মেসেজটা দিচ্ছি যে দেখি কে হয়। মেসেজটা দেওয়া, মেসেজটা
0: আপনাদেরকে অনুরোধ করতেছি শেয়ার চালু থাকুক, শেয়ার চালু থাকুক, আপনারা কমেন্ট করেন, আপনারা লাইক দেন বা আপনারা শেয়ার করতেছেন, শেয়ারটা চালু থাকুক। ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এবং যেমনটা পিঙ্ক বলতেছিল 01841904904 এই নাম্বারে চাইলেই আপনারা আপনাদের গল্পটা পাঠিয়ে দিচ্ছেন এবং আমরা ফাইনালি এটা সিলেক্ট করে ভালোবাসা বাংলাদেশের টিমের মাধ্যমে চলে আসতেছেন আমাদের হট সিটে। হ্যাঁ রাসেল,
1: মেসেজটা ছিল ফাঁকা, কিছুই লেখা ছিল না,
0: কিছু লেখেননি?
1: আমি কিছু লিখি না, আমি ফাঁকা মেসেজ দিয়ে দিচ্ছি। ওপার প্রান্তে ঠিক আধা ঘন্টা পরে একটা মেসেজ আসলো,
0: ওটাও ফাঁকা?
1: না ওটা ফাঁকা না, ওটা লিখেছিল যে কি আপনি। এবার আমি ডাইরেক্ট মেসেজ না দিয়ে আমি কল দিলাম, মেসেজটা যখন ও দিল যে কে আপনি, আমি তখন ডাইরেক্ট কল দিলাম, ডাইরেক্ট কল দিল ওই পয়েন্ট থেকে ধরলো যে আমাকে আবার সে জিজ্ঞেস করছে কি আপনি মেসেজ করছেন ফাঁকা, কিছু লিখেন নাই, অন্তত কিছু তো লিখতে পারতেন। তা আমি মনে করলাম যে আমি কিছু লিখি না, আমি দেখলাম যে আসলে বিষয়টা কি, বা নাম্বারটা বন্ধও থাকতে পারে খোলাও থাকতে পারে, সেভাবে আর কি ইয়ে করছিলাম। কিন্তু মন থেকে চাই না যে একটা মেসেজ করি যে কি কিছু লিখা, জাস্ট একটু ফাঁকা দিলাম। এভাবে থাকলো, কথা হলো সাথে, তখন ওই মেয়েটা বাড়ি ছিল যশোর জিকর গেছে, আর আমার বাড়ি ছিল মাগুরা ডিস্ট্রিক্টে, এত দূর এক পাস। ওই দিনকার একটু পরিচয় নেওয়া হলো, ও কি করে, ও তখন নিউ টেনে পড়ে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ার, তখন এইভাবে কথা হলো আমাদের। হওয়ার পরে
0: জিজ্ঞেস করলেন না যে গাড়ির সিটে নাম্বার কেন লিখে দিয়ে গেছে?
1: না ওই জিজ্ঞেসটা আমি করিনি যে সিটে নাম্বারটা কার, যেহেতু ওর বাড়ি থেকে আমার অনেক দূর ডিফারেন্স, প্রায় 60-70 কিলোমিটার এক পাস হতে পারে, যে ও লিখিনি বা অন্য কেউ
3: নাই যে আপনি আমার নাম্বার কই থেকে পাইলেন?
1: না ও জিজ্ঞেস করেনি যে আপনি আমার নাম্বার থেকে কই পাইলেন।
0: ওকে,
1: ফাঁকা মেসেজ গেলে এই জন্য হয়তো ইয়ে করেনি। তারপরে কথাবার্তা শেষ হলো, ওই দিন পরিচয় নেওয়া হলো, পরিচয় নেওয়ার পরে জাস্ট অফ থাকার পরে এক সপ্তাহ পরে ও আবার আমাকে মেসেজ দিল ফাঁকা। এবার আমি আবার ডাইরেক্ট কল দিয়ে এবার আবার ওই দিন কথা বলো, আস্তে আস্তে হতে হতে হতে ফ্রেন্ডশিপ হয়ে গেলাম আমরা এক পর্যায়ে। ফ্রেন্ডশিপ হওয়ার পরে হতে হতে হতে এক পর্যায়ে আপনার 2016 সালে এপ্রিল মাসের 10 তারিখ রবিবার সন্ধ্যা 7:30 মিনিটে, মানে এর আগে তো কথা হচ্ছে কিন্তু 7:30 মিনিট ডাইরেক্ট, আসলে না দেখেই অফার হয়ে যায়, অফারটা আমি করে দিই। ঠিক আছে, করার পরে অনেকক্ষণ চুপ থাকে, থাকার পরে আমাকে বললো ঠিক আছে আমি কিছুক্ষণ পর কল দিব। ওই দিনকার আমার দাদার মৃত্যুবার্ষিক ছিল, তো ঠিক আছে অপেক্ষা দিয়েছি দেখি কি বলে অপর প্রাণ থেকে। এভাবে আপনার প্রায় রাত 12টার সময় ও আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে অনেক চিন্তা ভাবনা করছে, বলছে বলছে ঠিক আছে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু অপর প্রান্তে কেউ কাউকে দেখিনি কি মানুষটা যে কেমন হতে পারে বা কিরকম এরকম, ওই সময় ওই ফিলিংসটা কোনো কাজ করে নাই, হয়ে গেল সম্পর্ক এখানে। এভাবে আস্তে আস্তে কইরা যত দিন যায় তত গভীরতা আস্তে আস্তে বাড়তে থাকে। তখন যেহেতু মাসখানিক হয়ে গেল, এবার বলছে তাহলে আমরা একদিন দেখা করি, তো বললো যে ঠিক আছে দেখা করবো। আমি জিগুর কাছে আমি কিন্তু কখনো যাইনি আর আমি চিনিও না যে কিভাবে কোথায় যেতে হবে হবে। ঠিক আছে, এখন আপনার 26 তারিখ, মে মাসের 26 তারিখে ওই যে কম্পিউটার শিখছিলাম যশোর কালেক্টরেসে আমার পরীক্ষা ছিল ওই দিনকার দুপুর 1টায়, তখন বলছিলাম আমি যেহেতু যশোরে আসছি তাহলে তোমার সাথে দেখা করে যাই। তা বলছে ঠিক আছে তাহলে আসো দেখা করবো, ভালো কথা। ওই দিনকার পরীক্ষা আমার শেষ হলো, 1:30 শুরু হলো, 2টার ভিতর পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে আমি ওইখানে চিনি না তো এর ওর কাছ থেকে শুনতে শুনতে অনেক সময় লেট হয়ে যায়। অপরপ্রান্ত বলা হয়েছিল যে ও জিগোর কাছে ফল স্ট্যান্ডে ওই বাস স্ট্যান্ডে আছে, ওখানে ও দাঁড়ায় থাকবে, ও ফোন নাই ওর কাছে। আমারও বলছিল যে আমি কালো বুরকা লাল লুন্না ঠোঁটে লিপস্টিক হাতে নীল ছাতা কলেজ ব্যাগ দিয়ে আমি দাঁড়িয়ে থাকবো ওইখানে, কোনো ফোন টোন নাই, তুমি আমারও ওইভাবে আসলে চিনে নিয়ে লাগবে।
0: ওকে,
1: তা ঠিক আছে। এবার আমি রওনা দিলাম, দিলাম দেওয়ার পরে আপনার ওইখানে যেতে যেতে আমার একটু লেট হয়ে গেছে, যেহেতু ওকে আমাকে টাইম দিয়ে দিয়েছিল 3টার আগে চলে আসতে হবে, কিন্তু ওই যে চিনে না তো প্রথম প্রথম এর কাছ থেকে শুনতে শুনতে আমার টাইমটা,
0: একদিকে কালো বোরখা লাল লুন্না এটা দূর থেকে দেখা যায় বা হাতে
1: লাল
0: লিপস্টিক ছিল, হাতে ছাতা ছিল, ছাতা ছিল, লাল না বেগুনি কাছে তা যাওয়া যাচ্ছে না, এটা টেনশনের ব্যাপার। তারপর
1: সেই সাঁতারটা আমি আজও নিয়ে আসছি, সেই সাঁতারটা আমি নিয়ে আসছি সাথে করে এখন।
0: ওকে, তারপর
1: এখন ওকে গেল, মানে আমি চলে গেলাম এখানে, যাওয়ার পরে আমার একটু লেট হওয়ার কারণে ও চলে গেছে। আমি আর খুঁজে পাই না। পরে আমি কি করব, ওর আফার একটা ফোন দিলাম, মানে ওর স্বাস্থ্যগুণ দিয়ে নাম্বার দিয়ে আমার সাথে মাঝে মাঝে কথা হতো, ওর ফোন যখন বন্ধ থাকতো ওই নাম্বারে কথা হতো। তখন ফোন দিয়ে বললাম যে আপা এরকম আমার আসতে বলছিল, আমি তো আসছিলাম কিন্তু ওরে তো আমি খুঁজে পাই না, দেখেন তো আসলে কোথায় গেল নাকি। তো বলতো ও তো নানী বাড়িতে গেল, আমারও বলেও গেছে যে আমি নানী বাড়িতে যাচ্ছি, আসবো কালকে। পরের দিন শুক্রবার কলেজ স্কুল বন্ধ, শুক্রবার বিকেলে আসবে তাই বলে গেছে। যে ঠিক আছে, কিন্তু আমার সাথে তো দেখা করার কথা ছিল কিন্তু দেখাতে হলো না, তো আপনি ওর নানী বাড়ির নাম্বারটা আমাকে একটু দিবেন, নাহলে আপনি একটু ফোন দিয়ে বলে দেন যে আমি এখন আসি, ও যাতে আসে। তাহলে ঠিক আছে অপেক্ষা করে আমি বলতেছি। ওর আপা বলতে বলতে অনেক লেট করে ফেলছে। হওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম হয়তো ফট আমার সাথে হয়তো দেখা করবে না, আমার সাথে এইভাবে করছে। আমার চিন্তা ভাবনা মন ভার নিয়ে আমি চলে আসছি, গাড়িতে উঠে গেছি। ওঠার পরে গাড়ি প্রায় যশোরের কাছাকাছি মাঝপথে এসে ও ফোন দিছে, ওর মামার ফোন দিয়ে।
0: মাঝপথে অলরেডি ফেরত চলে আসা,
1: আমি ফেরত চলে আসতেছি। আমি মন কাল করে নিয়ে চলে আসছি ভারী করে, যেহেতু দেখা হলো না তার মানে ও ফট এর সাথে আর হবে না, এরা মন মনে সাথে আর হয়ে গেছে। এভাবে আমি চলে আসছি, হঠাৎ ফোন দিছে ওর মামার ফোন দিয়ে, ফোন দিছে দিয়ে বলছে আমি অপেক্ষা করছিলাম কিন্তু তোমার আসার লেটের কারণে আমি চলে আসছি, যেহেতু মামা বাড়ির পাশাপাশি আর এইখানে একটা না তখন দাঁড়ায় থাকা মানে কেউ আমার চিনবে আর জিজ্ঞাসা করতে পারে যে এখানে কি এদিকে সমস্যা হবে, যেন মামা বাড়িতে চলে আসছি। তো যাই হোক, তুমি যেহেতু চলে গেছো তো মন খারাপ করো না, কোনো আর একদিন যদি আসো সেদিন দেখা হবে। তা আমার মনে টার্গেট ছিল যে আমি দেখা করবোই, যেহেতু আজকে যদি না পারি তাহলে কালকে আমি শুক্রবার সে শুক্রবারে দেখা করা যায় কিনা দেখি। আর বললাম তাহলে আমরা শুক্রবারে দেখা করি। তাহলে শুক্রবারে তুমি কোথায় থাকবা, বাড়িতে চলে যায় কি আবার পরের দিন আসতে পারবা? আমি বলছি না এটা তো হবে না, যশোরে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওদেরকে ফোন দিলে ওদের কাছে আমি রাত্রে অন্তত থাকতে পারবো, পরের দিন সকাল হয়তো 10টার ভিতর তোমার সাথে আমি দেখা করতে পারবো। তাহলে ঠিক আছে, তুমি যদি ওইদিকে ম্যানেজ করতে পারো তাহলে আমারে বলো, আমি কালকে সকাল 10টার সময় ওই ফল স্ট্যান্ডে ওই একই ড্রেসে আমি দাঁড়িয়ে থাকবো, সমস্যা নাই।
0: লাল ওড়না, কালো বোরকা,
1: কালো বোরকা
0: ব্যাগ, লাল লিপস্টিক।
3: আচ্ছা, আপনার কোনো কিছু ছিল না, মানে আপনি কেমন দেখতে বা হাতে ফুল থাকবে ওরকম কিছু ছিল
1: না? আমার হাতে কিছু ছিল না,
0: একটু সেফ জোন আছে,
3: মানে সে আপনাকে চিনার কোনো ওয়ে দেন নাই আপনি?
1: না, আমি চিনা, ও আমাকে বলছে তুমি আমার চিনে নেবে।
3: ওরে বাবা,
1: ও যে আমাকে চিনবে আমি এটা
0: বলি। আর মনে মনে একটু খুশি হয়েছে, যদি মন মতো হয় তাহলে আগাবো, নালে পিছাই
3: যাবো। আমি
1: সেটাই সিম্পল ভাবেই গেছি, কোনো কিছু নিয়ে যাইনি। পরে আমি যশোর ওইখানে থেকে গেলাম, রাত থাকলাম, থাকার পরে আমার মনে একটা সেই আনন্দ কাজ করতে যে দেখা হলো না, যেহেতু পরের দিন সকালে আবার দেখা হবে একটা সুযোগ আছে। পরে আমি 9টার সময় চলে গেছি, যে ওর আগে আমি পৌঁছেছি। পৌঁছানোর পরে ও আসছে, আসার পরে ও আমার আশপাশ দিয়ে ঘুরতেছে, আমি কিন্তু ওর ধরা দিই
0: না। দেখছো তুমি?
1: আমি ওকে দেখছি।
0: কেমন লাগছে প্রথম দেখায়?
1: প্রথম দেখায় সেই মায়াবী চোখ, সেই হাসিটুকু আজও মনে পড়ে আমার এখন।
3: হাতে ছাতা,
1: হাতে ছাতা, ঠোঁটে লিপস্টিক, কালো বোরকা, লাল ওড়না, একইভাবে ফল স্ট্যান্ডে দাঁড়ায় আছে।
0: প্রথম যখন দেখলে কেমন লাগছে?
1: প্রথম যখন আমি দেখলাম ওরে, মনে মধ্যে সেরকম একটা খট করে লাগে, নাড়া দিল
0: দিয়ে, না নাড়া দিছে তাই, না
1: নাড়া দিল দেওয়ার পরে মনে ভাবছে যে দেখা করবো কি করবো না,
0: একটু বেশি ভালো লাগছে।
1: ঠিক আছে,
0: আমার
1: মন মতো সে ছিল কিন্তু মনের ভিতর ভয়টা কাজ করতেছিল দেখা করবো কিনা। তার পরবর্তীতে ওর সাথে আমার, ও আমার পাড়ে ঘুরতেছে, আমি তো ওরে দেখতেছি, কিন্তু এবার আমি কি করলাম যে এক পর্যায়ে চিন্তা ভাবনা দেখা করি ওর সামনে, যে বললাম আমার নাম যেহেতু রাসেল।
0: কতক্ষণ পরে?
1: তারপরে 10 মিনিট পর।
3: দশটা
1: মিনিট হো আমার পার ডে ঘুর ঘুর করতেছে আর আমি স্টিল ভাবে দাঁড়ায়
0: জান ভরে দেখতেছি,
1: আমি দেখতেছি কি করে কিভাবে থাকে। পরে ও কিন্তু আমার নাম জানি ইমরান, আমি বলছিলাম ইমরান, আমার ডাক নাম ইমরান আর এমনি অরিজিনাল নাম হচ্ছে রাসেল, ইমরান নামে বলছে না আমাকে। যখন ও ঘুর ঘুর করতেছে তখন ওর সামনে যে বললাম আমি ইমরান, ও এরকম লাভ দিয়ে উঠল। ঠিক আছে, দিয়ে আমাকে বলছে যে তুমি এতক্ষণ এখানে দাঁড়াইয়েছ,
0: সে খেয়াল করছে ঠিকই,
1: সে তো দেখছে, মানে আমি তো দেখছি যে তুমি এখানে দাঁড়াই আছো, কিন্তু একটা বার বললেন না যে তুমি সেই ব্যক্তি ইমরান। কেন তোমার মনে কি এরকম কোনো ছিল যে তুমি আমাকে দেখে চলে যাবা, দেখা করবো না, এরকম কিছু ছিল? এটা বলছে এখান দিয়ে ঘোরাঘুরি করতেছে, ওরা পাশে ছিল। পরে ওর মামি ওর আপার সাথে পরিচয় করে দিল, কিন্তু এই পরিচয় যখন করা দিল তখন ওর আপা দেখলাম আমার কিন্তু পছন্দ হয়নি,
0: তোমাকে পছন্দ করে
1: পছন্দ হয় নাই।
0: কেমনে বুঝলে?
1: তার চাল মানে আচার ব্যবহারে ওটা আমি মনে করছি ওর নাম পছন্দ হয়নি,
0: কিন্তু ওর আপাদের পছন্দ হয়নি তোমাকে?
1: হ্যাঁ, আমাকে পছন্দ।
2: আর মেয়ের?
1: মেয়ে আমার দিকে পছন্দ হয়, সেভাবে কথাবার্তা হচ্ছে, মেয়ের সমস্যা নেই, কিন্তু ওর আপার আমার পছন্দ হয়নি। এরপরে ওর মামি ছিল সাথে, মামি আমার সাথে সেই হাসির অবশ্যই ভালোভাবে কথাবার্তা বলল। তারপরে রেস্টুরেন্ট নিলাম, ওইখানে যে গল্প টল্প করে ওদেরকে বিদায় করে দিলাম, ওরা চলে গেল। পরে আমি ওইখানে চলে আসলাম, আপনার জুম্মার নামাজের পরে আমি বাড়িতে আসছি, এর ভিতরে একটা ফোন আমাকে দেয় নাই, ফোন তো নাই ওর কাছে। পরে আমি একটু টেনশনে পড়ে গেলাম, যেমন ওর আপা যেহেতু ওনাকে অপছন্দ করছে তাহলে মনে হয় এই সম্পর্কটা লাগাবে না, এই পর্যন্ত স্টপ থাকবে। বাস আমি ওর ফোন দেয়নি, আও ফোন দেয় না, ও ফোন দেয়নি। এভাবে হতে হতে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দিয়ে 68টা কল এসে,
0: কত
1: 68টা মিস কল, ছয়টার পরে ঘুম থেকে উঠে দিয়ে ওই নাম্বার থেকে 68 মিস কল আসলো। আসার পরে আমি ঘুম থেকে উঠে আমি ফোন দিছি, দিলে ও আর ধরে নেই। তার কিছুক্ষণ পরে আর কি ফোনটা ধরছে, ধরে এবার সেই অভিমান, আমার বলি কি ব্যাপার ফোন ধরো না কেন, সম্পর্কে কি রাখবো কি রাখবো না, বা দেখে কি পছন্দ হয়েছে কি
0: উল্টাটা ভাবতেছে।
1: হ্যাঁ, ও এটা ভাবতেছে, আর আমি এটা ভাবতেছি যে ও আর হয়তো আমার হবে না, এরকম দুইজন ওই একই মধ্যে মানে সম্পর্ক আগাবে না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তোকে আমি বলছিলাম যে তোমার আপার মন এরকম ছিল, আমাকে মনে পছন্দ হয়নি, তা ও আর ওইটা বলে না, ও ওটা লুকায় নিছে, কিন্তু আমি তো দেখে বুঝতে পারতেছি যে বিষয়টা এরকম হয়েছে। তারপরে বলছে যে যাই হোক না কেন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে সম্পর্ক কন্টিনিউ চলবে, সমস্যা নেই। আমি ওকে ঠিক আছে, যেহেতু আমরা দুজন রাজি আছি, কে কি হলো না ওটা আমার দেখার বিষয় না, এভাবে করে আগাইতেছ সম্পর্ক। আগাতে আগাতে আপনার 17 সাল, আমার এবার ইন্টার পরীক্ষা আসবে ফাইনাল ইয়ারে, আর হওয়াও 17 সালে এসএসসি পরীক্ষা দেবে, ওর আগে আমার সে পরে, এভাবে কথা হতে হতে আপনার ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ওর এসএসসি পরীক্ষা। একদিন কথা হতেছে, আমার বলছে তুমি আমার কতটা ভালোবাসো, তখনকার কিন্তু আপনার ওই যে জঙ্গলের বিরুদ্ধে একটা অপরাধ ছিল না, রাত্রেবেলা একটা ঘুমটে চম্পর। আগাতে আগাতে আপনার

0: তাহলে কি রাত্রেবেলা রাত 12টার সময় 2 তারিখ আমার সাথে দেখা করতে পারবা?
1: হ্যাঁ,
0: আমার সাথে দেখা করতে পারবা আমাদের এই বাড়ির উঠানে। টিউবওয়েল আছে রাস্তার পাশে, এখানে আসতে হবে।
1: উঠানে
0: টিউবওয়েলের পাশে আসতে হবে, যদি
1: অনেক দূরে তো সেটা।
0: হ্যাঁ, অনেক দূরে।
1: মানে থাকো কোথায়?
0: টিউবওয়েলের
1: পাশে
0: কলতলা।
1: টিউবওয়েল তো ভদ্র বললি ভাই, আমি তো আরো গ্রামে গিয়ে উঠছি। কলতলা
0: এখানে
1: চাঁদ
0: জি, ওইখানে
1: দাঁড়াসনি পাগলা।
0: পরে আমি চিন্তায় পড়ে গেলাম,
1: যাইতে হবে।
2: আড়াই
0: ঘন্টা লাগে
1: 70 কিলোমিটার, অনেক দূরের পথ। আর তখন তো কমিউনিকেশন এত বেশি ছিল না,
0: ছিল না আপনার সবদিকে জঙ্গলে একটা, মানে ওই রাতারাতি চাপাচে পুলিশ টুলিশ সেটা থাকতো অনেক কিছু।
1: 2017 সালে, ও আচ্ছা, তখন টাফ টাইম যাচ্ছে কিছু।
0: ঠিক আছে, আপনার ওই বেনাফুলের দিকে আপনার ওই যে চোরাই চালানো নিয়ে করে ওই রাস্তাতে বিভিন্ন টল সবসময় থাকে,
1: টল থাকে, রিস্কি খুব,
0: রিস্ক খুব। আর আমি চিন্তা করলাম যদি এরকম টার্গেট দিল আমাকে আসতে হবে এত দূর থেকে, আমি রাতে কিভাবে যাব? আমি ওকে বোঝাচ্ছি আমি তোমার ভালোবাসি, ঠিক আছে, এই পরীক্ষাটা বাদে অন্য পরীক্ষা না, এইটা আমি কিভাবে করবো? বলছে না তোমাকে এটাই করতে হবে।
1: পরে
0: পরে আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম যাব। পরে সিদ্ধান্ত নিছি সকালে যে আমি যাবো আজকে, তাহলে যেহেতু 1 তারিখ আজকে। পরে আম্মুরে বললাম যে আম্মু আমার বন্ধুরা আছে, আমার বন্ধুকের এলাকায় মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল।
1: আরে মিথ্যা বলার, ওয়াজ মাহফিল,
0: আমাকে একটু মিথ্যা কথা বলছিলাম যে ওয়াজ মাহফিল হচ্ছে, আমি যাবো ওদের এখানে থাকবো রাত আসতে আসতে।
1: ইমাম সাহেব আমাকে ডেকে পাঠাইছে,
0: পরে সকাল হবে হয়তো। পরে আমি বলছে ঠিক আছে, যেহেতু বন্ধু আছে তোর তাহলে যার সমস্যা নেই। তো ওই বিকাল আমি 4টার সময় রওনা হলাম, যেহেতু অনেক রাতে গাড়ি ঘোড়া পাবো না, পুরো জন্য আমি ওর জন্য অপেক্ষা করবো, কিন্তু ও জন্য আমার জন্য অপেক্ষা না করে। আমি 4টার সময় রওনা হয়েছি, ওইখানে যেতে যেতে প্রায় 1:30 বেজে গেছে
1: রাত।
0: একটু গাড়ি ঘোড়া গ্রামে স্বাভাবিক থাকে না থাকে, এইভাবে করতে প্রায় 1:30 বেজে গেছে, কিন্তু দেখাতে হবে 12:30। তাহলে এই টাইমটাকে আমি কী করবো এই যে বাকি যে 4 ঘন্টা? এখন আমার কী করা? ওদের পাশে আবার একটা ওয়াজ মাহফিল হচ্ছিল এলাকার পাশে, তাই মনে করুন তাহলে ওইখানে মাহফিল শুনে শুনে ওইখান থেকে 12টার সময় ওইখান থেকে রওনা দিয়ে আধা ঘন্টা লাগবে বাসায় এখানে আসতে, এই দূরত্বটা আমি চলে যাবো। ওখানে ওয়াজ মাহফিল শুনলাম, শোনার পরে 12টার সময় এখানে রওনা হলাম। যখন আমি ওদের বাজারে আসলাম, বাজারে এসে ওইখানে সিকিউরিটি গার্ড মার থাকে
1: না, ইন্টারনেট পড়ো একটা ছিল, তোর ভয় ডর করতেছিল না?
0: ভয় করতে
1: কে কখন পিটা একদম ওই হাড় ঠাড় ভেঙে ফেলবে,
0: আমার ভয় ছিল ওইটাই। যদি কেউ
1: গ্রামের পরিবেশ,
0: গ্রামের পরিবেশ,
1: এত পরিচিত ছেলে মাঝরাতে,
0: এখন বাজারে যে নাইট গার্ড থাকে ওরা আমাকে জিজ্ঞাসা করছে,
1: জিজ্ঞেস তো করবে
0: যে তুমি কে বা তোমার পরিচয় কি, এত রাতে কোথা থেকে আসছেন? তাই বলছে যে পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, ওইখান থেকে শুনে আমি বাসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওরা একটু যেহেতু মাহফিল হচ্ছে হতেই পারে, গ্রামে মাহফিল 12টা 2টা মতো চলে, ও আর জিজ্ঞাসা করে নেই। পরে আমি বাজারে পর্দে হেঁটে হেঁটে আমি মাঠ চলে আসছি। আমি চিন্তা করলাম যে আমি যদি গ্রামের পর্দে যাই আমাকে চিনে ফেলবে অনেক লোকজন যদি থাকে, তাহলে আমি পরিচয় তো দিতে পারবো, তাহলে কী করবো? আমি মাঠ দিয়ে যাবো। পরে আমি মাঠ দিয়ে চলে গেলাম, তখন কিন্তু পাট ছিল।
1: বাড়ির লোকেশন তুমি চিনলে কিভাবে?
0: বাড়ির লোকেশন ও আমাকে দিয়ে দিছিল,
1: যেভাবে আন্দাজ আন্দাজে
0: যাচ্ছে, আন্দাজে যাচ্ছে। আর আমার যে মেসেজে সেটিং হইতেছে যে তুমি এইভাবে এইভাবে এইভাবে এইভাবে,
1: এবার তুমি বলছো আমি মাঠে, এবার পাট খেয়ে দেখুন বলতেছে, ও অ্যানসার দিচ্ছে এদিক দিয়ে চলে যায়
0: না, দিক দিয়ে এইভাবে এই পাশে একটা ফ্যাক্টরি আছে,
1: সাতরায় এদিক দিয়ে উঠে এদিক দিয়ে, মানে কঠিন অবস্থা।
0: এদিকে এই পাশে মানে যে রাস্তা মাঠে ঢুকছে তার পাশে একটা ফ্যাক্টরি আছে,
1: এভাবে ডিরেকশন দিচ্ছে,
0: ডিরেকশন দিচ্ছে
1: গুগল ম্যাপের মতো,
0: ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি পাশে দেখো ছোট একটা রাস্তা আছে গলি, এই গলি দিয়ে তুমি চলে আসো। বাবা
1: দুটাই ডেসপারেট, ওটা হচ্ছে ম্যাট্রিক দিচ্ছে, তুমি ইন্টারমিডিয়েট দিবা,
0: জি ইন্টারমিডিয়েট।
1: তারপর
0: এখন ওই যে ফ্যাক্টরির পাশে যে গলি, প্রচন্ড ভয় ছিল এখানে, কারণ এটা ব্রাড বড়টা বাগান ছিল, আর অনেক রাত তো আপনার এই ভয়টা কাজ করে যে জিন
2: ভূতের ভয়,
0: ভূতের ভয়টার
1: সাথে ফাইনালি প্রেম করতে গিয়ে পেটে
2: দেখা গেল কার সাথে হয়ে গেল, ভূতের সাথে পুরীর সাথে দেখা,
0: মনে হচ্ছিল যে হয়তো ভূত, ভূতের ভয়টা আসলো। তারপর মনে হলো যাই আল্লাহ ভরসা, তাই
1: যাইতেই হবে,
0: যাইতেই হবে। আমার চলে গেছে আস্তে আস্তে হতে হতে ওদের উঠা মানে রাস্তার পাশ পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে এবার ওরে মেসেজ দিচ্ছি, মেসেজ তখন রাত 12টা বাইরে আছে, 12:30 যত দেখা।
1: আমি সব গ্রামে এসব জায়গায় ধরা পড়লে পিটায়
0: পিটায়, তোমার

0: থাকে?
1: আমার তো ভয় তো ওইগুলোই ছিল আর কি, তারপরেও আমি চলে গেছি ভালোবাসার টানে। পরে আমি ওরা মেসেজ দিচ্ছি, মেসেজ সেন্ড আর
0: রিপ্লাই করে না,
1: কল দি, ফোন বন্ধ।
0: ভূত ভূত
1: কোন পজিশন আমি পড়ে গেছি এখন, আমি কি করব এখন, আমি কিচ্ছু চিনি না।
2: সালিশ বসলে তো যা কাহিনী হয়,
1: ঠিক আছে,
2: ওকে দৌড়া মারো, একশোটা পাথর নিক্ষেপ করে শেষ করো।
1: এরপরে আমি ওইখানে দাঁড়াই আছি, ফোন দিচ্ছি, ফোন বন্ধ, একটা হয়ে গেছে। আমি এখন কি করবো, আমি কোথায় যাব, কি করবো কিছু না। ওইখানে স্টিল ভাবে দাঁড়াইছি। ওই দিনকার আবার বাংলাদেশ আর আছে আপনার পাকিস্তানে খেলা আসছিল ক্রিকেট,
2: তারপরে অনেকে জেগে আছে,
1: অনেকে জেগে আছে, মানে ওর ভাই ওর সাসাতো ভাই জেগে ছিল। আমি যে টিউবওয়েল পাড়ে আছি,
2: টিউবওয়েল পাড়ে চলে গেছে,
1: টিউবওয়েল পাড়ে চলে গেছে, রাস্তার পাশেই টিউবওয়েল পাড়, ওখানে আমি রাস্তার পাশে দাঁড়িয়েছি। ওই দিন বাংলাদেশের ইয়া খেলা ছিল, ওই খেলাটা শেষ করতে করতে ওরা আর ঘুমায় নাই, ওর ভাই আবার টিউবওয়েল পাড়ে আসছে, হাত মুখ দিয়ে ঘুমোতে প্রস্তুতি নেবে। ওই টিউবওয়েল পাড়ে এসে দেখে যে আমি এখানে দাঁড়িয়েছি। আমি শুধু বললাম যে আমি। পরে বলছে তুমি লাইট মারছো যখন, তোমার তো আমি চিনি না, কারণ গ্রামের যারা থাকে
2: সবাই,
1: তোমাকে তো চিনলাম না, তুমি কে? তা আমি আবার ওখানে মিথ্যে কথা বলছিলাম যে আমি ওয়াজমাগুলো শুনতে আসছিলাম, আমার কয়েক ফ্রেন্ড মিলে ওরা আমার রেখে চলে গেছে। তা এখানে আমি কোথায় যাবো, কি করবো বুঝতে পারতেছি না। আশেপাশে যদি কোথাও মসজিদ থাকতে, ওইখানে রাত্রা থেকে আমি সকালে চলে যেতাম,
2: বুদ্ধি তো ভালো
1: এটা বলছে। তা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এত রাতে কোথাও যাওয়া লাগবো না, তুমি আমাদের কাছে
0: আসো,
1: আমাদের কাছে এসো। পরে উঠানে
2: মাল আসিস কিন্তু ভাই, তোকে যত মেনবে না মনে হয়, পরে মাল আসিস ভাই।
1: পরে ওদের
2: উঠানো ভাব ভাঙে যে কিচ্ছু বুঝিস না, কিন্তু মাল আসিস কিন্তু,
0: যাদের
2: চেহারায় বোঝা যায় না ওরা আসলেই আমাদের যেমন দেখলেই মনে হয় যে একটা
1: পাক
2: না। তোরে ভাই,
1: হ্যাঁ, তারপর কি
2: ধার্মিক একজন মানুষ,
1: ভিতরে আসো। তখন তো শীত ছিল আর কি, চাদর ছিল আর কি, বললো যে ভিতরে আসো।
2: আর ভাই ডাইকে নিয়ে যার পিটারের কথা, সে ডাইকে নিয়ে যে ভিতরে
1: আমার
2: উঠানোর অবস্থা করছে।
1: আচ্ছা তুমি ভিতরে আসো। আসার পরে ওই
2: চাস্তবনের ঘরের পাশেই,
1: না চাস্তবনের ঘরের পাশেই না, আপনার আমার গার্লফ্রেন্ডের নাম ছিল সোমায়া, ওই সোমায়ার বাপ মারা ডাকছে, ডাইকে বলছে যে কাকা একটু ওঠেন তো, মানে বাড়ির সবাই ডাকতেছে, মানে আমি এখানে কি ডাকে, আমার বলছে এই ছেলেটা কে দেখেন তো, এ তো আমাকে এই কথা বললো, তাহলে এর কতটা সত্য কতটা মিথ্যা আমি কি করবো, কারণ ওইখানে তো মনে করছে বিভিন্ন কিছু হতেও পারে, গ্রামে আছে না যে অনেকে ঘুমিয়ে এসে ঘুমের ওষুধ মশুধ দিয়ে সবকিছু চিন্তা করে,
2: বিশ্বাস করে না, পরীক্ষা করতে
1: আসলে বিষয়টা কি। পরে আমার বাড়িতে ফোন দিল, ওরা আমার কাছে নাম্বার দিল, নাম্বার নিয়ে আমি আমার দাদার নাম্বারটা দিয়েছিলাম। বাপমার নাম্বারটা দিলে আমার তো মায়ের অভাব নাই, এবার কেন আমি দাদার নাম্বার দিছি, আর আমার পরিচয় আমি দিয়ে দিছি যে আমার বাড়ি মাগুরা হ্যান ত্যান। ও আমার দাদার ফোন দিয়ে বললো যে হ্যাঁ উনি আমার পোতে ছেলে, উনি আমাকে বলছিল যে ও আপনি শুনতে যাবে, ওর মা আর কি বললো সন্ধ্যার সময় আমি খুঁজছিলাম আর আমি কিন্তু পাই নাই। তা ছেলের কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? বলছে না কোনো সমস্যা হয়নি, তবে এত রাতে কোথায় যাবে, ও আমাদের এখানে আসে। তা আমার দাদা বলে ছেলে ভালো আছে, আপনারা কিছু করেন না, ওরে সুন্দর মতো ওরে ফাটাই দেন, চলে আসুক বাড়িতে, আর যদি না পারে তাহলে আমাদের এখান থেকে লোক যাওয়ার নিয়ে আসুক। তা বললো যে আচ্ছা ঠিক আছে, ওর বাপ মার কাছে ফোনটা দেন। এবার আমি ভাবতাম আমার আব্বুর কাছে যদি ফোনটা দেয় তাহলে আমার খবর খারাপ, তখন আব্বুর কাছে দেয় না, আম্মু কথা বলছে। পরে বলছে ঠিক আছে ছেলে যেহেতু ওইখানে গেছে, আমার এইভাবে বলে গেছে, তা ওরে কিছু বললেন না বা কিছু করেন না, ওরে রাখেন দেন, সকালে ফাটাই দেন, তা নাহলে এখনই ফাটাই দেন, আমরা ব্যবস্থা করে নিতেছি। তা বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। এরপরে হঠাৎ তো উঠে আসে ঘুম থেকে,
2: ঘুমিয়ে গেছে,
1: ঘুমিয়ে গেছে,
2: বাপরে,
1: একটা সময় যুদ্ধ
2: চলতেছে,
1: এগুলো যুদ্ধ এক ঘন্টা ধরে চলতেছে।
2: মহারানা এসে কি করলো,
1: ও দেখে তো আবার চমকে, যা আবার দরজা, মানে আমার দেখে রুম থেকে বেরো, আবার দরজা দেয়, আবার রুমের দরজা,
2: ঘুমাই গেল
1: আবার ভিতরে। এখন ওই যে ওর আপা সাথে আমার কথা হতো মাঝে মধ্যে স্বাস্থ্য মনে
2: ওর আপা চিনে ফেলছে তো
1: ওর আপা আমার সাথে দেখা তো হয়নি কিন্তু ওর একটা কিছু একটা মনে করছে মানে সময়ের সাথে দেখা করতে আসছে কিছু হয়েছে পরে আমার কাছে ডিরেক্টলি শোনেনি ও চলে গেছে সোমার কাছে সোমার কাছে যাওয়ার পরে শুনতেছে যে এই ছেলেটা কি ওই ও চুপচাপ কোনো কথা বলে না এখন বাড়ির সবাই ধরে নিছে আসলে ঘটনা এটা ও ওর সাথে দেখা করতে আসছে তারপরে সবাই যেহেতু জেনে গেছে আর আমার বাড়িতেও ফোন দিয়ে দিচ্ছে এখন আমি তো ভয় পেয়ে গেছি যে ওরা আমাদের মারধরও করতে পারে এই টেনশনটা আমার কাছে ছিল
2: করাটাই তো স্বাভাবিক
1: তা ওরা আমাকে মারধর করে নাই এবং আমি তো বুঝলাম ওরা অনেক শিক্ষিত ফ্যামিলি যেহেতু আমার যদি ওরা মারতো তাহলে গ্রামের সবাই কিন্তু জেনে যেত আর ওদের একটা মান সম্মানটা নষ্ট হতো আর ওরা এটা গোপন করে ফেলছে ওরা নিয়ে সুন্দর মতো আমার জামাই আপ্যায়ন করতেছে যেমন আমি তো বাইরে ছিলাম আমারে ভিতরে নিল ভিতরে নিয়ে আমারে খাত মানে নাস্তা বানিয়ে দিতেছে মুরগির মাংস
3: জানার পরে
1: দিতে জানার পরে মুরগির মাংস ওরা রাত্রেবেলা খাইছে ওগুলো বাকি অংশ ছিল ওইগুলো সুন্দর করে না আমারে খাইতে দিতেছে কিন্তু আমি তো ভয় কাঁপতেছি এগুলো আমাদের খাওয়া সম্ভব না আমি শুধু এক গ্লাস পানি খাইছিলাম খাওয়ার পরে বললো ঠিক আছে তুমি আমার কাছে ঘুমাও সকালবেলা আমি তোমারে পৌঁছায় দিয়ে যাবো না তুমি চলে যাও
2: অনেক বুদ্ধিমানের কাজ করছে না আসলে তো এলাকাতে চারিদিক ছড়ায় পড়তো
1: ছড়ায় পড়লে ওদের মানসম্মান নষ্ট হতো
2: তারপর
1: এই জন্য ওরা আমার ইয়ে সেফটি করে দিয়েছে আর আমু বাইসে গেছে যে মনে মনে করতেছে যে আমু বাইসে গেছে অন্তত আমার গায়ে হাত দেয় নাই পরে সকাল হলো চারটের সময়
2: রাতে ঘুমায় হয়েছে
1: না রাতে আর ঘুমায়নি সারা রাত
2: আর ও যে দরজা লাগাইছে তো লাগাইছে
1: না ও দরজা লাগাইছে পরে আমি যখন রুমে চলে আসলাম তখন ওরে সবাই শুনতেছে ওর সাথে ওই দিক কথাবার্তা চলতেছে পরে কি আই কি দিকে এক প্রদেশ স্বীকার করছে যে হাই ছেলের সাথে আমার সম্পর্ক ওকে এরপরে ও চারটের সময় আমার কাছে আসছে
2: কে
1: ওই মেয়ে আমার গার্লফ্রেন্ড
2: জানি
1: না কি জন্য হয়তো ওই বেশটা ওদেরকে বোঝাইছে সেইভাবে
2: যাই হোক দেখি বলছে যে আলাদা ভাবে গোপনে কথা বলো
1: না আলাদা ভাবে তোমরা একটু কথা বলো
2: তারপর দেখো ঘর ছেড়ে চলে গেল
1: হ্যাঁ চলে গেল রুমের দরজা খোলা আমরা দুজন কথা বলছি ওরা বারান্দায় আমরা রুমের ভেতরে তাই আমি ফার্স্টে জিজ্ঞাসা করলাম যে আমার সাথে এমন করলে কেন তো বলছে আমি ঘুমোই গেছিলাম তা ঘুমোই গেছিলে আমার তোমার সাথে আমার দশটা মানে বারোটা দশ মিনিট কথা হইলো আর আট দশ মিনিট ঘুমোই যায় মানুষ এটা মেনে না সম্ভব তাই বলছে আসলে আমি ঘুমাই গেছিলাম তাহলে ঘুমাই যেতে গেছিলাম এই যে এত কাহিনী তো হয়ে গেল এটা তো হওয়ার কথা ছিল না কিন্তু এখন যে হয়ে গেল মান সম্মান তো তোমার যতটুকু গেছে আমার কিন্তু চলে গেছে অলরেডি আমার বাড়ি ফোন তো চলে গেছে এবার বাড়ি যখন যাবো তখন তো আমার শুনবো যে কি হলো কি দেখি বিস্তারিত বলবো না পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমার বাড়ির সাথে ঘুমো সকালে দিন চলে গেল ও তারপরে চলে গেল পরে ভাই আসলো পরে আমি সারাত বসে আছি ওর ভাইয়ের মতো ঘুমাইলো ছটার সময় আমারে বললো যে ঠিক আছে তাহলে চলো আমি তোমার বাজার পর্যন্ত আগে দিয়ে আসি তুমি যদি একা যাও তাহলে হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারে যে কে বা কোথায় কি দেখি আমার সাথে গেলে আর কেউ জিজ্ঞাসা করবে না মনে করবে যে আমার আত্মীয় বাজার পর্যন্ত পৌঁছাই দিছে আমার বাজারে যাই আমি হাফ ছেড়ে নিলাম আচ্ছা আল্লাহ আমার বাসাই দিছে এখন এটা মনে হয়েছিল যে সম্পর্ক থাক আর না থাক জীবনটা অন্তত ঠিক আছে
2: আসলে বেঁচে বের হওয়া ওরকম ভদ্রস্থ পরিবার না হলে একটা হার খুঁজে পাওয়া যেত
1: এটা আমি এইটাই পাচ্ছি যে সম্পর্ক থাক আর না থাক অন্তত আমার জীবনটা বেঁচে আসছে এটা মনে হয়েছিল আমার তারপর ওদের বাজারে সাত মুখ দিয়ে আমি নাস্তা মানে করে ওর জন্য ওয়েট করতেছি ওই দিন কারো
2: আবার ওয়েট
1: আবার ওর জন্য ওয়েট করতেছি
2: মানে কেন যে পিটাইনি এটার জন্য করে গেও যাবে
1: হ্যাঁ ওর পরীক্ষা দুই তারিখে পরীক্ষা চলে এসেছি আমি আটটার সময় ওর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ও আর ওর আব্বু আসছে ও পিছনে সাইকেলে বসে কান্না করতে করতে আসতেছে আমি বুঝতে পারছি হয়তো বাড়ির থেকে ওর অনেক প্রেশার নিছে এইসব বিষয় নিয়ে আবার পরীক্ষা যেহেতু
2: পরীক্ষার জন্য মনে হয় ঝামেলাটা আরো বেশি করে
1: হতে পারে যার কারণে পরে আমি তো আড়ালে আছি, ওর আব্বা আমরা দেখে নাই, ও যখন চলে যায় যখন বাসে উঠে তখন আমি পিছনতে দৌড়ে যাই বাসে উঠছে, বাসে উঠে পিছনে আমি। ও বলছে কি ব্যাপার তুমি যাওনি এখন? আমি বলছি না আমি এখন যাইনি, তোমার পরীক্ষা শেষ হবে তারপরে আমি বাসায় যাবো। বলছে না তুমি চলে যাও, তোমার সাথে দেখলে ঝামেলা হতে পারে,
2: স্বাভাবিক
1: তুমি চলে যাও। বলছে না কোনো সমস্যা নেই, আমি তোমার পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাই দিয়ে আমি চলে যাও না। বলছে ঠিক আছে আসো। পরে এদিক থেকে ওর নানি বাড়ি ফোন চলে গেছে, ওর নানি বাড়ি ওর মামি ছিল, ওদেরকে জানাই দিছে এই কাহিনি করছে ও এই ছেলেটার সাথে। বলছে হ্যাঁ এই ছেলেটার সাথে দেখা হয়েছিল আমার, এর আগে আগে দেখা করছিলাম। বলছে ঠিক আছে। পরে পরীক্ষা 10টাতে শুরু, আমি ওর হল রুমে সব কিছু গোছ গাছ করে দিয়া ওর ফাইল যেটা ছিল ওটা আবার আমার কাছে রেখে দিছে। বলছে তুমি দাঁড়াই থাকো 3 ঘন্টা 1টা পর্যন্ত এই ফাইলটা রেখে, যখন আমার ছুটি হবে তখন তুমি আমার ফাইলটা দিয়ে আমার বাসে তুলে দে, তখন তুমি চলে যাও। মামি আবার আমি ওইখানে হাজির, ওর মামির সাথে আমার আবার কথা হলো, দেখা হলো, তিনজনে আমরা একসাথে। পরে ওর মামি আমার একটু বকাঝকা করলো যে এরকম হলো আসলে সমস্যা, গ্রামে বোঝাতে মান সম্মান সরাতে কতক্ষণ, যতই নিজেকে
2: ভিতরে যে পরিমাণ ঘটনা তুমি রাতে ঘটাইছো তখন তো তারপরে তো থাকার কথা না তোমার, তারপর এগুলো করতেছে এটা তো বাড়াবাড়ি, এবং ওরা চিন্তা করবে যে তোমার প্রতি যে ভদ্রতা দেখাইছে সেটা সুযোগ নিচ্ছে, এটাই ভাববে ওরা
1: এরকম। পরে ওদেরকে ওইখানে সুন্দর মতো দিয়ে আবার নাস্তা পানি করে দিয়ে ওরে গাড়িতে তুলে সেই বাজার পর্যন্ত আমি গেছি। আরে এই বাজার পর্যন্ত গাড়িতে উঠে নাই, আমি ওর বাড়ির বাজার পর্যন্ত গেছি।
2: মার খাওয়া না খাওয়া পর্যন্ত তোমার ভিতর শান্তি হচ্ছে না?
1: পরে
2: আমাকে পিঠায় না কেন?
1: পরে হচ্ছে বাজার পর্যন্ত যাওয়ার পরে ভ্যানে তুলে দিয়ে তারপরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। বাড়িতে এসে এবার আমার তো জেরা কাটছে আমার আব্বা, বিষয়টা বুঝে গেছে কি ব্যাপার, কোথায় ছিলে এত রাত্রে, কে ফোন দেয়, তোমার দাদা আমাকে বললো এরকম। তা আমি বললাম যে ওটা কিছু না, ওটা একটু সমস্যা হয়েছিল, এই আমি কাটিয়ে উঠছি, আব্বুকে আরো তো বুঝতে দেয়নি। কিন্তু পরে আম্মুরে বিষয় আমি খুলে বলছি যে আম্মু এই কাহিনী, তো আম্মুর বলছে তা আমার একটু বলে যেতে পারতি, তাহলে এটা বললে কেন? তোমাদের বিয়ে দিয়ে দেবো আমরা, তোমার পরিবার থেকে আমার পরিবারের লোক পাঠাবো।
2: ভালো কথা।
1: এর ভিতরে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, ওর পরীক্ষা শেষ, আমার পরীক্ষা শুরু। আমার পরীক্ষা শুরুর ভিতরে আমি আমার আম্মুকে নিয়ে ওদের বাড়িতে গেলাম যে আমার সাথে ওর বিয়ে হবে, মানে এরকম কথাবার্তা ওই ওখানেই হয়ে যাবে এরকম। তা যাওয়ার পরে আমি আমার আম্মু গেছি, যাওয়ার পরে দেখাশোনা হলো, আম্মুর দেখে পছন্দ হলো, আম্মু রাজি, যেহেতু ছেলে যদি ভালো থাকে তাহলে আমার সমস্যা। পরে তোরা বলছে ঠিক আছে আমরা আপনাদের বাড়িতে যাব না, কিন্তু আপনারা যদি পছন্দ থাকেন তা আমরা এর দিয়ে দিব, সমস্যা নেই। পরে চিন্তা মনে করে আমরা বুঝি তাহলে আমরা আংটি বা নাকের তারটা পরাইতে যাই, তারা বললো যে না এখন পড়ার দরকার নেই, যেহেতু এদের এখন বয়স হয় নাই, ওর কাকা একটা ছিল বয়স হয় নাই, এরা অপেক্ষা করুক, কথাবার্তা ফাইনাল থাক কিন্তু অপেক্ষা করুক। ঠিক আছে আমরা অন্তত ব্যাগ চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরে আমাদের এবার
2: মেয়ের বাপ মা কি কয়?
1: তার মা আছে রাজিনা।
2: রাজিনা
1: না,
3: ও মা রাজিনা
1: না, মেয়ের মা রাজিনা, মেয়ের বাপ একটা হালকা হালকা রাজি, আমার রাজি না, মানে হতে পারে ওই ওর আপা আর
2: আরো বোন তো রাজি না আগে থেকে
1: এরা দুইজন
2: মেন শত্রু,
1: এই দুইজন মনে করেন যে রাজি না।
2: তারপর
1: ওর আব্বা একটু রাজি হয় না এই,
2: তারপর
1: এখন তো আমি আর
2: চাস্তা ভাই মনে খুব হেল্প করতেছে তোমাকে
1: না, চাস্তা ভাই পরে তার হেল্প করে নাই।
2: আচ্ছা
1: ওই বলুন তো,
3: তাহলে ওই বাড়িতে
1: অনেক সিনিয়র সে আমার,
2: রাজি হয়েছে শুধু
3: ওই বাড়িতে? হ্যাঁ রাজি, শুধু মেয়ে ছাড়া কি,
2: মেয়ের কারণে রাজি হয়ে গেছে,
1: মেয়ের কারণে রাজি। মেয়ে আপনার মেয়ের পরিবার যে কজন ছিল, মেয়ের মা আর হচ্ছে ওর আপা, এই দুজনের ছাড়া রাজি না, আর বাকি সবাই রাজি।
2: এবং
1: ওদের যে চাষা চাষি যারা ছিল এরা সবাই রাজি।
2: কি কারণে
1: জানে না, কি কারণে
2: এবার
1: আমার তো সুযোগ হয়ে গেল, ওর সাথে যখন তখন আমি দেখা করতে পারবো, যাতে আমাদের সম্পর্ক আগাই গেছে অনেক, কথা হচ্ছে সারা রাত কথা বলতাম। ওই স্কুল যে টাইম টুক থাকতো না, কোনো বাধা নাই, ওপেনলি মানে কথা হতো
2: যখন তখন।
1: পরীক্ষা শেষ না, টিউবওয়েল আর কখনো যায়নি, অবস্থা একবারে খারাপ হয়ে গেল। পরে আস্তে আস্তে কমাই দিলাম যে এইভাবে করলে তো আমরা জীবনে যে না থাকি, তাহলে প্রেম ভালোবাসা কি হবে। ঠিক আছে, আস্তে আস্তে একটু কমাই করে দিলাম। একদম পরীক্ষা শেষ হয়ে গেছে আর ও ভর্তি হবে, এবার আমি অনার্সের জন্য মানে প্রিপারেশন নেব। বলছি কি করলাম, আমি যেহেতু বাড়িতে আছি, পরে আমি ঢাকাতে চলে আসলাম, কোনো একটা জব করব, বাড়িতে একা ওইভাবে আর হচ্ছে না, এত ফ্লেক্সি লোড। আমি যদি আগে প্রিপারেশন থাকতো তো আমি এক ব্যাগ নিয়ে আসতে পারতাম মিনিট কার্ডগুলো।
2: কত
1: এক ব্যাগ? শপিং ব্যাগের এক ব্যাগ দেবো।
3: ওই কার্ডগুলো মানে ওই যে রিচার্জ করে যে ওগুলোর কার্ডগুলো
1: 9 টাকায় 29 মিনিট। আমি যত কার্ড ছিল সব আমি গোস করে রাখছিলাম, ও যেদিন আমার কাছে আসবে সেদিন দেখাই দিব যে কার্ড গুলো।
2: এক ব্যাগ?
1: এক ব্যাগ এখনো আছে আমাদের, সে প্রিপারেশন দিতে তাহলে আজকে আমি সেই কার্ড গুলো আনতে পারতাম, কিন্তু সেই সময়টাকে আমি পাই না।
2: তারপর
1: এখনো রেখে দেওয়া হয়েছে সেই কার্ড গুলো। কথা তো আমাদের হচ্ছে আর ফ্লেক্সিলোড মানে প্রত্যেক দিন মানে 150-200 টাকা করে মানে ফোনে যাইতেছে, আমি আর কোলাই দিতে পারতেছি না। পরে আমি ঢাকাতে আসলাম, আমার একটা আন্টি ছিল, ওনার কাছে আসছিলেন, আমি একটা জব দিলে ভালো হতো, অন্তত ওর সাথে যে কথা বলবো এই খরচটা অন্তত চলে যেত এরকম। পরে উনি আমাকে গার্মেন্টসে জব দিতেছে, তো গার্মেন্টসের চাকরি গেলে ওর সাথে কথা আমার হবে না, সময় নাই তো। পরে আমি 3 দিন করে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম। এটা তো ভালো, এটা সময় আছে, কথাও বলা যাচ্ছে।
2: কথা বলাটাই মেন কথা।
1: হ্যাঁ, কথা বলাটাই মেন উদ্দেশ্য নিয়ে আমি ঢাকায় আসছি, যেহেতু আমি পারতেছি না ফ্লেক্সি লোডের এই টাকাটা ম্যানেজ করতে পারতেছি না, তখন আমি চাকরি করার বাসায় যদি কিছু টাকা আসে ওটা দিয়ে আমি চালাই দিতে পারবো, এই টার্গেটটা আমার ছিল। পরে আমি সিকিউরিটি জব করলাম, এখানে করতে থাকলাম 22 দিন কোর্স। এর আগে আমার প্রচন্ড জ্বর আসলো, টাইফয়েড
2: আসবে না, এত শরীর ক্লান্তি, জেগে থাকা।
1: পরে আমি বাড়িতে চলে গেলাম, আমি যে ঢাকা আসছি ওরা কিন্তু বলিনি,
2: শুধু কথা বলাটা চালু আছে,
1: কথা বলাটা চালু আছে। আর আমি যে এদিকে আমি জব করতেছি বা চাকরি নিয়েছি ঢাকা আসছি ওরা কিচ্ছু বলিনি। আমি বাড়িতে চলে গেছি, যাওয়ার পরে
2: পুরুষ মানুষ নিবৃতচারী হিসেবে অনেক কিছুই করে শুনে একজন।
1: পরে আমি রেজাল্ট এলো আমার,
2: ফেল হওয়ার কথা তো,
1: এক সাবজেক্ট ফেল আসলো।
3: কোন সাবজেক্টে?
1: বাংলা সাবজেক্ট।
2: তারপরে
1: বাড়ি থেকে অনেক গিয়ে আমার পরে সবকিছু আমি নিজ হাতে করাই দিয়ে গেছি, যত টাকা
3: পয়সা লাগে
1: সবকিছু আমি করাই দিয়ে গেছি,
2: টাকা পয়সা যা লাগে সব
1: সবকিছু আমি দিয়ে গেছি। যার পরে আমি ওরা তো ভর্তি মধ্যে সব ওকে, এদিকে আমার এক সাবজেক্ট ফেল, ওরা আমি আর বলি নাই, ওরা যদি এই কথা বলে ও আমাকে একটু চাপ চাপ দেবে, মন আরো ভেঙে দেবে, যেহেতু ফ্যামিলিতে আমার বকা দিচ্ছে, আমার ভাইয়েরা সবাই একসাথে পাশ করে গেছে, 14 জন ছিলাম একসাথে গ্রামে, 13 জন পাশ করছে একা আমি, এর থেকে বড় কষ্ট আমার জীবন আর কিছু ছিল না। মারে নাই, অনেক বকা ঝগড়া করছিল,
2: মারটা থেকে বেঁচে যায় কেমনে কেমনে,
3: সেটাই
1: এক বছর পিছনে অনেক গ্যাপ। এখন এই এক বছর আমি কি করবো?
2: আবার কথা বলবি?
1: কথা তো আমার চলছে, কথার
3: কথা তো ভাবেই নাই,
1: কথা গ্যাপ নেই। এখন কি করো তাহলে? আবার ঢাকাতে চলে আসি, বাড়ি বসে থেকে কি করবো? ঢাকাতে এসে আবার সিকিউরিটি চাকরি নিলাম, সিকিউরিটি চাকরি নিলাম, নিয়ে ওর সাথে তো ওইভাবে কথা আমার হচ্ছেই, আর এদিকে চাকরিও চলতেছে, এদিকে বাড়িতে কোনো টাকা পয়সা দেয় না, আর বাড়ি থেকে আমার বলাও না যে আমার টাকা পয়সা দেন দেন, আমার এটুকু বলে যে তুই খাই বলে যদি বেঁচে থাকতে পার তা ওটাই আদাব, আমাদের দেওয়া লাগবে না।
3: তারপরে
1: একদিন রাত্রেবেলা তখন প্রায় আড়াইটার দিকে ওকে কথা হতে হতে আমরা মনে করলাম যে আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত যত যা কিছু আসে সবকিছু যে বেঞ্চে বসে আছে এই বেঞ্চ সবকিছু সাক্ষী রেখে ও আমাকে বলছো যে আমরা বিয়ে করবো। আকাশ বাতাস নদী নালা মানে প্রকৃতি, প্রকৃতিকে
2: সাক্ষী
1: যা কিছু আছে এই যে মাইক্রোফোনে মাইক্রোফোন মানে দুনিয়াতে যা কিছু আছে
2: সবকে সাক্ষী রেখে
1: কিছু সাক্ষী রেখে বিয়ে করে দেখা করবো আমি যে ঢাকায় আছি এটা কিন্তু জানে না তখন
2: করিস না ভাই বিয়ে হয়ে গেছে তো বাসর হবে না
1: বাসর করা সম্ভব
2: এরকম আকাশ বাতাস বাসবাগান সবকে সাক্ষী রেখে কিন্তু এক্সট্রিম হিট অফ দ্য মোমেন্টে অনেকে এরকম বিয়ে টিয়ে করে এসব ফালতামি যারা যখন করবে একদলা থুতুয়ার মুখের মধ্যে দিয়ে দিবে বিশেষ করে ছেলেরাই নাটক নটানকিটা বেশি করে
3: এই গুরু এটা তো ইমোশন তাদের ইমোশন
2: ছেলেরাই নটানকিটা বেশি করে আরেকবার ক্যাটাগরিক্যালি বলতেছি স্পেশালি মেয়েদেরকে হিট অফ দ্য মোমেন্টে যখনই কোন বাটপার এ ধরনের ডেলিভারি দিবে যে জান তুমি আমার কলিজার টুকরা এ ওয়াদা রাহা আকাশ বাতাস চাঁদ এই চায়ের কাপ সব সাক্ষী আমি তোমার জন্য সারা জীবন আছি আমি কবুল বললাম আমার পক্ষ থেকে তুমি বলো কবুল কবুল তারপরের গল্প কিন্তু মারাত্মক খুবই জঘন্য গ্যাস্ট্রিকের কারণে পেট ফুলতে থাকবে কে হাসতেছে রে কথা বলতে সমস্যা তারপরের সিচুয়েশন আরো মারাত্মক আস্তে আস্তে সমাজ এবং পরিবার থেকে আলাদা হয়ে যাবে সেই জন্য বলে রাখলাম যদি একটা দিনের জন্য আমাকে গরু ব্যাপারে অনেক কষ্টে ছিল গাবতলি হাটে এবার বলছে যে 40-45 বছরে এরকম হাট নাকি তারা দেখেনি কেনা বাচ্চাই হয়নি গরু
3: আমার একটা কথা আছে ওই সাক্ষী তো মেয়ে রাখছে না আপনি রাখছেন
2: একসাথে থাকা অবস্থায় মানে রুম রেটের সময় কথাগুলো বেশি আসে কিন্তু তুই আবার পরবর্তীতে বলছিস দেখা তো হওয়া উচিত তখন যখন ওরে বলছো যে বিয়ে হয়ে গেল কি সাক্ষী রাখছিল আরেকবার
1: আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত সবকিছু সাক্ষী রেখে বিয়ে হয়ে গেল
2: বিয়ে হলো তাহলে বিয়ে যেহেতু হয়ে গেছে এখন দেখা করতে অন্য জিনিস আমার আস্তে আস্তে মনে হচ্ছে একবার মনে হচ্ছে আসলেই সরল একবার মনে হচ্ছে আসলেই পাকড়া একবার মনে হচ্ছে বেকুব আবার মনে হচ্ছে অনেক বুদ্ধিমান আমি কনফিউজড অবস্থায় আছি
1: এখন আপনার আমার ডিউটি চলছে তখন রাতে ডিউটি করতেছে কথা তো আমার হচ্ছে আর
2: এবার গল্প শেষ করব শর্টের দিকে যাব মানে তারপর সরাসরি দেখা করার প্ল্যান কোথায় দেখা হচ্ছে
1: ওদের বাজারে না
3: কোথায়
1: বাজারে
2: ছেলে যে ফেলুদা এটা তো জানে না ওরা
1: না আমরা জিগুর গাছা বাজারে দেখা করবো পরে ও টাইম মতো থাকে নাই আর আমি এখান থেকে এত দূর যাব আমার এটা জার্নি ছিল টাইম মেনটেন করতে পারি নাই
2: তারপর
1: পরে ওর মামাদের বাসায় চলে গেছে পরে ওর মামাদের বাসায় আমার লোকেশন দিচ্ছে আমি ওইখানে গেছি যার পরে ও আসছে আসার পরে ঠিক আমার এখানে একটা চুমো দিচ্ছে
2: দিবেই তো
1: এক চুমোতে দট পিছনে তাকাও না সামনে না কিচ্ছু না এক চুমোতে দট ওরা যে আমি যে একটু কথা বলবো ওই কথা বলার সুযোগ আমার দেয়
2: কি করছে
1: একটা কিস দিয়ে চলে গেছে এইখানে দিচ্ছে
2: কোথায়
1: এইখানে চোখের নিচে
2: আর একটু অন্য জায়গায় হাত দেবে, তোর বরণের দাগ কালো দাগ ওখানে
1: ওই জায়গাতে, এখানে দিয়ে চলে গেছে। আমি তো অবাক, আর কোনো কথা নেই, শুধু আমি আবার কাম ব্যাক করলাম ঢাকাতে, চলে আসলাম। আসার পরে এইভাবেই চলতেছে,
2: কথাবার্তা কিচ্ছু হলো না,
1: না কথা বার্তা হয়নি,
3: শেষ।
1: ওই একটা কিস দিয়ে দৌড়, কোনো কথাই হয়নি,
3: ফোনে কথা।
1: আমি এখানে দাঁড়াইছি, ও আসছে, আসে কিস দিয়ে দৌড়,
3: শেষ
1: শেষ।
3: কি গুরু,
2: আমি আর কি করব,
1: কোনো
2: মানে ফিল্টাই নষ্ট হয়ে গেল। যাক,
1: সারাদিন ভাবছি আমি
2: কি হলো,
1: একটা কথা বলতে বললো না, কিন্তু একটা কিস দিয়ে সে দৌড় দিল, এটা কোনো কথা হলো। পরে এইভাবে করতে করতে দিন ভালোই যাচ্ছে আমাদের।
2: ব্রাসেল বলো তো, তোমার যে এত বছর এক বস্তা কার্ড রিচার্জ করে কথা বলছো, তার চাইতে এক কিসের এই কিস যেটা করছে এটার ওজন অনেক বেশি না?
1: বেশি হবে, কারণ ওগুলো তখন তো কিছু মনে হয়নি, গেছে গেছে, কিন্তু এটা তো একটা স্মৃতি থেকে গেল।
2: তারপর
1: পরে এভাবে চলতেছ ভালোই, যাওয়ার পরে আপনার ওর আবার ইন্টার পরীক্ষা।
2: আমরা কিন্তু শেষের দিকে যাচ্ছি,
1: ওর আবার ইন্টার পরীক্ষা।
2: প্রডিউসার কিছু কয় না কেন, অনেক গল্পে জমে গেছে নি প্রডিউসার।
1: ওর আবার ইন্টার পরীক্ষা, এদিক থেকে আমার আবার ফোন ক্লাব আমার ফর্ম ক্লাব টাকাটা ওরে দিয়ে দিলাম, আমার ফর্ম ক্লাব টাকাটা ওরে দিয়ে ওর ফর্ম ক্লাব আমি করে দিচ্ছি, আমার টাইম নিজে করে নেই, মানে এত ছিলাম আমি ওর প্রতি, যা আমার জীবন যা থাক আমি কিছু নাই, আমি শুধু তোমারই চাই, মানে এতটা ওর প্রতি আমি পাগল হয়ে গেছি।
2: তোমার একবার ফেল করছে মিয়া,
1: একবার ফেল করছে,
2: আবার পরীক্ষার সময় আসছে, তোমার ফর্ম ফিলে টাকা দিয়ে ওকে ফর্ম ফিল করছে, ওর কি করার সক্ষমতা না, বাড়ি ঘর থেকে দেয় না?
1: অবশ্যই ছিল,
2: তো তুমি পুরুষত্ব দেখাতে গেছো, আমার বউ এটা আমার দায়িত্ব, তাই তো?
1: আমি জানা কিভাবে
2: কিভাবে
1: এটা না, আমি আমারটা থাকা গোটটা ক্লিয়ার করি, আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমার যা কিছু হোক না কেন আমি যেন ওরে ভালো রাখতে পারি, ওর জন্য সুখে থাকে, ভালো থাকে, এভাবে আমারটা বাদ দেওয়া
2: এমন না যে ওর প্রয়োজন, তা তো
1: না,
2: বাড়ি থেকে অনায়াসেই দিতে পারে,
1: অনায়াসেই দিতে পারে,
2: আর শিক্ষিত পরিবার যেমনটা বর্ণনা শুনছি, কিন্তু তুমি দায়িত্ববোধ পালন করতেছো।
1: আমি ওইভাবে হয়েছে দায়িত্ব,
2: নিজের যে পেছড়া খুলে যাচ্ছে এদিকে
1: কোনো খেয়াল নেই, আমি দেখি
2: বা
3: শেষ।
1: পর আমার এদিক এদিকে ফ্রন্ট ক্লাবটা হলো না, ওই ফ্রন্ট ক্লাব
2: হলো না, না লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে,
1: ধ্বংস হয়ে যাচ্ছে,
2: একবার ফেল আর একবার নিঃসন্দেহে। তুমি ছাত্র কিন্তু এত খারাপ ছিলে
1: না, খারাপ ছিলাম না। পরে কি করলাম, পরে এই যে আমি যে পরীক্ষা দেয় নাই, বাড়িতে আর বলি নাই, বাড়িতে বলছে আমি পরীক্ষা দিয়ে আসছি, ফর্ম ফিলআপ হয়ে গেছে, এটা তো ওরা জানে না, ২০১৮ সালে আমাদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে প্রায়, আমার হয়ে গেছে, এখন আমার বাড়ি থেকে ওদের বাড়ি আবার লোক পাঠাচ্ছে,
2: ম্যাট্রিক পাস,
1: এখন ওরা বললো যে ঠিক আছে তাহলে আপনারা চলে যান, ওর বাপ মাকে রাজি মাজি করে নিয়ে পরে আপনাদের আবার ডাক। তখন একটু মনে ভার হয়ে গেল, ওরা মনে হয় তো সম্পর্কে দিবে না, আমার কিছু হতে পারে,
3: দেওয়া উচিত না।
1: পরে আমি আমার আম্মু চলে আসলাম বাড়িতে, এই কারণে পরে আস্তে আস্তে আমার আর ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিতেছে, আর ফ্যামিলির থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতেছে। পরে বন্ধ করে দেওয়ার পরে ওর সাথে আমার যে মানুষটা 24 ঘন্টায় আমার সাথে কানেক্টেড থাকতো, সেই মানুষটা দিনে একবার কানেক্টেড থাকে, 5-10 মিনিট করে থাকে, মানে ও ইচ্ছে করলে ফোন পায়,
2: নিজেই কথা বলছে না,
1: ওর নিজেই কথা আমার সাথে বলা বন্ধ।
3: এর মধ্যে জানা হয়ে গেছে যে পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়
1: নাই, এগুলো
2: না জানো, কিন্তু ও যে সফলতার পথে আগাচ্ছে না, এটা তো আন্দাজ করা
3: যাচ্ছে,
2: সফলতার পথে আগালে তো তার চেহারা, তার চালচলন, তার শান শক্তি বোঝা যায়, রাত জেগে কথা বলে, সারাদিন সিকিউরিটি গার্ডে জব করে, চেহারা বলে দিচ্ছে ও এখন আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে,
3: কথা বলতে বলতে শেষ। হ্যাঁ, তারপর
1: এরপরে যেহেতু আমার সাথে দিনে একবার কথা হয়, হতে হতে চলে আসলো সপ্তাহে একদিন কথা,
2: স্বাভাবিক
1: সপ্তাহে একদিন কথা হতে হতে আপনার এক পর্যায়ে একটা মাস, কথা হয়। ও ইচ্ছে করলে পারে, আমি যতটা ওর চাষতে মনে গেছে শুনেছি ফোনটা, কিন্তু এক মাস কথা হয় না। এদিকে আমি তো মানে ওই এক টাইমের যে কিরকম অবস্থা ছিলাম, মানে নিজে পাগল হয়ে গেছিলাম, মানে এরকম অবস্থা ছিল, কথা হয় না মানে কোনো কাজ কাম। তখন আমি বাড়িতে চলে গেছি, কাজে কামে কিছু মন বসে না, খাওয়া দাওয়া নাই, আর এই তো আমার পড়াশোনা শেষ, এটাও আমি বাড়িতে বলতে পারতেছি না। যদি এটা বলে তাহলে তো আমার একবার এই শেষ করে দিব, পরিচয় দিব না ছেলে হিসেবে। বিভিন্ন টেনশন নিয়ে থাকলাম, থাকার পরে যেতে এক মাস কথা না, পরে আমার একটা বান্ধবী ছিল, বান্ধবীর দিয়ে ওর ফোনে ফোন দিলাম যে বান্ধবী তুই ওর সাথে কথা বল, যে ওই কেন আমার সাথে কথা বলে না শোনিক বিষয়টা। ও আরে ফোন দিল, দে কথা বলতে বললো, বলা বল যে না ওর সাথে সম্পর্ক আমি রাখতে চাই না, আমার ফ্যামিলি রাজি না। তারপরে বললো যে ঠিক আছে কথা বলবো, পরে ওর সাথে কথা হলো আমার। কথা হওয়ার পরে সবকিছু বললাম, আরে যে কেন আমার সাথে যোগাযোগ রাখতে চাও না, হঠাৎ এতদিন সম্পর্ক করবো, আজকে চলে যাবে।
2: কত বছর সম্পর্ক ছিল?
1: সম্পর্ক ছিল 2 বছর 2 মাস 12 দিন। এখন ওইভাবে কথা ওর সাথে হলো, ওই একদিন কথা বলার আবার রেগুলার কথা হচ্ছে, সুন্দর মতো ভালো করে বুঝায় নিছে, আবার কি বুঝে মানছে, আবার মানে সম্পর্ক আগের থেকে একটু ভালো দিকে আসতিস, প্রতিদিন ওর সাথে কথা হতো। হতে হতে এবারে আপনার চলে গেল অনেক দূর, ওই মার্চ মাসে, মার্চ মাসে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি আবার লোক পাঠিয়েছে।
2: আসছিল
1: না, আমরা গেছিলাম ওদের বাড়ি, ওরা বলছিল যেহেতু এদেরকে থামানো যাচ্ছে না, যেহেতু মেয়ে কথা বলা বারণ দিয়েছে, আবার মেয়ে সম্পর্ক মানে কথা বলা শুরু করছে, আবার ওদের ফ্যামিলিতে জানে গেছে, তাহলে তোমাদের বাড়ি থেকে আবার আমাদের বাড়ি লোক পাঠাবো, যদি হয় তাহলে আমরা বিয়ে তোমাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আবার আমাদের বাড়ি থেকে লোক গেল, আমি আমার আম্মুই যাই, আর এদিকটা
2: আমার তিনবার হইলো,
1: হ্যাঁ এবার তো তিনবার আমরা ওদের বাড়িতে যাইতেছি। যাওয়ার পরে ওরা বলছিল যে ঠিক আছে, ওর বাপ মা তো আগে ওরা রাজি না, ওর চাচারা রাজি, তো ঠিক আছে ঈদের পরে তোমাদের বিয়ে দিয়ে দেবো, না ঈদের পরে দিব, তোমরা সেভাবে প্রস্তুতি থাকো। তখন আচ্ছা ঠিক আছে প্রস্তুতি আমরা নিব। তখন ওর আব্বা বললো যে কি, আমার দুটি শর্ত আছে। কি শর্ত? বললো যে আমার মেয়ের সোনাগহনাদের সাজায় নিয়ে যেতে হবে, এবং আমার মেয়ের সুখে শান্তিতে রাখা লাগবে, মানে সুখে শান্তি এটা থাকবে, এটা সমস্যা নেই,
2: সোনা দানাটাই সমস্যা।
1: কিন্তু সোনা দানা আমার ওরকম সামর্থ্য ছিল না যে ওরে ওইভাবে আমি সাজায় নিয়ে চলে আসবো। তারপরে আমি রাজি হয়েছি, যেভাবে হোক না কেন,
2: যেভাবে
1: হোক না কেন আমি ওরে নিয়ে আসবো, এইভাবে কথা হতো। ওকে ফাইনাল ডিসিশন আমরা ঈদের পরের দিন আমাদের বিয়ে।
3: আচ্ছা আমরা একদম শেষের দিকে চলে আসতেছি, আমরা একটু তাড়াতাড়ি শেষ করি স্টোরিটা।
1: ঈদের পরের দিন আমাদের বিয়ে হবে। হওয়ার পরে এবার আমরা তো চলে আসছি, এবার বাড়িতে এসে আমি টাকা ম্যানেজ করবো কিভাবে, প্রায় লাখখানিক টাকা মতো লাগবে এসব অ্যারেঞ্জমেন্ট করতে গেলে। আমাদের আব্বুর কিছু তাল গাছ ছিল, দাদাদি ছিল, তাল গাছ টাল বিক্রি করে নানা বাড়িতে গেছে, টাকা পয়সা নিয়ে এদিক সেদিক ব্যবস্থা করে রেডি করছি। রেডি করার পরে এখন বিয়ের দিন তারিখ তো পড়েছিল ঈদের পরে, এবার আমাদের এলাকার যে রাজাই বলে 5-10 জন ডেকে নিয়ে যে অমুক দিন বিয়ে হবে, কতজন যাওয়া লাগবে কি দেখি, ওটা আলোচনা হয়। আলোচনা হয়েছে, আর এদিক তো আমার কেনাকাটা সবকে, ওর জন্য বেনারসি শাড়ি চুড়ি আলতো মানে যা কিছু লাগে সব কিছু,
3: নিজের টাকা দিয়ে তো কিছুই তো কিনা হয়
1: না। ওই টাকাগুলো সব আমার বাড়ির থেকে দিছিল, আমার টাকা ছিল না, আমার টাকা ফ্লেক্সিলোডেই শেষ।
3: কথা বলতে বলতে
2: পরে
1: পরে সবকিছু কেনাকাটা ওকে, এবার আমার ওকে। এখন ওদের বাড়ি থেকে ঈদের দিন ফোন আসে যে বিয়ে আমরা দিতে পারতেছি না। কেন বিয়ে দিবেন না? কারণ মেয়ের ফ্যামিলি রাজি না, বাপ মা রাজি না, সেখানে আমরা বাপ চাচা হয়ে আর একজনের মেয়ের যে আমরা তোমার হাতে তুলে দেবো, পরবর্তী ঝামেলা হলে এই ঝামেলা দেয়
2: রাজি না, তো শর্ত ফর্ত দিয়ে তখন এটা বললো কেন?
1: এটা করার কোনো মানেই ছিল না। আমাদের বাচ্চাদের ওদের সাথে কথা বললো, তাহলে এত কিছু মানে কি ছিল, ওদের কোনো কথা নাই, চুপ। পরে এবার আমার একটা মান সম্মান শেষ, এদিকে আমার সবাই যেহেতু জেনে গেছে যে ওর বিয়ে এন হবে না, হ্যান জেনে গেছে। ও মাঝে ওই মেয়েটারে আমার বাড়িতে নিয়ে আসছিলাম একদিন, আমার গার্লফ্রেন্ড আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম, আর ওই দিনকার মানে আমরা পালামো, এরকম শিওর ছিল, ওই যে মাসখানিক কথা হয়েছিল না, এরপরে ওর নিয়ে আমরা পালামো যে ওর বাড়িতে যাবো না। আমাদের বাড়িতে নিয়ে আসলাম, ওই মেয়েটা বাড়িতে আনার পরে আমার অনেক বোঝাইছে যে দেখো আমি বাড়ি চলে যাই, আমাদের যেহেতু হয়ে যায় মানে কথাবার্তা চলতেছে তো আমরা পালা ফেলে দরকার নেই, তোমার বাড়িতে দিয়ে আসো। ওরা বাড়িতে দিয়ে আসলাম, বাড়িতে সুন্দর মতো পৌঁছায় দিলাম। দেওয়ার পরে তারপরে ঘটনা এটা ছিল যে বিয়েটি হওয়ার পরে কিন্তু বিয়েটা ভেঙে গেল, আর এদিক থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট সব শেষ। এখন আমার বাপ দাদারা কি করলো, ওর যেহেতু বিয়ে ভেঙে গেল ওর বিয়ে আজকেই দেবো আমরা, ওকে দেখাই দেবো,
4: পরে
1: এরকম টার্গেট নিয়ে নিস। পরে আমি ওই মুহূর্তে তো
3: কিছু বলার নাই,
1: আমি বিয়ে করবো না, আমি বলে আসছি ওই মুহূর্তে আমার পক্ষে কোনো সম্ভব না বিয়ে করা। পরে ওইভাবে চুপচাপ থাকলাম। থাকার মাসখানিক পরে, এক মাস পরে আপনার সম্পর্কটা হচ্ছে জুন মাসের 22 তারিখে, রানিং জুন মাসের 2018 সালে জুন মাসের 22 তারিখ শুক্রবারে 3টার সময় ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেল।
4: কিভাবে?
1: ওদের বাড়িতে আমি গেছিলাম, পরে 4 বারের মাথায় আবার গেছিলাম। ওই যখন ওরা বলে দিল বিয়ে হবে না, আমি রাগের মাথায় নিয়ে আমি আবার গেছিলাম, তাহলে এই টাকা পয়সা সবকিছু তো দেওয়া লাগবে।
2: হ্যাঁ, এটা বলতে
1: মানে আমার নিজের গিয়েছিল যে এইগুলো সব নিয়ে নেব, কারণ যেহেতু বিয়ে হবে না এত কিছু করলাম, আমার নিজের জীবন সব শেষ করে দিলাম, টাকাই নাই। পরে আমরা গেছি, যাওয়ার পরে ওইখানে ওরা আমাদের অপমান করছিল, অপমান বলতে আমার একটু মারছিল, ওর আব্বা আমাকে মারছিল।
2: কি বলছে মারে?
1: এইখানে বাড়ি দিছিল, এখানে কেটে গেছিল, এখনো সে কাটা দাগ আছে আমার এখানে।
3: কেন মারছে মানে কি হঠাৎ?
1: ওই যে আমরা মানে বিয়ে ভাঙে দেওয়ার পরে তোমরা কেন আসছো আমার?
3: এতদিন মারে নাই,
1: কোন দরকারই ছিল না আসার। ওই মেয়েটা কিন্তু আমার বারণ দিছিল,
2: মেয়েটা
1: আমাকে বারণ করছিল,
2: নিষেধ করছিল
1: যে আসার দরকার নেই, আসলে কোনো সমস্যা হতে পারে। পরে আমি শুনে নাই চলে গেছি, যাওয়ার পরে ওখান থেকে মার খেয়ে চলে আসলাম। আর আপনার জুন মাসের 22 তারিখে 18
2: মেয়ে দেখছে যে মারতেছে তোমাকে?
1: হ্যাঁ, মেয়ে অলরেডি দাঁড়ায় দেখতেছে, কখনো যে ঠেকাবে বা কিছু কিচ্ছু হলো না, স্থিরভাবে দাঁড়াইছে। আমার যে ফোন ছিল, যত রেকর্ড ছিল, সাথে কল রেকর্ড ছিল, ছবি টুবি যা ছিল ফোন ওরা নিয়ে নিয়েছিল, নিয়ে মেমোরি টেমোরি সব কিছু নিয়ে নিয়েছিল, ফোনটা ভেঙে ফেলছিল। পরে ওইখানে ওদের বাড়িতে লোকজন অনেক ছিল, আসছিলাম আসার পরে আমার ফোনটা আমার দিয়ে দিয়েছিল, যে সুন্দর মতো আমি বাড়িতে চলে আসলাম। ওর পর থেকে আপনার আর কথা হয় না, টোটাল স্টপ। প্রায় 8 বছর গেম খেলা, ওর সাথে কোনো যোগাযোগ নেই
2: ওই দিনের পর থেকে।
1: ওই দিনের পর থেকে কোনো যোগাযোগ নেই। আমি চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু ও চেষ্টা করে না কথা বলার জন্য। তবে আমার মনে বিশ্বাস ছিল যে একদিন হলেও তোমার সাথে আমার কথা হবে।
2: হয়েছে?
1: হয়েছে।
2: কবে?
3: 8 বছর পরে।
1: 8 বছর পরে কথা হয়েছে, এই মার্চ মাসের 7 তারিখে।
2: এই মার্চ?
1: এই মার্চ মাসে।
2: কি কথা হলো? কে ফোন দিয়েছিল?
1: ফোন দেয় নাই, ওর বোন ছোট বোনের ফোন থেকে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। পাঠানোর পরে আমি তো চিনি যে এই নামটা তো ওর বোন, সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছি, নিয়ে ওকে পরিচয় দিলাম যে এইটা কি সেই সময়। তখন যে না, আমি ওর বোন, ওর বোনের সাথে আমার ভালোভাবে কথা হচ্ছে। কথা হওয়ার পর বললাম যে তাহলে ও কেমন আছে, ওর সম্পর্কে সব কিছু শুনলাম। শোনার পরে আমি বললাম তাহলে ওর সাথে একটু কথা বলা দেওয়া যাবো? তো বল যে না, কথা বলা দেওয়া যাবে না, শুধু মনে হইলো আপনি কেমন আছেন এটুকু জানার জন্য, কিন্তু ওর সাথে কোনো কথা বলা যাবে না।
3: ওর বিয়ে হয়েছে?
1: হ্যাঁ, ওর বিয়ে হয়েছে, পরে প্রায় 2 বছর পরে ওর বিয়ে হয়ে গেছিলো। বিয়ে হওয়ার পরে ওর এখন একটা বাচ্চা আছে, 6 বছর বয়স। এরপরে যেহেতু আমি অনেক রিকোয়েস্ট করছি ওর বোনের একটু একবার কথা বলে দাও, আর এই কথাটা রাখলো, কথা হয়েছে, ঈদের আগে কথা হয়েছে। কথা হওয়ার পরে আমি শুধু ওর কাছে আমার প্রশ্ন ছিল এটাই যে এত কিছুর পরে কেন তুমি ছেড়ে চলে গেলে, অভিযোগ ছিল এটা। আমি তোমাদের বাড়ি থেকে অপমান হয়েছি, এত ভালোবাসছি, সব কিছু করছি, আমার নিজের জীবনের অর্ধেক সব শেষ করে দিছি, তারপরে তুমি কেন আমার কাছে এই কাজটা করলে? ওর উত্তর ছিল এটাই যে ফ্যামিলি নাই, সেখানে আমি যেতে পারি নাই। তো ফ্যামিলি তাহলে আগে মনে ছিল না, এখন কি মনে করা খুব দরকার ছিল? আমি আমার দিকে না তাকাই আমি তোমার দিকে দেখেছি, আর তুমি আমার দিকে দেখালে না। কথাবার্তা অনেকক্ষণ হলো, 8 বছর পরে যেহেতু কথা দেখা করার কথা ছিল ঈদে, তা ঈদে দেখা করতে পারে নাই, আমার ফ্যামিলিতে ঝামেলা ছিল, এই সামাল দেওয়ার সাথে আমি মানে সেভাবে ব্যবস্থা করে নিতে পারিনি দেখা কর্ম। আর এদিকে আমি এখন বর্তমান জব করি, এই ছুটি ছাটা নিয়ে আসলে আমি পারি না দেখা করতে, তবে ইচ্ছা আছে ওর সাথে আমি একদিন দেখা করবো, হাও রাজি দেখা করতে, দেখি দেখা করার পরে কি হয়।
3: আমি বলবো আপনি ভালো একটা পজিশনে গিয়ে তারপর দেখা করেন,
1: তবে ওই যে আমি যে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি পড়াশোনা আবার কন্টিনিউ চালাই গেছি, এখন আমি মাস্টার্স পাস করছি। স্বপ্ন ছিল যে অনার্স এ পড়বো, কিন্তু অনার্স এ পড়া হয়
2: নাই,
1: কারণ আপনার ইন্টার দুইবার ফেল করে গ্যাপ গেলে অনার্স এ পড়তে হয় না, পরে ডিগ্রি নিয়ে পড়া,
2: অনেক কষ্ট করছো তাহলে।
1: ঠিক আছে,
2: গ্রাজুয়েশন দেন মাস্টার্স, মাস্টার্স ডান, খুব
3: চমৎকার।
1: আমার টার্গেট ছিল এটা, কিন্তু টার্গেট এটাই ছিল যে আমি যেভাবে
2: কি করতেছ
1: এখন, আমি একটা বেসরকারিতে মানে কোম্পানিতে চাকরি করি।
2: কি ধরনের জব?
1: এটা এডিটিং প্রোডাকশন সুপারভাইজার হিসেবে আছি, আলহামদুলিল্লাহ। চাকরির লাইফে আমি অনেক হ্যাপি,
3: বাহ,
1: এখন আমার জীবন অনেক সুন্দর। তবে আমার একটা প্রশ্ন থেকে গেল তখনকার, ওর পিছনে যত
2: মোটামুটি ইনকাম, ইনকাম তো এখন অনেক ভালো হয়।
1: হ্যাঁ, এখন অনেক ইনকাম, এখন ওই দিক তো আর ব্যবস্থা না, সমস্যা নাই, এখন আমি ভালো আছি। আমার
2: এডিটিং সুপারভাইজার মানে বেশ ইনকাম, ভবিষ্যৎ অনেক এখানে এই লাইনটাতে,
1: টেক্সটাইল এসে আছে। যদি টেক্সটাইল পড়তাম তাহলে আরো
2: আরো দারুণ হইতো, কিন্তু পড়ালে হ্যাঁ এমন কোনো
3: বিষয় না। যেখান থেকে আপনি উঠে এখান পর্যন্ত আসছেন,
2: ভেরি গুড,
3: হ্যাঁ ভেরি গুড,
1: এখন সব দিক থেকে ভালো আছি আমি।
2: বিয়ের সাথে হয়েছে?
1: হ্যাঁ, বিয়ে আমি করছি।
3: বাহ, চমৎকার।
1: বিয়ে আমি করছি এক মাস, মানে ওর সাথে বেড়ে খাওয়ার এক মাস পরে আমি বিয়ে করছি।
2: তুই আগে বিয়ে করছিস?
1: ওর আগে আমি বিয়ে করছি, ওই যে আমার গ্রামের এলাকা সব জেদ করে যে তোরা আমরা বিয়ে দিয়ে ছাড়বো। আজকে
2: সংসার জীবনে ভালো আছিস তো? সব
1: আলহামদুলিল্লাহ, সংসার জীবনে আমি খুবই ভালো। তবে আমার এই কথাটা বলতেই হয় যে আমি যে সাকসেস আজকে লাইফ স্টোরি, আমার
2: বলা লাগবে না, সব তোর বয়ে বুঝাই যায়, ক্ষমা চা বেটা। তোমার জন্য সবার আগের যে ভূত সেটা তোর ব্রেনে নাই, সেটা বল।
1: আমি সবার কাছে
2: ওর কাছে,
1: আমার বউয়ের কাছে, যে ওর জন্য আজকে আমি আমার লাইফটা সাকসেস। সুন্দর,
3: নাম কি বউয়ের?
1: আমার বউয়ের নাম হচ্ছে সুরাইয়া।
3: জানছে,
1: ঠিক আছে, জানলে আবার বলবে যে কথা হয়েছে কিনা। যাই হোক, ওর সাথে আমি কোনো কথাবার্তাও বলি না, কোনো যোগাযোগও নাই,
3: দরকার,
1: তবে দরকার ওইভাবেও নাই। তবে ওর সাথে আমি একদিন দেখা করার খুব ইচ্ছা ছিল এবং আছে, যদি কখন হয় তোর সাথে আমি দেখা করবো, যদি পারে আমার ওয়াইফকে সাথে করে নিয়ে যাব।
3: এটা ভালো,
2: এটা করি যদি তাই মনে
1: হয়, আমার ওয়াইফকে সাথে করে নিয়ে
2: যাব। সুরাইয়াকে ক্ষমা চাইলি তো?
1: ক্ষমা চাই দিছি যে আমার
2: ভূত আছে তোর,
1: ক্ষমা করে দিও।
2: ক্ষমা কি না আগে কি করছে সেটার জন্য ক্ষমা চাও তো কিছু নাই, কিন্তু ওই ভূত আছে কি ব্রেনে?
1: না, ওই ভূত আমার ব্রেনে নাই এখন। ব্রেন
2: কথা বলিস সে সাথে থাকবে, এই তো
1: সে সাথে থাকবে,
2: আমার পরামর্শ বলার প্রয়োজন না,
1: থাকবে।
3: আর ওই ছাতাটাও আমি চাই ফেলে দিতে।
1: আর আমার এই সফলতার পিছনে আমার সুরাইয়াকে, আমার ওয়াইফ, তাকে আমি ধন্যবাদ জানাই তার জন্য।
2: এতটুকু অনুষ্ঠান শেষ করো।
3: আচ্ছা, ছাতা নিয়ে আসতে আসতে আমরা যেটা বলছিলাম যে একটা সুন্দর একটা স্টোরি শুনেছি এবং এটার যে এন্ডিংটা এত সুন্দর হবে সেটা আমরা আসলে বলতে পারবো না। যাই হোক, যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসার বাংলাদেশে পিঙ্কি ছিলাম, গুরু আছে, আর আমাদের গেস্টও ছিল। আর নেক্সটে যদি আপনারা আমাদের এই শোতে এসে আপনাদের গল্প বলতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন। 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে আপনি জানাতে পারেন যে আপনি আমাদের শোতে আসতে চান। আর বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন এবং কমেন্টও করবেন। তো গুরু, ছাতা
2: বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ভালোবাসা সবসময় অনেক বেশি পবিত্র। আমি সত্যি গর্বিত যে এরকম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে কেউ বিজয় যখন ঘোষণা করে তখন বোঝায় যায় সে কতটুকু গর্বিত এবং সত্যিকারের পুরুষ। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ রাসেল। এবং সত্যি কথা বলতে, যে মানুষ বিশ্বাস করুক আর না করুক, ভালোবাসা সত্যি স্বর্গ থেকে আসে। স্বর্গ থেকে আসা যারা পরিমাণ অনুভূতির নাম হচ্ছে প্রেম, ভালোবাসা। কেউ ভালোবেসে ঠগে না, কারণ মানুষ হয়তো তাকে ঠগিয়ে দেয় আপাত দৃষ্টিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব নিজের হাতে নিয়ে নেন। যে কারণে সুমায়ার জায়গাতে সুরায়া নামের আরেকজন পরীকে পাঠিয়েছেন আল্লাহ, যার হাত ধরে সে এখন পরিপূর্ণভাবে সফল। এরকম একটা জায়গা থেকে সিকিউরিটি জব করতেছে, এই করতেছে, সেই করতেছে, এরকম একটা জায়গা থেকে দুইবার ব্যাক টু ব্যাক পরীক্ষা না দিয়ে ফাইনালি তার গ্রাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করে নিডিং সুপারভাইজার হিসেবে কাজ করতেছে, এটা সত্যি সমস্ত কৃতিত্ব সুরায়ার। এবং এসব ছেলেরা ঘুরে ফিরে দাঁড়িয়ে যায় ঠিকই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষের মাধ্যমে হয়তো ঠকে তারা, কিন্তু আল্লাহ তাদেরকে ঠেকিয়ে রাখেন না। এখন একটা বড় কাজ করব, তোর জীবনের সমস্ত কিছু আমি ওয়াশ আউট করে দিতে চাই। সুরায়ার মতো যে ফেরেশতার মতো মেয়েটারে পাইছুস, যার কারণে তোর জীবন ঘুরে দাঁড়িয়েছে ভাই, আমি তোমাকে পারমিশন দেই, ছাতা আমি পূর্ণতলা থেকে ফেলে দিব।
3: নীল ছাতা
2: আমি এই ফেলে দেওয়ার সাথে এটা একটা সিম্বলিক অর্থে ফেলে দিচ্ছি, এই সাথে সাথে তোর দাদার কসম দিয়ে বলতেছি, তোর কসম দিয়ে বলতেছি, তোরা দুইজনই কিন্তু দুই প্রজন্ম আমাকে জান দিয়ে ভালোবেসে 2014 সন থেকে পেয়ারা গাছে অ্যান্টেনা লাগায় আমার কথা শুনছিস, আমার অধিকার আছে তোর প্রশ্নে, তাই আপনি তুমি না একদম তুই বলে সম্বোধন করে বলতেছি। বাপজান আমাকে এই অধিকারটা দে, এই ছাতাটা আমি এখন ফেলে দিব, যার কপালে জুটবে সে নিয়ে যাবে, কিন্তু তোর স্মৃতি বলে কিছু না থাকে, এই মেয়ের মিনিমাম কোন এক্সিস্টেন্স তোর ভিতরে যেন না থাকে, কিচ্ছু না থাকে তোর মধ্যে। তোর কান্না হচ্ছে, তোর কষ্ট হচ্ছে, বুক ফাটতেছে আমি জানি, কারণ এই ছাতার পেছনে অনেক স্মৃতি তোর জড়ায় আছে, ওই এক বস্তা যে ওই ফ্লেক্সিলোডের কার্ড সেখানে অনেক স্মৃতি জড়ায় আছে, এগুলো যতদিন এগুলো থাকবে ততদিন কোনো না কোনো ভাবে তোর তোর জামার এই কর্নারটা ধরে কেউ পিছন থেকে টান দিবে। আমি জানি যে তুই সুরায়াকে এবং তোর সন্তান সবার প্রশ্নে তোর অনেক ভালোবাসা, অনেক মায়া, অনেক মহব্বত কাজ করে, কিন্তু আমার মনে হয় যে এরা আরো বেশি মহব্বত ডিজার্ভ করে তোর কাছ থেকে, আনটিনালেস ওই মেয়ে পরিপূর্ণভাবে তোর জীবন থেকে 100% না যাওয়া পর্যন্ত তোর পরিপূর্ণভাবে ভালো থাকা হয়ে উঠবে না। তুই অনেক সুখ আশা করিস, বহু কষ্ট পাইছিস জীবনে, বহু অপমানিত হয়েছিস পার্সোনালি এবং নিজের পরিবারকে নিয়ে, স্পেশালি তোর মাকে নিয়ে, এখন তোর অনেক সম্মান পাওয়ার, অনেক ভালো পাওয়ার পাওনা বাকি আছে, ইউ ডিজার্ভ দ্য বেস্ট। এর জন্য প্রয়োজন ওর জীবনটা, ওর এক্সিস্টেন্স, মিনিমাম এক্সিস্টেন্স ভিতর থেকে নাই হয়ে যাওয়া, বলছি না যে পুরো ভুলে যাওয়া, ওটাও তোর জীবনের একটা ফেজ, ওটা ওইভাবেই সুখস্মৃতি হয়ে থাক, কিন্তু ও যেন কখনো তোকে কলার ধরে পেছন থেকে টান না দেয়। ওকে, আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে? জোরে কবে এটা, নাহলে তো লোকে আবার আমার বিরুদ্ধে মামলা দিবে।
1: ঠিক আছে, তখন এটাই মনে ছিল, ও যদি মারা যেত তাহলে মনে এত কষ্ট পাইতাম না,
2: জ্বালাবি কখন মা? বৌমা তোমাকে দায়িত্ব দিলাম, সুরায়া ওগুলো জ্বালায় পোড়া সারকার করে দাও। কি জানো একটা মুভি দেখছিলাম রে, যাবি মেট, ওই যে ছিঁড়ে টিড়ে ফেলে একটা জিনিস তোর কাছে তীব্র ভাবে ছিল যেটা নিয়ে নিয়ে ঘুরিস, আর মিনিট কার্ড গুলো বৌমা তোমাকে দায়িত্ব দিলাম,
3: একদম
2: কেরাসিন টেরাসিন দিয়ে ই করে একদম এমন জ্বালান জ্বালায় দিবা, আর আমি যেন ভিডিও এটা ফুটেজটা পাই তোর কাছ থেকে। আজ থেকে আমি কয়েকটা জিনিসের জন্য অনেক বেশি তোর ব্যাপারে ওয়ারিড, তোর মতো ছেলে ধ্বংসস্তূপের কিনারে দাঁড়ায় ছিল, তোর ভেসে যাওয়ার কথা ছিল রাসেল, ইউ রিটার্ন ব্যাক, আল্লাহ অনেক নিজ দায়িত্বে এরকম এই পরিতুল্য সুরাইয়ারে পাঠাইছে। তাই আমি তোর খারাপ কোনো গল্পের জন্য অপেক্ষা করতেছিলাম, যখন তুই বাবা খাস তুই যে পরিমাণ ভালো লাগা আশা করিস, বিশ্বাস কর দীর্ঘ 3-4 বছর যে পরিমাণ দীর্ঘ নিঃশ্বাস তুই ফেলছিস, ওই যে খেয়াল করে দেখ সিকিউরিটি গার্ডের চাকরির সময় যে মশার কামড় খাইছিস, সবকিছু মেনে নিয়ে তারপরও তোর কোন কষ্ট জ্বালা লাগেনি, যাওয়ার জন্য মিনিট কার্ড কিনতে হবে, তাই এগুলো কম ব্যাপার না। এই যে তোর সাথের মানুষজন পাশ করে বাড়ায় গেছে, তোকে হিউমিলেশনে চোখ দিয়ে দেখছে, নিজেকে তোর খারাপ লাগছে, এটা কম ব্যাপার না। এই যে তোর বাপ, তোর মা, তোর আত্মীয় স্বজনকে তুই ছোট করছিস গ্রামের মানুষজনের কাছে, এটা কম ব্যাপার না। মাকে টান দিয়ে নিয়ে গেছিস নিজের স্বার্থের জন্য বারবার গার্লফ্রেন্ডের বাড়িতে, অপমানিত অপদস্থ হয়ে ব্যাক করছে, এটা কম ব্যাপার না। এখন শুধুই তোর ভালো থাকার দিন, তুই আরো অনেক বেশি ভালো থাকে ডিজার্ভ করিস, এবং সুরাইয়ারা আরো অনেক ভালো থাকে ডিজার্ভ করে। এর জন্য কোনোভাবে কোনো মানুষের ছায়া থাকবে না যে মানুষটা তোকে কলার থেকে পিছন ধরে টান দেয়। ও গল্প শেষ, ওকে? এটা ফেলে দিচ্ছি আমি, পনেরোতলা থেকে ফেলবো, কে কার ভাগ্যে পড়বে নিয়ে যাবে, এখন কারো গায়ে না লাগে, আমি সাবধানে ফেলে দিব,
3: করতে হবে,
2: তো তোর পারমিশন নিলাম, আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে?
3: ওকে, তো আমরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন, গুরুর সাথে থাকবেন, ভালোবাসার বাংলাদেশের সাথে থাকবেন।
2: একটা কথা শুধু বলার আছে, যার সম্বন্ধে কথা বলা হলো সে যদি মনে করে তার পক্ষ অবলম্বন করে সে কথা বলতে চায়, সে ডেফিনেটলি ঢাকা এফএম এর পেজে এসে আমাদের এই প্রোগ্রামে এসে কথা বলতে পারে, আর ও যে কথাগুলো বললো সে কথাগুলো যদি সঠিক হয়ে থাকে আধুনিক সমস্ত কথা সঠিক না কোনো কোনো বেঠিক কথাবার্তা আছে
3: মোবাইলে?
2: আচ্ছা হ্যাঁ, সো চাইলেই কিন্তু তোমরা তোমার পক্ষ অবলম্বন করে কথা বলতেই পারো, বাট দিন শেষে আমরা এটাই চাই যে যা জায়গা থেকে ভালো থাকুক, স্পেশালি যে মেয়েটির কথা সে বলতেছিল সেও ভালো থাকুক আর জীবনটাকে বড় করে বাঁচুক, সে প্রার্থনা থাকলো তার জন্য।
3: সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
4: আজকের পর থেকে এটা ছিল আমার শেষ শ্রেণী, তার সাথে বাবা ফেলে দিতে চেয়েছিলাম, কাউকে ফেলে না দিয়ে আমি একজন ভাইকে গিফট করবো, এটা নিয়ে যাতে বৃষ্টি জলতে পারে, শান্তিতে হাঁটাচলা করতে পারবে, আমি তাকে এটা গিফট করবো। আপনি আজকের থেকে এটা ইউজ করেন আর আমাদের জন্য দোয়া করেন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: on the show, Bandergan Shudun. Ben be
1: sick. Hey, Doc. Chori, Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হরে আ হরে
1: আহা পাহাড়ে যাবো কে কইছে রে
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে
3: কি রে লেট কেন মন তো খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
6: সবার সাথে